আসলে বলতে তো আমাদের ভালোই লাগে, তার কথা যতই বলি যতই ততই মনে হয় যেন আরও বলি, যতই শুনি আরও শুনতে ইচ্ছে করে, আর যতই পড়ি যতই জানি আরও পড়তে ইচ্ছে করে, আরও জানতে ইচ্ছে করে। ঠিক যেরকমভাবে তিনিও ঠিক এই যে ছটা ঋতু, কিন্তু ছটা ঋতুর মধ্যে সব ঋতুর মতোই তিনি শরৎ এবং কবিকে তিনি নিজে এক অনন্য মাত্রায় তাকে আন্দোলিত করেছে। এই যে সময়টা, এই যে শরৎ একদিকে এই সময়কে যেরকম আন্দোলিত করেছে, সেই রকম কবির মনকেও একেবারে দুলিয়ে দিয়ে গেছে। আর সেই কারণেই বোধহয় তিনি নদীর কূলে কূলে ঘুরে ঘুরে খেতে খেতে একেবারে বিশাল আকাশের নিচে নিজের মনকে মেলে দিয়েছেন প্রকৃতির পাঠশালায়। একেবারে সেখানে শিশুর মতন তিনি খলখলিয়ে হেসে উঠেছেন, গেয়ে উঠেছেন, লিখেছেন কত কিছু। আসলে তার মতন করে উপলব্ধি আমরা কজনই বা করতে পারি? আর সেই কারণেই বোধহয় প্রত্যেকটা ঋতুকে, প্রত্যেকটা সময়কে তিনি অদ্ভুতভাবে ধরেছেন তার লেখার মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে, তার কবিতার মধ্যে দিয়ে। আমরা যখনই তার গান শুনি, তার কবিতাগুলো পড়ি, কবিতা শুনি, তখন সত্যি আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত সরল সুন্দর জিনিস, একটা ছবি আঁকা তৈরি হয়ে যায়, একটা

একটা ছবি তৈরি হয়ে যায় তার সেই গানগুলো শুনলে, তার সেই লেখাগুলো পড়লে। অদ্ভুতভাবে তার সেই সহজ সরল মনটাকে তিনি যে পাঠশালায় মেলে দিয়েছেন, সেই পাঠশালার ছাত্র হয়ে উঠেছেন, সেখানে অন্য কিচ্ছু নেই, শুধুমাত্র তার নিজের প্রকৃতিকে দেখা, শোনা, বোঝা। আর সেটা বুঝেই তিনি একের পর এক গান লিখেছেন, একের পর এক কবিতা, যেগুলো আজ আমরা শুনলে আমাদের মনটা ভারী অদ্ভুত হয়ে যায়, হারিয়ে যায় প্রকৃতির মধ্যে কোনো এক জায়গায়। আর সেই কারণেই বোধহয় এই সহজ সরল সুন্দর করে তিনি আমাদের তার নিজের মনের কথা আমাদের শুনিয়েছেন, লিখে গেছেন আমাদের কাছে, তার নিজের লেখার মধ্যে দিয়েই তিনি তুলে ধরেছেন। শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে সবাই হৃদয়ে আনন্দ গান গারে। হ্যাঁ, অতিথি আমাদের কাছে সারা বছরই আসে, কিন্তু তিনি যেভাবে উপলব্ধি করেছেন, এই যে শরৎকালে সত্যিই তো আমাদের প্রাচীনকাল থেকেই কত অতিথি আমাদের বাড়িতে আসে, অন্য সময় আসুক বা না আসুক এই শরতে আসবেই, কারণ পুজো, সেই পুজোয় আসবে, পুজোর পরে বিজয় উৎসব, বিজয়া সেই সময় আসবে। এই সময়ই মানুষ মানুষের বাড়িতে অদ্ভুতভাবে এই সময়টা আমাদের ছুটি থাকে, আর আমরা সেই সময় আমাদের যে বাংলার উৎসব সেই উৎসবে মেতে উঠি, আর কত মানুষের সাথে দেখা হয় এই উৎসবে। শুধুমাত্র গানে, কথায়, কবিতায় নয়, একেবারে আমাদের জীবনের মধ্যে ওতপ্রোতভাবে তার গান, তার কথা তিনি ওতপ্রোতভাবে দিয়ে গেছেন সারা জীবন ধরে। তাই কি বলতে হবে আর কি করতে হবে সেসব বোধহয় তিনি নিজেই বলে গেছেন তার গানের মধ্যে। এই গানটি আমাদের সে কথাই প্রমাণ করে।

একেবারে শিশুর মতন যখন তিনি তাকিয়ে থাকেন, সত্যিই তাকে শুকতারা ধ্রুবতারা যাই বলি না কেন, সত্যিই তিনি আজকে আমাদের কাছে এক মস্ত বড় তারাই বটে। আর সেই তারা যখন আমাদের কাছে এসে উজাড় করে দিয়ে যান সব কিছু, তখন সত্যিই মনে হয় আমরা অবাক হয়ে দেখি, অন্যকে দেখতেও বলি, কিন্তু সেই শুকতারা, সেই ধ্রুবতারা, সেই আমাদের কাছে একেবারে তারার মতন সেই মানুষ, তিনি বিশ্বকে দেখেছেন একেবারে শিশুর সরলতায়, শুদ্ধতায়, শুভ্রতায়। সে কারণেই যখন যা কিছু তার চোখে পড়েছে, তিনি অবাক বিস্ময়ে সেখানে লিখে গেছেন তার কথা, লিখে গেছেন তার প্রাণের কথা, মনের কথা, একেবারে অবাধভাবে, অবাধ বিচরণে, যা যেভাবে যেখানে তিনি প্রকৃতিকে পেয়েছেন, যেমনভাবে পেয়েছেন, তিনি তেমনভাবেই প্রকৃতিকে লিখে গেছেন তার মতন করে। আর আমরা শুধুমাত্র তার সেই গান, সেই লেখা, সেই উপলব্ধিকে শুধু বোঝার চেষ্টা করছি। তা কি আর এক জীবনে সম্ভব? বোধহয় সম্ভব নয়। সে চেষ্টা আমাদের চলবে, 107 FM তাকে স্মরণ করবে এবং তার লেখা গান, কবিতা এগুলো আমাদের মধ্যে থাকবে। কিন্তু কথা বলতে বলতে, গান শুনতে শুনতে সময় বলছে, সময় আমাদের একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হবে। আবারও কোনো একদিন চলে আসবো এরকম তোমাদের সঙ্গে গানের ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। এখন আমাদের সেই পরম প্রিয় মন্ত্র, বন্দে মাতরম।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: একবার শুরুতেই যদি প্রশ্ন করি যে আপনার কি মনে আছে কোন শব্দটা আপনি প্রথম উচ্চারণ করেছিলেন, অন্তত বাড়ির লোক বলেছে তুই না এটা উচ্চারণ করেছিলি, মনে আছে হয়তো, হয়তো বা মনে নেই, কিন্তু আপনার

তার মা কিন্তু মনে রেখেছেন, হয়তো বা বাবাও মনে রেখেছেন, হয়তো বাড়ির কোনো পুরনো মানুষ এখনও গল্প করেন, তুই ছোট্টবেলায় এই শব্দটা বলেই কিন্তু শুরু করেছিলি, কিংবা এই শব্দটা একেবারে বলতে পারতিস না। একটা ছোট্ট শিশু, সে যখন প্রথম কথা বলতে শেখে, সে ব্যাকরণ শেখে না, সে অভিধান খোলে না, সে ভাষার নিয়ম পড়ে না, সে শুধু শোনে, মায়ের গলা শোনে, শোনে বাবার গলা, ঠাকুমার ডাক, দাদুর গল্প, পাড়ার মানুষের কথা, আর সেই শব্দগুলো ধীরে ধীরে তার পৃথিবী তৈরি করে। তাই ভাষা কি শুধু শব্দ? না, ভাষা হলো আমাদের শৈশবের একেবারে প্রথম দরজা, যে দরজাটা আমরা হাট করে খুলতে শেখার আগে একটু একটু করে সেই দরজার এপারে যারা থাকেন তাদের কাছে একটু একটু করে শিখতে থাকি। আজ ভাষা দিবস, হিন্দি ভাষা দিবস, আর সেই ভাষা দিবস নিয়ে আজ কথা বলতে বসা আপনাদের সঙ্গে, আপনাদের কানে পৌঁছে যাওয়া 107 FM রেইনবোতে রয়েছে আরপি। হ্যাঁ, আজ হিন্দি দিবস, হিন্দি ভাষা দিবস, অতএব সেই ভাষায় আমাদের হৃদয় কথা বলবে, আমাদের প্রাণে কোথাও না কোথাও তোল পার ফেলবে, কারণ আমার ভাষাটাই সর্বশ্রেষ্ঠ এটা আমি মনে করতে পারি, কিন্তু অন্য ভাষাকেও আমাদের গুরুত্ব দিতে হবে। আজ 14ই সেপ্টেম্বর, আজ হিন্দি দিবস। 1949 সালে 14ই সেপ্টেম্বর ভারতের সংবিধান সভা হিন্দিকে দেবনাগরী লিপিতে কেন্দ্রের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছিল। সেই দিনটির স্মরণেই কিন্তু আজ ভোরাইতে কথা বলতে বসা আরপির। ওদিকে স্টুডিও ঘড়ি বলছে 6:11 হয়ে 4 সেকেন্ডস রয়েছে আরপি আপনার কানে 107-এ। এই মুহূর্তে কিন্তু প্রতিবাদের ভাষা, সে ভাষা নানা রকম, নানা ধরনের, কিংবা ওরা আমার মুখের ভাষা,

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: রাষ্ট্রভাষা বাংলা চাই এমন দাবি আমি আপনি আমরা করতেই পারি, কিন্তু কেউ যদি বলেন না হিন্দি হতে হবে, কেউ না না তামিল হতে হবে, তেলুগু হতে হবে, মালায়ালাম হতে হবে, এমনটা আমরা বলতে পারি, কিন্তু রাষ্ট্রভাষা সত্যি কি আছে? না, সত্যি কিন্তু রাষ্ট্রভাষা নেই। আজ 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস, ওই যে বলেছিলাম একটু আগে, 1949 সালের 14ই সেপ্টেম্বর ভারতের সংবিধান সভা হিন্দিকে দেবনাগরী লিপিতে কেন্দ্রের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছিল। তার মানে কিন্তু রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি,

তা কিন্তু না, মোটেই কিন্তু কোথাও লেখা নেই, কোথাও বলা নেই। বরং আমরা কোনো কোনো জায়গায় এইসব ভুলভাল তথ্য পেয়ে থাকি এবং এটাকে জোর করে প্রচার করার, প্রসার ঘটানোর চেষ্টা করা হয়। তো যাই হোক, সেই দিনটির স্মরণে কিন্তু প্রতি বছর পালিত হয় হিন্দি দিবস। কিন্তু আজ আমি আজ আর পে শুধুমাত্র ইতিহাস বলবে না, আজ বরং আমি প্রশ্ন করব, হিন্দি কি, বাংলা কি, ইংরেজি কি, তামিল, মারাঠি, অসমীয়া, ওড়িয়া, পাঞ্জাবি, উর্দু, এই ভাষাগুলো কি শুধু আলাদা আলাদা শব্দ, নাকি প্রতিটি ভাষার ভিতরে একটা করে পৃথিবী লুকিয়ে আছে? আজ আমরা সেই পৃথিবীর দরজা খুলব, কারণ আজকের অনুষ্ঠানের নাম যে ভাষা, যে ভাষায় হৃদয় কথা বলে। একটা গল্প বলি। একটা ট্রেন, দুজন অপরিচিত মানুষ, ভারতীয় রেল। সত্যি কথা বলতে কি, ভারতীয় রেলে একটা অদ্ভুত সৌন্দর্য আছে। আপনি জানেন না আপনার পাশের সিটে কে এসে বসবে, কোথা থেকে তিনি আসছেন, কোন ভাষায় কথা বলবেন, কি কাজ করেন, কি স্বপ্ন দেখেন। একবারের কথা বলি, একজন বাঙালি ভদ্রলোক ট্রেনে যাচ্ছেন দিল্লির দিকে। পাশের সিটে এসে বসেছিলেন উত্তর ভারতের একজন যাত্রী। প্রথম দিকে দুজনের কিন্তু মুখে একেবারে কুলু বাঁটা, দুজনেই চুপ। তারপর একজন জিজ্ঞেস করলেন, কাহাঁ যা রে হ্যাঁ? বাঙালি ভদ্রলোক একটু হেসে বললেন, দিল্লি। আবার প্রশ্ন, কাম সে? তিনি বললেন, হ্যাঁ কাজেই যাচ্ছি। এইভাবে একজন হিন্দি, একজন বাংলা, এভাবে বলতে বলতে কথা এগোলো। ভাষা দুজনের এক নয়, কিন্তু কোনো একটা অদৃশ্য ভাষা যেন দুজনেই জানতেন, সেটা হলো হাসির ভাষা। হ্যাঁ, একটু মৃদুমন্দ হাসি, হয়তো বা কখনো কখনো বুঝতে পারছেন না, কখনো অনুমান করছেন, অনুমান করতে করতে বুঝে নেওয়ার চেষ্টা। কিছুক্ষণ পর একজন অন্যজনকে জল দিলেন, কিছুক্ষণ পরে খাবার ভাগ হলো, তারপর বাড়ির কথা, ছেলের কথা, মেয়ের কথা, কলকাতার কথা, উত্তর ভারতের গ্রামের কথা। আর ট্রেন যখন গন্তব্যে পৌঁছল, দুজন এমনভাবে বিদায় নিলেন যেন কতদিনের, হ্যাঁ কতদিনের পরিচিত তারা। এভাবেই তো ভাষা তার নিজস্ব গণ্ডি ছাড়িয়ে তার জায়গাটাকে, তার পরিসরটাকে, তার বৃত্তটাকে অনেক বেশি বড় করে তোলে। সে হিন্দি হোক, ওড়িয়া হোক, অসমীয়া হোক, তেলেগু হোক, কিংবা বাংলা, এভাবেই আমাদের একটু একটু করে আমাদের বৃত্তটাকেও বাড়িয়ে তোলা। কথা শোনা, গান শোনা, মান্নাদের সঙ্গে এই মুহূর্তে পথ চলা, গানে কানে কানে কানে 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: একটু আগে আরপি বলেছিল, আরপি শুনিয়েছিল সেই ট্রেনের দুজন মানুষের কথা, যারা একে অন্যের ভাষা সেভাবে জানে না, কিন্তু অনুমান করতে পারেন, বুঝতে পারেন, আর একেবারে অতি পরিচিতের মতো দুজন দুজনকে বিদায় দিয়েছিলেন। ভাবুন তো, দুজন মানুষের ভাষা আলাদা ছিল, কিন্তু মন তো আলাদা ছিল না। এই কারণেই ভাষা আমাদের শেখায়, কথা বোঝার জন্য সবসময় একই ভাষা লাগে না। কখনো একটা হাসির টুকরোটুকুই কিন্তু যথেষ্ট, কখনো একটা আসুন না, হ্যাঁ এটুকুই যথেষ্ট, কখনো একটা খাবেন, এটুকুই যথেষ্ট, আর কখনো শুধু আপনি ঠিক আছেন তো, এটাই যথেষ্ট। একটা হাসপাতালের গল্প বলি, হাসপাতালের সেই চারটি পাঁচটি শব্দের কথা বলি। এই গল্পের মধ্যে ভাষার একটা অন্যরকম শক্তি আমরা খুঁজে পাব। একজন বাঙালি পরিবারের একজন সদস্য হাসপাতালে ভর্তি, পরিবারের সবাই চিন্তায় আছেন। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে একজন আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন, সেখানে কাজ করছিলেন ভিন রাজ্য থেকে, অন্য রাজ্য থেকে আসা একজন স্বাস্থ্যকর্মী। তিনি বাংলা জানেন না, কিন্তু মোটামুটি বুঝতে পারেন। পরিবারের মানুষটি আবার হিন্দি খুব ভালো জানেন না। কথা বলতে গিয়ে দুজনেই বারবার আটকে যাচ্ছিলেন। শেষে ওই স্বাস্থ্যকর্মী খুব সহজ হিন্দিতে বললেন, চিন্তা মত কিজিয়ে, চিন্তা মত কিজিয়ে, হাম হ্যায় না। মাত্র চারটি শব্দ কি পাঁচটি শব্দ, চিন্তা করবেন না, আমরা আছি। কথাটা শুনে পরিবারের মানুষটি কিছুক্ষণ চুপ করেছিলেন, কারণ সেই মুহূর্তে তিনি চিকিৎসা বিজ্ঞানের কোনো বড় কথা শুনতে চাননি। তিনি শুধু শুনতে চেয়েছিলেন, কেউ আছে আমার রোগীর পাশে, আমার পাশে, আমাদের পাশে কেউ আছে, ওই ভাষাটুকুই যথেষ্ট। সত্যি কি নয়, আজ হিন্দি দিবস, হিন্দি ভাষা দিবস, সেই প্রসঙ্গে ভাষা নিয়ে, আমাদের মনের ভাষা, নীরব ভাষা নিয়ে কথা বলতে বসা। আর এই মুহূর্তে একেবারে নীরব ভাষা, দু চোখের নীরব ভাষায় কে রয়েছেন, অন্বেষা, আপনার কানে শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে,
1: FM রেইনবোতে আর বের হয়েছে ভোরাইতে। আর ভোরাইতে কিন্তু আজ কোন বিষয় নিয়ে কথা? অবশ্যই ভাষা নিয়ে কথা।

হিন্দি দিবস, হিন্দি ভাষা দিবস, আর সেই নিয়ে কথা, সেই নিয়ে অন্যান্য ভাষার প্রসঙ্গ একবার টেনে নিয়ে আসা। একটু আগে ওই যে বলেছিল আরপি, কেউ আছে হাসপাতালের করিডোরে, ওই স্বাস্থ্যকর্মী যিনি বাংলাটা আধো আধো বোঝেন, অন্যদিকে বাংলাভাষী যিনি তিনিও কিন্তু আধো আধো বোঝেন হিন্দি, কিন্তু তবুও সেই ভদ্রলোক বলেছিলেন, আরে চিন্তা মত কিছে, হাম হ্যায়, চিন্তা করবে না, আমরা আছি। এটাও তো ভাষা, এটা সেই জোরালো ভাষা যা আমাদের নিশ্চিন্ত করে, যা আমাদের বুকের মধ্যে কোথাও না কোথাও ভরসা যোগায়। এই হলো ভাষা। কখনো ভাষা তথ্য দেয়, কখনো ভাষা পথ দেখায়, আর কখনো সেই ভাষা ভরসা হয়ে ওঠে, আমাদের ভরসা দেয়। একটা ক্লাসের গল্প বলি, একটা স্কুলের গল্প, একটা ক্লাসের গল্প। একজন নতুন ছাত্র স্কুলে ভর্তি হয়েছে, সে অন্য রাজ্য থেকে এসেছে। ক্লাসে শিক্ষক তাকে প্রশ্ন করলেন, ছেলেটি উত্তর জানে কিন্তু উত্তরটা কিভাবে বলবে সে ঠিক বুঝে উঠতে পারছে না, কারণ তার ভাষা আলাদা। কয়েকজন ছাত্র হাসতে শুরু করল, ছেলেটি মাথা নিচু করে রইল। শিক্ষক পুরো ক্লাসকে বললেন, কেন হাসছ? কেউ উত্তর দিল না। স্যার বললেন, ওর উত্তর ভুল নয়, ওর ভাষা আমাদের থেকে আলাদা। তারপর ছেলেটির দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি তোমার ভাষায় উত্তর বলো। ছেলেটি নিজের ভাষায় উত্তর দিল। স্যার বললেন, হয়েছে, যথেষ্ট ভালো বলেছ। এবার আমরা এখানে যারা আছি, তোমার বন্ধুরা যারা রয়েছে, তারা তোমার ভাষা ঠিক বুঝে নেবে, আমরা সবাই মিলে তোমার ভাষা বুঝে নেব। সত্যি কি অসাধারণ শিক্ষা না? শিক্ষক শুধু একটা প্রশ্নের উত্তর শেখাননি, তিনি একটা বাচ্চাকে শিখিয়েছিলেন, তোমার ভাষা তোমার লজ্জা নয়। আর অন্যদিকে ক্লাসের বাকি বাচ্চাদের শিখিয়েছিলেন, অন্যের ভাষা নিয়ে হাসতে নেই। হ্যাঁ, অন্যের ভাষা নিয়ে হাসতে নেই। এবার গল্পটা একটু যদি ব্যক্তিগত হয়, হতে পারে ব্যক্তিগত মনে হতে পারে, তবুও বলছে আরপি। একজন শহুরে নাতি, অর্থাৎ শহরে বেড়ে উঠেছে এমন একজন নাতি, সে ইংরেজি মাধ্যমে পড়াশুনো করেছে, বন্ধুদের সঙ্গে নানা ভাষায় কথা বলে, কিন্তু তার ঠাকুমা, তিনি গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নাতি অনেক শব্দই বুঝতে পারে না, তাই মাঝে মাঝে বলে, ঠাম্মি তুমি একটু ইজি করে বলো, কি যে বলছো না, আই ডোন্ট লিসেন এনিথিং। ঠাকুমা হাসেন। বছর কেটে যায়, একদিন ঠাকুমা অসুস্থ হয়ে পড়েন, নাতি তার পাশে বসে, ঠাকুমা ধীরে ধীরে পুরনো গল্প বলতে শুরু করেন, সেই একই ভাষায়, যে ভাষাটা নাতি ছোটবেলায় পুরোপুরি বুঝত না, কিন্তু সেদিন সে চুপ করে শুনছিল। হঠাৎ হঠাৎ ঠাকুমা তাকে ছোট্টবেলার একটা ডাক নামে ডাকলেন। নাতি অবাক, বলল, এই নামে তো আমাকে এখন কেউ ডাকে না। ঠাকুমা হাসলেন। নাতি বলল, তুমি এখনও মনে রেখেছ ঠাম্মা? ঠাকুমা বললেন, তুই আমার নাতি রে, এটা ভুলবো কি করে। সেদিন নাতি বুঝেছিল, ঠাকুমার ভাষা আসলে একটা ভাষা নয়, ওটা ছিল তার শৈশব। ফিরে আসবে আরপি আরও একটা গল্প নিয়ে, একজন বাঙালির হিন্দি বলার গল্প নিয়ে, কিন্তু তার আগে অবশ্যই অবশ্যই কিন্তু গান বিরতি, আর সেই গান বিরতিতে ইমন চ্যাটার্জি, তোমার চোখের ভাষা, আপনার কানে, আপনার শ্রবণে, আপনার মনে, আপনার হৃদয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: FM রেইনবোতে রয়েছে আর পিয়ার আজ কিন্তু হিন্দি ভাষা দিবস, অতএব সেই নিয়ে কথা বলা, ভাষা নিয়ে কথা বলা, একজন বাঙালির হিন্দির কথা, সে তো বলতেই হয় বলতেই হয়। বাঙালির হিন্দি নিয়ে কত গল্প, কত সিনেমাতে কতভাবে ব্যবহার করা হয়েছে। আমরা হিন্দি বলতে গিয়ে একেবারে বাংলা টান দিয়ে ফেলি, কেউ আবার এমন এমন কনফিডেন্টের সঙ্গে কথা বলেন মনে হয় যে দাঁড়ায় হিন্দিটা ঠিকঠাকই বলছেন, যে সামনে থাকা মানুষটা ভুলটা ধরবেই বা কীভাবে। একজন বাঙালি একবার দোকানে গিয়ে বললেন, ভাইয়া ইয়ে কিতনা দাম হ্যায়? দোকানদার বলল, 400। তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, বহুত দাম হ্যায়, বহুত দাম। দোকানদার বললেন, ক্যা? তিনি আবার বললেন, আরে বহুত দাম হ্যায়। পাশের বন্ধু বলল, তুই বলতে চাস বেশি দাম, তাই তো? হ্যাঁ, এটাই তো বলতে চাই, এই তো বললাম তো, বহুত দাম হ্যায়। বন্ধু বলল, তাহলে বল বহুত ম্যাঙ্গা হ্যায়। দুজনে কিন্তু হেসে ফেলল, আর এই কথাটা বলার পর সে দোকানদারও বুঝতে পারলেন যে বহুত দাম হ্যায় আর বহুত ম্যাঙ্গা হ্যায় এর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। কিন্তু জানেন, এই ভুলটাই সুন্দর, কারণ মানুষ যখন অন্য ভাষা শেখার চেষ্টা করে সে নিজের অহংকারটা একটু পাশে রেখে বলে, আমি জানি না, আমাকে শেখাও, এটা দুর্বলতা নয়, এটা শেখার ইচ্ছে, শেখার সাহস। একজন ট্যাক্সি চালক এবং একজন যাত্রীর কথা বলি। ধরে যাক কলকাতার রাস্তা, একজন যাত্রী কলকাতায় নতুন এসেছেন, হিন্দি জানেন কিন্তু বাংলা জানেন না। ট্যাক্সি চালক বাংলা বলেন, প্রথমে ঠিকানা বোঝাতে সমস্যা। যাত্রী বললেন, ভাইয়া ইয়াহাঁ জানা হ্যায়। ড্রাইভার বললেন, কোথায় যাবেন? যাত্রী মোবাইলে শেষমেশ ঠিকানা দেখলেন। ড্রাইভার বললেন, ও আচ্ছা, তাই বলবেন তো, চলুন। কিছুক্ষণ পরে ড্রাইভার একটা বাংলা শব্দ শেখালেন। তিনি বললেন, এটা বলবেন দাদা, দাদা বলবেন। যাত্রী হেসে বললেন, দাদা। পরের দিন তিনি আরেকজনকে বললেন, দাদা এ রোড কাহাঁ হ্যায়? সেই মানুষটি দাদা শব্দটা শুনে হেসে ফেলল। আসলে একটা শহর ওই যাত্রীকে নতুন একটা শব্দ দিয়েছিল, নতুন একটা শব্দ শিখিয়েছিল, আর সেই শব্দের সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়ে উঠেছিল বাংলার সঙ্গে। সেই হিন্দিভাষী মানুষটির সম্পর্ক তৈরি হলো দাদা শব্দ দিয়ে। ভাষা নিয়ে আমরা কেন এত অহংকার করি? হ্যাঁ, আমার ভাষা সেরা, নিজের ভাষাকে ভালোবাসা খুব স্বাভাবিক, কিন্তু সেরা প্রমাণ করার জন্য অন্য ভাষাকে ছোট করা কেন? বাংলা সুন্দর, হিন্দি সুন্দর, উর্দু সুন্দর, তামিল সুন্দর, অসমিয়া সুন্দর, ওড়িয়া সুন্দর, মারাঠি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, আসলে প্রতিটি ভাষার নিজস্ব একটা সুর আছে, নিজস্ব একটা ইতিহাস আছে, নিজস্ব সাহিত্য আছে, নিজস্ব মানুষের গল্প আছে। একটা ফুলকে সুন্দর বলতে গেলে অন্য ফুলকে কি আমরা কুৎসিত বলি? বলি না তো। ঠিক তার মতোই বা সেভাবেই আমরা বলতে পারি, নিজের ভাষাকে ভালোবাসতে গেলে অন্য ভাষাকে অপমান করতে হয় না, অন্য ভাষাকে ছোট করে দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। হিন্দি কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ সে কথা ফিরবি আরবি, কিন্তু তার আগে অবশ্যই ছোট্ট একটা গানে খেয়ে রয়েছেন, ছোট্ট একটা গানে কিন্তু এই মুহূর্তে রয়েছেন অনুরাধা পরওয়াল।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: হিন্দি আজ হিন্দি ভাষা দিবস, কিন্তু সেই হিন্দি আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আজ শেয়ার করা দরকার আপনাদের সঙ্গে। ভারতের মতো বিশাল দেশে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে হিন্দি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি বেড়াতে গেছেন, আপনি কাজে গেছেন, সিনেমা দেখতে গেছেন, টেলিভিশনে আপনি কোনো কিছু দেখছেন, কিংবা গানের অনুষ্ঠানে গেছেন, দৈনন্দিন জীবনে আপনি এখানে ওখানে যাচ্ছেন, অনেক মানুষ কিন্তু হিন্দির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। তাই হিন্দি শেখা মানে শুধু একটা ভাষা শেখা নয়, অনেক মানুষের কাছে পৌঁছানোর একটা নতুন রাস্তা শেখা। কিন্তু একই সঙ্গে বাংলা শেখাও নতুন একটা পৃথিবী, তামিল শেখাও নতুন একটা পৃথিবী, অসমীয়া শেখাও কিন্তু নতুন একটা পৃথিবী। প্রতিটি ভাষা একটি নতুন জানলা, নতুন

জীবনের দরজা খুলে দেয়। একজন দোকানদারের শিক্ষার কথা বলি, একজন দোকানদারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বহু বছর ধরে কলকাতায় ব্যবসা করেন, নিজের মাতৃভাষা অন্য, বাংলা শিখেছেন কাজ করতে করতে, হিন্দিও জানেন, কিছু ইংরেজিও জানেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এত ভাষা শিখলেন কিভাবে? তিনি খুব সহজে উত্তর দিয়েছিলেন, মানুষের সঙ্গে কথা বলতে বলতে। কি সুন্দর, তাই না? কোনো বড়

আমরা ভাষা শেখার সময় বইয়ের দিকে তাকাই, কিন্তু ভাষার সবচেয়ে বড় শিক্ষক কে? কারা? মানুষ। একজন দিদা শেখান একটা পুরনো শব্দ, একজন বন্ধু শেখায় স্ল্যাং, একজন সহকর্মী শেখায় অফিসের ভাষা, একজন দোকানদার শেখায় স্থানীয় শব্দ, একজন ট্রেনের সহযাত্রী শেখান অন্য রাজ্যের উচ্চারণ, আর একটা শিশু সে শেখায় ভাষা নিয়ে অহংকার করার কিছু নেই, সে একই দিনে তিনটি ভাষা মিশিয়ে কথা বলতে পারে। মা, হ্যাঁ, এই কথাটা দিয়েই কিন্তু আজ আরপি শেষ করবে। কথা বলা, এবার একটা শব্দ নিয়ে কথা বলি, মাত্র একটা শব্দ, মা। বাংলায় মা, হিন্দিতে মা, ইংরেজিতে মাদার, পাঞ্জাবিতে, পাঞ্জাবিতে সেখানেও কিন্তু মা, তামিলে সেখানেও কিন্তু একই, শব্দের উচ্চারণটুকুই জাস্ট আলাদা। কিন্তু আপনি কি মনে করেন মাকে ডাকার সময় ভালোবাসাটা বদলে যায়? না, কারণ ভাষা বদলায়, ভালোবাসা না, সেটা কিন্তু বদলায় না। ভারতের বহু মানুষ কাজের জন্য নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যান, কেউ কলকাতায় আসেন, কেউ মুম্বাইতে যায়, কেউ দিল্লিতে যায়, কেউ বেঙ্গালুরুতে যায়, কেউ কেরলে। প্রথম দিকে ভাষা বড় বাধা, কিন্তু ধীরে ধীরে দোকানের ভাষা শেখেন, বাসের ভাষা শেখেন, কাজের ভাষা শেখেন, বন্ধুরা ভাষা শেখেন, মানে বন্ধুরা ভাষা শেখান, একদিন দেখেন তিনি শুধু ভাষা শেখেননি, একটা নতুন সমাজের অংশ হয়ে গিয়েছেন। এটাই হলো, হ্যাঁ, এটাই হলো কিন্তু ভাষার সবচেয়ে সবচেয়ে বড় শক্তি। আর আমাদের প্রতিবাদের ভাষা, সেও তো আছে, সেও তো লুকিয়ে আছে। সেই প্রতিবাদের ভাষায় গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। ভোরাই থেকে একটু পরে খবর এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা নিয়ে আসবে আরপি আপনার কানে 107.9।

0: আকাশবাণী কলকাতা এফএম নিম্ন প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন গতকাল নতুন দিল্লিতে সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিক্সের বৈচিত্র্যের মধ্যে তাঁর বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য ব্রিক্সের অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী 17 সেপ্টেম্বর এক মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজনের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ জানান, বিজেপি এনডিএ শরিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ নাগরিকরা যৌথভাবে এই অভিযানের আয়োজন করবে। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। ওমান উপকূলের অদূরে গতকাল বাণিজ্যিক জাহাজ MTL গায়ারার উপর হামলার ঘটনার ভারত নিন্দা করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ চলেছে। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের এলাইজা টেস্ট হয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 149। ভারতের সিম কার্ড ব্যবহার করে নাশকতামূলক কাজের চক্রান্তের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ দল STF। শেখ মুরসাদিম এবং গৌতম খাড়া নামে ওই দুই ব্যক্তি ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম কার্ড তুলত বলে অভিযোগ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে আর ফিরে রয়েছে নমস্কার কলকাতায়। ওদিকে ওদিকে আজ কিন্তু ঘড়িতে একটু রেস্টে রয়েছে, ঘড়িতে যখন রেস্টে রয়েছে তখন কি অন্য কেউ রেস্টে থাকবে? না না না, ভাবার কোনো কারণ নেই, বরং মুরগির বাচ্চা। হ্যাঁ, সে কি বলছে? মুরগির বাচ্চা তার মাকে জিজ্ঞাসা করলো, মা মা, মানুষের জন্য আমার না হিংসে হয়। মা বললো, কেন কেন হিংসে করিস কেন? তখন মুরগির

বাচ্চা বলল, হ্যাঁ মানুষের কিন্তু জন্ম হলে তাদের কত নাম দেখে বুঝু বুঝু বলে, কেউ বলে বাবুসোনা বলে, কেউ কত রকম নতুন নতুন সব ডিকশনারি খুলে নাম দেয়, কিন্তু আমাদের হয় না কেন? মুরগির মা বলল, এটাই আমাদের কপাল রে, আমাদের হয়, আমাদের নামকরণও হয়, কিন্তু আমাদের হচ্ছে মারা যাওয়ার পরে হয়। তখন মুরগির বাচ্চা বলে, কি করে? তখন মা বলল, যেমন ধর এই চিকেন তন্দুরি, চিকেন বিরিয়ানি, চিকেন পকোড়া, চিকেন টিক্কা, চিকেন চিলি, চিকেন ফ্রাইড, চিকেন কোরমা, চিকেন রোল, চিকেন চাপ, ওহ আরও কত কি, বুঝলি তো আমাদের সব মৃত্যুর পরে সব সাধ্য নয়, সব খেয়ে খেয়ে ওরা সাধ্য করে, বুঝলি? বাচ্চাটা, মুরগির বাচ্চাটা সত্যি সত্যি বুঝলো, জানি না ঘটিদার কাছে এমন ট্রেনিং পেয়েছিল কিনা কে জানে। ওই কিন্তু এআর রহমান আর মহেশ আয়ার তারা বলছেন রোববারও।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। কি কাল খুব এনজয় করেছেন তো? কাল রাত্রিবেলা ও হো হো ছাত করে দিয়েছে, পুরো গুঁড়িয়ে দিয়েছে, পুরো উড়িয়ে দিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। 10 বার ফাইনাল আর 8 বার চ্যাম্পিয়ন, এ কথা থাকবে কিন্তু আজ একবারে একেবারে একেবারে নমস্কার কলকাতায়। সেই সঙ্গে ওদিকে ওদিকে কত কিছু হচ্ছে, মানে কোথায় কি হচ্ছে, মানে হাওড়া স্টেশনে কীসব নাকি হবে, হ্যাঁ হবে, বাস স্ট্যান্ড থেকে একেবারে হাওড়া স্টেশন পর্যন্ত নাকি স্কাই ওয়াক হবে, সরাসরি যাওয়া যাবে 8 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত, আর কি কি পরিকল্পনা রয়েছে জানাবে আর পিছিয়ে কথা আজ নমস্কার কলকাতায়। না এখানে কিন্তু থেমে থাকা নয়, সেই সঙ্গে একেবারে যে জরুরি খবরাখবরগুলো আমাদের বাংলার ছেলেপুলেরা কোথায় কী সোড়া পেয়েছে, রূপো পেয়েছে, বাজিমাত করেছে তার খবরও থাকবে। যেমন বাবার চায়ের দোকান দারিদ্রকে সঙ্গী করে কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতায় জোড়া সোনা পেয়েছে আমাদের এক বঙ্গ, তার কথাও থাকবে নমস্কার কলকাতায়। আচ্ছা বাঘ মামাকে, বাঘ মামাকে আপনি দেখতে চান, সরাসরি দেখতে পান না, সুন্দরবনে যান, কিন্তু সেই সুন্দরী কিংবা তাদের সৌন্দর্য, না না ওইখানে বাঘের থাবাটা, বাঘ নাকি এখানে জল খেতে এসেছিল, ওই দেখে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু এবার নদী বেয়ে নয়, এবার কিন্তু আকাশ থেকেই দেখা যাবে ভয়ঙ্কর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগারকে। পর্যটনে কিন্তু তেমনই মহাগুরুর পরিকল্পনা, রাইট? পর্যটনে একেবারে আকাশ থেকে আপনি তাকে দেখবেন, আচ্ছা হাই তুলে আপনাকে কি হ্যালো বলবে কি জানি বাপু, জানানি। কিন্তু ওদিকে একটুখানি বিপদে পড়তে হবে আপনাকে, একটু ঘুরপথে যেতে হবে। ব্যাপারটা কি না, 5 দিন ঘুরপথে চলবে, কোথায় না মাঝেরহাট লোকাল, বেশ কতগুলো ট্রেন কিন্তু তাদের রুট চেঞ্জ করেছে, অতএব বাইরে বেরোনোর আগে, ট্রেনে চড়বার আগে অবশ্যই অবশ্যই নমস্কার কলকাতায় কান রাখুন, কারণ জানিয়ে দেবে আর পি সে কথাও। ওদিকে রাতে রাস্তায় বাস থাকলেই কিন্তু জরিমানা, তবে মানে বাস মালিকদের কিন্তু শেষ পর্যন্ত স্বস্তি দিয়েছে কারা কারা, আবার আমাদের এই শহরের নতুন অর্জুনরা। জানেন কি, হারিয়ে যাবেন মাস্টার মশাই, এবার নাকি ক্লাস নেবে এআই স্যার, আর সেই সঙ্গে স্মৃতিদের এত বিরাট জয়, সেই বিরাট জয়ের সেলিব্রেশন আজ নমস্কার কলকাতায় জুড়ে। কিন্তু একেবারে শুরুতে হয়ে যাক অনুপম রায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে ও কলকাতা, কলকাতার কথা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল
3: হালে কেসা হে জনাব জি। না না না, বেজায় বেজায় রকম ভালো, বেজায় রকম ভালো। অন্তত আলিপুর ওয়েদার অফিস কিন্তু তেমনটাই বলেছে। কিন্তু আজকে আজকে কতটা টেম্পারেচার থাকতে পারে, আজও কি আপনি ঘামবেন নাকি? ভোরের দিকে যে ঠান্ডা ঠান্ডা লাগছিল, ও হো হো, ফ্যানটা কমিয়ে দাও না, কেউ কমিয়ে দেয়নি। গলাটা কেমন যেন একটু চিরবির চিরবির করছে, খাকার খাকার খাকার
4: হচ্ছে কিন্তু। আর ওদিকে ডেঙ্গুর পরিমাণ বাড়ছে, অতএব আমাদের অবশ্যই অবশ্যই সাবধান হতে হবে। বরুণ দেবতা তিনি কিন্তু তার তার বর্ষণ কাণ্ড চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি কিন্তু হয়েই চলেছে, আর এখানে ওখানে জল জমছে, মশাদের বংশবৃদ্ধি হচ্ছে, তারা আমাদের কামড়াচ্ছে, এবং তার ফলে যা হওয়ার তাই হচ্ছে। তো যাই হোক, আজকে আজকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে, আজ কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 32 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এবং আজও কিন্তু মেঘলা আকাশ এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল

ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 31.6 ডিগ্রি সেন্টিগ্রেড -1.2, মিনিমাম টেম্পারেচার ছিল 25.2 ডিগ্রি সেন্টিগ্রেড -1.2, ম্যাক্সিমাম হিউমিডিটি ছিল 96%, মিনিমাম হিউমিডিটি 73%, আর বৃষ্টি সাত পরিমাণ অবশ্যই কিন্তু করা গেছে গতকাল, কিন্তু বৃষ্টির পরিমাণ করা গেছে, পরিমাপ করা গেছে 10.5 মিলিমিটার। ভাবুন একবার, 10.5 মিলিমিটার। আর নদীতে অথবা সমুদ্রে যারা মাছ টাছ ধরতে যান কিংবা বেড়াতে গেছেন, তাদের জন্য এই মুহূর্তে কিন্তু কোনো সতর্ক বার্তা নেই। কিন্তু যারা বেড়াতে গেছেন, তারা সমুদ্রে যান, নদীতে যান, অবশ্যই কিন্তু জল থেকে সাবধান থাকবেন। ওই যে উত্তাল তরঙ্গ, আহা কী ভালো, কিন্তু কী খেলো যে হতে পারে তা তো আমরা জানি। অতএব সাধু সাবধান, এমনটা বলতে বলতে বিয়াস গাইছে জলপুরীর গান, কারণ জল হওয়ার খবর দিল তো আর পি এফএম রেইনবোতে।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। গান মিলান্তি, গান মিলান্তি,
1: গান মিলাতে কে রিকোয়েস্ট করেছে, কার গান শুনতে চাইছে আরপি? আজ নমস্কার কলকাতা।

0: ওরে বাপরে বাপ, একটাই স্ত্রী হয়নি, দু নম্বর স্ত্রী, মানে স্ত্রী টু। এই মুভির গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু কে কে কে, সৌভিক ঢাকুরিয়া থেকে কিন্তু শুনতে চেয়েছে স্ত্রী টু এই মুভির গান। আপনি পাঠিয়ে দিন 9903659992 তে টুটি পই পই চুই চুই করে আসুক সেসব মেসেজ আর সেসব মেসেজগুলো
1: আইপি পড়বে
0: আর সার্চ করবে আমাদের কম্পিউটারে, এফএম রেইনবোর কম্পিউটারে, তারপর পেয়ে গেলে আপনাকে শুনিয়ে দেবে। কিন্তু নমস্কার কলকাতার
1: উপযোগী গান হতে হবে। দাদা আমি না অমুকের 1963 সালে বেরিয়েছিল, পুজোর সময় বেরিয়েছিল, সেই গানটা শুনতে চাই।
0: প্লিজ এমনটা করবেন না, বুকে বড্ড ধাক্কা লাগবে, ধাক্কা খাবে আর পি, এমনটা করবেন না। এই মুহূর্তে কিন্তু গান মিনাতির সেই রিকোয়েস্ট, সৌভিকের রিকোয়েস্ট রেখে কোন গান কোন গান এই মুহূর্তে, আহ হা হা হা হা, চলে এসো চলে এসো চলে এসো, আহ শুরু হয়ে যাও গানটা
1: ছোট্ট
0: কিন্তু ফাটাফাটি।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আরে ফাটাফাটি কাল রাত্রিটা ফাটাফাটি গুড়িয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, পুড়ি না পুড়িয়ে দেয়নি কিন্তু কাপটা নেয়নি, কেমন লাগে? না না, এই ব্যাপারটা তো হয়েছে, আপনি এনজয় করেছেন। আর কাপ না নিয়েও যে কাপে চা কফি কিংবা এটা ওটা দিয়ে যে চমক দেওয়া যায়, তারও কিন্তু প্রুফ রেখেছে। আহা, কেমন দিয়েছে বস, দেখ কেমন লাগে। কাপ নেব না, কাপ জিতবো, কাপ নেব না, কাপ জিতবো, কাপ নেব না। রাইট, আপনি স্মৃতিদের জন্য আজ কি মেসেজ করবেন? আরে বাস, উড়িয়ে দাও, জুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, কি করবেন, কি লিখবেন? 9903653992 তে আপনার মেসেজের জন্য ওয়েট করছে আরপি। রাইট, আপনার মেসেজের জন্য ওয়েট করছে আরপি। আর এদিকে কিন্তু আপনার জন্য আরেকটা মেসেজ রয়েছে আকাশবাণী কলকাতার পক্ষ থেকে। কি বলুন তো, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে চলবে চলবে চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। হ্যাঁ, গত 9 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়েছে এই অনুষ্ঠান আর চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো, আর আপনার জন্য ঘোষণা রয়েছে যে আজ আপনি ওই ওই লড়কে লেঙ্গে জিতে যাওয়া সেই দলের জন্য আপনি কি মেসেজ রাখবেন, পাঠিয়ে দিন 9903653992 তে। আর এই মুহূর্তে শ্রেয়া ঘোষাল বলছেন, ও কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, ডিডিএলসে, ডিডিএলসে কলকাতা। আরে কার রিকোয়েস্ট, কার রিকোয়েস্ট, আমাদের বন্ধু, আমাদের বন্ধু, কার রিকোয়েস্ট না বলবো না, বরং আগে আগে টিউনটা শুনিয়ে দিই।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
2: ডিডিএল যে এই মুভির গানে রিকোয়েস্ট করে করেছে, কে করেছে, কে করেছে, যারা সাজো মে লো মে, আহা গানটা শুনতে চাই। দাদা শোনাবে, দীপক এমনটি কিছু লিখে পাঠিয়েছে, বেলপকুর তোংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, শ্যামের বাঁশি যখন বেজেইছে তখন তখন আর পি আর ওয়েট করে কি করে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আচ্ছা, হারিয়ে যাবেন কি মাস্টার মশাই, কি সত্যি সত্যি হারিয়ে যাবেন? এবার ক্লাস নেবে এআই স্যার। প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতির মধ্যেও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে রক্ত মাংসের শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের উষ্ণতার বিকল্প কি সত্যিও হতে পারে এআই? না, এটা কিন্তু আজকে নয়, এই সপ্তাহে আরপি আসবে তিনটে দিন। আজ সোমবার তো রয়েছে, একই সঙ্গে আসবে বুধবার, একই সঙ্গে আসবে শুক্রবার, কিন্তু ওদিকে গতকাল যারা সত্যি সত্যি জমিয়ে খেলেছেন, দেখিয়ে দিয়েছেন, ফাটিয়ে দিয়েছেন, গুঁড়িয়ে দিয়েছেন, উড়িয়ে দিয়েছেন, তাদের জন্য আপনার কি মেসেজ রয়েছে পাঠিয়ে দিন 9903653992। আরে কাদের কথা বলছি, কাদের আবার কথা বলবে, কাদের আবার কথা বলছে? একেবারে স্মৃতি শেফালিদের কথা বলছে, স্মৃতি শেফালির দুরন্ত ব্যাটিংয়ের কথা বলছে, আর ঘূর্ণিঝড় স্পিনারদের, হ্যাঁ স্পিনাররা দেখিয়ে দিয়েছেন শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা হয়েছে ভারত, একেবারে সেই হরমনপ্রীতের ভারত, তাদের জন্য আপনার কি মেসেজ রয়েছে আজ 9903653992 পাঠিয়ে দিন। আসুক সেই সব মেসেজ টুটি পুই পুই চুঁই চুঁই করে, আর পি আপনার নাম লোকেশন সহ পড়ে ফেলবে সেই সব ইন্সপায়ার করবার মতো মেসেজগুলো। আর এই মুহূর্তে কিশোরী, রথিজিৎ এবং অন্তরা আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: আমাদের বেশ কয়েকজন বন্ধু আমাকে বলে শেষ করে দিয়েছে, আমাকে মেসেজ পাঠিয়ে শেষ করে দিয়েছে 9903655992 তে, বলেছে আজ গণেশ পুজো, তোমার কি মাথায় টাথায় কিছু নেই নাকি, গণেশ পুজোর গান কখন শোনাবে গো, এমনটাই জিজ্ঞেস করেছে। আরে বস, মাথায় আছে পেটেও আছে, মানে গণেশের লাড্ডুর জন্য আমি তো তাকিয়ে রয়েছি, কোন ভোরবেলা থেকে তাকিয়ে রয়েছি, গণেশের ওই হাতের দিকে আমার কিছু বেশি নজর থাকে। আর সবচেয়ে বড় কথা, বাঙালির সংস্কৃতিতে যে কোনো শুভ কাজের শুরুতে যার বন্দনা আমরা করেই থাকি তিনি অবশ্যই কে আবার সেই তিনি গজানন, তাকে কিন্তু পুজো করা একেবারে বাধ্যতামূলক। যেমন ধরে যাক বছরের শুরুতে, ধরুন পয়লা বৈশাখে সেই তিনি, অক্ষয় তৃতীয়ায় সেই তিনি, ব্যবসায়ীরা তাকে পুজো করবেন। আর পবিত্র তিথি হচ্ছে অবশ্যই আজ, মানে গণেশ চতুর্থী পালিত হচ্ছে আজ 14 সেপ্টেম্বর সোমবার।
1: কি কি লাগবে গণেশ পূজার, কে কে লাগবে কাকু?
0: জানিয়ে দিচ্ছি আরবি ছোট পুঁচকে করে, আপনি আপনার সাধ্য মতো করবেন। ওকে, যেসব জিনিসগুলো লাগবে গণেশ পুজোর, প্রধানত লাগে দেখুন সিঁদুর তো লাগবেই, ওকে, সিঁদুর লাগবে, গঙ্গা জল লাগবে, আতপ চাল লাগবে, পঞ্চামৃত লাগবে, ধূপ লাগবে, প্রদীপ লাগবে, লাল ফুল, সেটা কিন্তু

মহারাজের পায়ে দেবেন না, আর ভোগে কি থাকবে? সিদ্ধিদাতাকে লাড্ডু বা মোদক, এর থেকে ভালো ভোগ আর কি হতে পারে বলুন? এবং একই সঙ্গে ফল তো নিবেদন করবেনই করবেন। মূল মন্ত্র কি সেটা জানেন না বুঝি? পূজার সময় ওং গং গণপত্যায় নম, ওং ওং শ্রী গণেশায় নম, এই মন্ত্র জপ করলে গণেশ দেবতা তুষ্ট হয়ে আপনার মাথায় একদম হাত রেখে আশীর্বাদ করবে। আর আরপির মুখে কি দেবে? দেবে লাড্ডু, লাড্ডু গাড্ডু নয়, লাড্ডু দেবে।

0: মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানিবিধি চালু করা হয়েছে। 2029 সালের আগে বিজেপি ও এনডিএ শাসিত 21টি রাজ্যেও এটি কার্যকর করা হবে বলে তিনি নিশ্চিত। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী 17ই সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের আয়োজন হবে বলেও তিনি জানান। দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনেই গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজকের হতে চলা বৈঠকটি স্থগিত করা হয়েছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি গত সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সালালাতে হতে চলা এই আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। তুরস্কে সপ্তাহ জুড়ে 12টি প্রদেশে মাই ফ্যামিলি ইজ সেফ নামক একটি অভিযানের অংশ হিসেবে তল্লাশি ও ধরপাকড় চালানো হয়েছে। সরকারের দাবি, পারিবারিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যেই এই অভিযান। এই অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু ছিল LGBTQ+ সংগঠন কাওস জিএল। উল্লেখ্য, তুরস্কে সমলিঙ্গের বিবাহ স্বীকৃত নয় এবং সমকামী দম্পতিদের ওপর ক্রমশ চাপ বাড়ছে। দেশের প্রতিটি শিশুর জন্য ধর্ম পরিচয় নির্বিশেষে সম অধিকার, সমান সুযোগ এবং অভিন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হওয়া জরুরি বলে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মত প্রকাশ করেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনডিএ শাসিত 21টি রাজ্যে 2029 সালের আগেই অভিন্ন দেওয়ানিবিধি চালু হবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টা রয়েছে আরপি। আর এই মুহূর্তে ঘটিদা ইন আরপি, ও না না না তেমনটা নয়, ঘটিদা ইন ঘটিদাকে ঘটিদার স্ত্রী ফোন করেছে, ফোন করে কি বলছে জানো, জানো গাড়ি নিয়ে স্টেশনে চলে এসো, আমরা আসছি। ঘটিদা বললো আমরা মানে তোমার তো একা আসার কথা ছিল বাপের বাড়ি থেকে। ঘটিদার বউ বললো না গো আমি একা আসিনি, আমি আমার মাকেও সঙ্গে নিয়ে এসেছি। কি দারুণ জমবে না জানো, ঘটিদা তো জানুর জান পেরিয়ে গেছে। ঘটিদা বললো ওরে বাপরে বাপ, তার মানে ঝড়ের সঙ্গে বজ্রপাতও আসবে। কোচকাতে কোচবেটির সঙ্গে আরপি, তাহলে হয়েই যাক হয়েই যাক হয়েই যাক এই গানটা।
4: কোরিমাস্তানি কোরিমাস্তানি দুনিয়া দিওয়ানি দিওয়ানি।
3: ক্রিকেট দিয়ে বল্লে বল্লে

0: চ্যাম্পিয়ন ভারতের সামনে জাস্ট গোলকে পেল না শ্রীলঙ্কা, রাইট? গোটা ম্যাচে ভারতীয় সিংহী বাহিনীর দাপট দেখল ক্রিকেট বিশ্ব। আর ওদিকে কিন্তু চামারি আতাপাত্তুর দলকে ফাইনালে 72 রানে হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ ঘরে তুলেছেন হরমনপ্রীত কৌরের ভারত। প্রথমে ব্যাট করে স্মৃতি মান্দানা এবং শেফালি বর্মার হাফ সেঞ্চুরির দৌলতে 5 উইকেটে 183 রান তুলেছিল ভারত। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র 111 রানে। টস জিতে প্রথমে ব্যাট করার ডিসিশন নিয়েছিল হরমনপ্রীত, আর স্লো উইকেটে এমন ডিসিশন কিন্তু নিঃসন্দেহে সাহসী। শুরুতে ব্যাটিংয়ের জন্য উপযুক্ত থাকা উইকেট পরে আরও কিন্তু স্লো হয়ে যায়, তাই পাওয়ার প্লেতেই কিন্তু বড় রানের ভিত গড়তে চেয়েছিলেন ভারত অধিনায়ক, এবং সেই কাজটা করে দিয়েছেন দুই ওপেনার সেফ আলী এবং স্মৃতি। শুরু থেকে কিন্তু ঝড় তোলেন শ্রীলঙ্কার বোলিংয়ে, অভিজ্ঞতার অভাব বুঝিয়ে পাওয়ার প্লের প্রতিটি মুহূর্ত কাজে লাগান তারা। হাওয়ায় বল তুলে মারতে না মোটেই কিন্তু কসুর করেনি। প্রথম 6 ওভারেই আসে একেবারে 57 রান, আর তারপর জয় এসেছে খুব সহজে, একেবারে
1: হাতের মুঠোয় তালু বন্দি।
0: ওয়াও ওয়াও ওয়াও! আর সেই কারণে কিন্তু আমরা আরও একবার গাইতে পারি, আরও একবার শুনতে পারি সেই গান, আই লাভ ক্রিকেট।

0: cricket. I love it.
1: Kaneba Juk on a radio. Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা,
4: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আমাদের বন্ধু সবুজ, সবুজে সবুজ, সবুজে সবুজ, সে কোথেকে মেসেজ পাঠিয়েছে? পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বলছে,
5: গণেশ,
4: গণেশ, হ্যাঁ গণেশকে নিয়ে গানের অনুরোধ করেছিল। আজ গণেশ পুজো, সেটি ভুলে গেছো তুমি? এই গানের অনুরোধ রইল। ওকে ওকে ওকে, অলরেডি কিন্তু, অলরেডি কিন্তু গণেশ দেবতাকে নিয়ে, গণেশজিকে নিয়ে গান শুনিয়ে দিয়েছে আরপি। আরও গান কিন্তু রয়েছে স্টকে, আরপি স্টকে রয়েছে। আজ যেহেতু গণেশ চতুর্থী, গণেশ পুজো, অতএব গণেশ, গণেশ
5: হবে, হয় সব হবে বস।
4: সবুজ, তুমি আমাদের সঙ্গে নীল, লাল, হলুদ সব কিছু হয়ে একবারে মিশে থেকো। ওকে, সফিকুল, সফিকুল উলুবেড়িয়া থেকে লিখেছে, আহা হা হা, আবার পুজো হয়েছে আমার বেনারসি শাড়ি।

0: ওকে মানে এই গানে রিকোয়েস্ট করিয়েছে, আহা আনা সফিকুলের রিকোয়েস্ট আমি সত্যিকে রাখতে পারবে আর কি জানি, বলা খুব মুশকিল। ওকে এই মুহূর্তে গুড মর্নিং এমনটা কে লিখেছে, FIDA ফিডা দিল মেরে না উৎপল মাইতি বেহালা থেকে কিন্তু এমনটাই লিখে পাঠিয়েছে। ওকে দেখা যাক ফিদা ভুবের সেই গান আর পি আজ শুনিয়ে দিতে পারি কিনা। গুড মর্নিং আর পি গান মিলন দিতে ফুল পিসি ও এডওয়ার্ড সুপ্রভা দাদা আজ ভোরাইতে হিন্দি ভাষা নিয়ে খুব সুন্দর আলোচনা ছিল। ওকে থ্যাংক ইউ। আর কাল আমি খেলাটা দেখছিলাম বাড়িতে বসে, মহিলা দলের উদ্দেশ্যে বলবো আমি এই কথাটাই, ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক অষ্টমবারের এশিয়া কাপ জয় শুধু একটি ট্রফি অর্জন নয়, বরং অদম্য আত্মবিশ্বাস, নিরলস পরিশ্রম, দলগত ঐক্য এবং দেশকে গর্বিত করার এক অনন্য অধ্যায়। প্রতিকূলতাকে পেছনে ফেলে প্রতিটি ম্যাচে তাদের লড়াই, ধৈর্য এবং দক্ষতা প্রমাণ করেছে। ভারতীয় মহিলা ক্রিকেট আজ আর সম্ভাবনার গল্প নয়, সাফল্যের এক উজ্জ্বল বাস্তবতা। অষ্টমবারের এই গৌরবময় জয়ে সারা দেশ তাদের জানায় আন্তরিক অভিনন্দন এবং অফুরন্ত শ্রদ্ধা। তোমরাই ভারতীয় ক্রিকেটের গর্ব, তোমরাই কিন্তু অনুপ্রেরণার ইতিহাস, নতুন ইতিহাস। সৌভিক এমনটা লিখে পাঠিয়েছে কসবা আলতু থেকে, আপনিও লিখে পাঠান এইসব একেবারে গড়িয়ে দেওয়া এই যে শ্রীলঙ্কাকে সেই দলকে আপনি কিভাবে উইশ করতে চান। 9903653992 আপনার নাম্বার, আর সেই নাম্বারে আসুক টুটি পই পই চুঁই চুঁই করে মেসেজ। আর ওদিকে বাউন্ডুলে ঘুড়ি খাড়া উড়িয়ে দেবেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং।
1: হ্যাঁ, আপনার বাড়ির ঠিক মাথার উপর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু শহরের ইতি কথা,
4: শহরের ইতি কথা।
3: আরপিন শহরের ইতিকথা কিন্তু একেবারে টাটকা থাকে, শুনতে মজা, খবরাখবর থাকে, আজও কিন্তু রয়েছে। কিন্তু আজকের কথাটা কি সবার কাছে মজার, তা কিন্তু নাও হতে পারে। রাতে রাস্তায় বাস থাকলে কিন্তু
5: জরিমানা,
3: তবে বাস মালিকদের স্বস্তি দিতে নয়া সিদ্ধান্ত অর্জুন। আচ্ছা অর্জুনটাকে, ও আপনি ভুলে গিয়েছেন বুঝি, ওকে মনে করে দিচ্ছে আরপি। রাস্তায় বাস পার্কিং নিয়ে কিন্তু সমস্যায় পড়ছেন বাস মালিকরা। রাস্তার উপরে বিনা অনুমতিতে বাস রাখলেই চলছে পুলিশের ধরপাকড়, জরিমানা, আর এই নিয়ে কিন্তু কাই কিচির। তবে নাইট পার্কিং নিয়ে জট কাটাতে হস্তক্ষেপ করেছেন একেবারে পরিবহন মন্ত্রী। তিনি জানান 700 টাকা করে দিলেই কিন্তু মিটবে এই সমস্যা। রবিবার কাকিনাড়ার নারায়ণপুর স্টেডিয়ামে ফুটবল ফাইনালে এসে তিনি জানিয়েছেন যে নাইট পার্কিংয়ের জন্য কিন্তু 700 টাকা দিতে হবে, সেটা দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, এতে কোনো অসুবিধে নেই, এখানে জটিলতা বলে কিছু নেই। বেআইনিভাবে বাস দাঁড় করানো নিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশি কড়াকড়ি জেনে কিন্তু এখন নাইট পার্কিং নিয়ে জট তৈরি হয়েছে। বাইপাস সহ গুরুত্বপূর্ণ রাস্তায় বাস এক সারিতে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এমন কথা সত্যি সত্যি কিন্তু আমাদের শহরটাকে আর একটু গুছিয়ে ফেলবার বিষয়ে আমরা সত্যি ডিসিশন নিতে পারি। একটু গুছিয়ে রাখা, একটু এক সারিতে রাখা, তাহলে কিন্তু রাস্তাঘাট ফাঁকা থাকে না, রাত্রিবেলায় যেসব দুর্ঘটনাগুলো ঘটতো সেগুলো কিন্তু সচরাচর ঘটবে না, নাই ঘটুক আমরাও কিন্তু এমনটাই চাইছি। আর এমনটা চাইতে চাইতে ওকে ওকে ওকে এই মুহূর্তে কোন গান রয়েছে, গান মিলন্তির রিকোয়েস্টে, আর সেই সঙ্গে ফ্ল্যাশব্যাক সঙ্গেও শুনেই ফেলুন তো। অবন্তিকা মৈত্র মেসেজ পাঠিয়েছে কোথেকে, বালুরঘাট থেকে শুনছে FM রেইনবো। ওকে থ্যাংক ইউ অবন্তিকা, তার পছন্দের গান একই সঙ্গে আর দি ফ্ল্যাশব্যাক সং।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: 1942 আ লাভ স্টোরি থেকে এই গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। বাস স্ট্যান্ড থেকে একেবারে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাইওয়াক সরাসরি যাওয়া যাবে 8 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত। আর কি কি পরিকল্পনা রয়েছে! ওয়াও ওয়াও ওয়াও, রাজ্য সরকার মাল্টি কমপ্লেক্স তৈরি করলে বাস স্ট্যান্ড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত সরাসরি যাতায়াতের ব্যবস্থা কিভাবে করা যায় তা কিন্তু খতিয়ে দেখছে রেল। আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেসব জানাবে আর কি, কিন্তু তার আগে কোন গান রয়েছে সেই গান, কোন গান বলুন তো, গান মিলান্তি নয়, একেবারে পাম্পা নিউ টিউনে কোন গান।

0: FM Rainbow তে Rainbow New Tune
1: উইয়ামা উইয়ামা মধুমন্ত্রীর কণ্ঠে এই গান শুধুমাত্র আপনার কানে 107 এ।

0: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: এটা কথা বলতো এই যে মধুবন্তী বাগচি যে এত বলে উই আম্মা উই আম্মা উই আম্মা ইয়ে মানে মাঠে মানে উই পোকা কি আম্মা হয়ে গেছে আমরা জানি নাকি উই অর্থাৎ আমরা আম্মা হতে চাইছি জানা নেই বস ওকে ওকে ওকে হাসি তুমি কোথায়
4: আপনি হাসবেন না আমিও হাসবো না আমরা কিন্তু কেউ হাসবো না এই কথায় বরং আমরা যে খবরটা দেব সেই খবরটা কোন খবর ওই যে একটু আগে বলছিল আরপি কোন খবর দেবে হাওড়া স্টেশন সেই খবরটা হাওড়ার বাস স্ট্যান্ডের মাল্টি কমপ্লেক্স হিসেবে কিন্তু গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার এবার একেবারে প্রস্তাবিত মাল্টি কমপ্লেক্স থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাই ওয়াক বা ফুট ব্রিজ তৈরির কথা জানিয়েছে পূর্ব রেল এর ফলে বাস স্ট্যান্ড থেকে সহজেই স্টেশনে ইন করতে পারবো আমরা
3: যাত্রীরা একবারে ফটাফট একদম সোজা
4: একদম পৌঁছে যেতে পারবেন তবে গোটা বিষয়টা কিন্তু এখনও কিন্তু না হাতে কলমে করে দেখানো হয়নি মানে প্রস্তাব যেটা রাখা হয়েছে সেটা আর পি শেয়ার করতে পারে হাওড়া বাস স্ট্যান্ডকে মাল্টি কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার প্রস্তাবিত কমপ্লেক্স থেকে হাওড়া স্টেশন পর্যন্ত স্কাই ওয়াকে বা ফুট ওভারব্রিজ তৈরির পরিকল্পনা করেছে পূর্ব রেল

0: প্রাথমিক পরিকল্পনায় স্কাইওয়াকটি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে যাওয়ার কথা রয়েছে। আর স্কাইওয়াক তৈরি হলে বাস স্ট্যান্ড থেকে 1 থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে আপনি সরাসরি করে আপনি পৌঁছে যেতে পারবেন। মাল্টি কমপ্লেক্সে বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবের পাশাপাশি মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট তৈরির পরিকল্পনা কিন্তু রয়েছে। তা আর এগুলো হলে বুঝতেই পারছেন হাওড়া আরও বেশি জমজমাট। আমরা অন্য প্রদেশের লোকেও দেখে যাও আমাদের হাওড়া
1: আগের মতো নেই,
0: এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে, জাস্ট ফাটিয়ে দেবে। বাংলা কিন্তু এগোচ্ছে, এগোবে, এগোতে থাকবে আমাদের সকলের সম্মিলিত চেষ্টায়। আর এমনটা বলতে বলতে গানে গানে আপনার কানে কানে পৌঁছে যাওয়া 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আপনাদের আরও একবার মনে করিয়ে দেওয়া, হ্যাঁ আরও একবার কিন্তু মনে করিয়ে দেওয়া, কোন বিষয়ে বলুন তো, ওই যে কোন বিষয় নিয়ে আজ টুইটে ফুই ফুই চুঁই চুঁই করে মেসেজ পাঠাবেন? আজকে গণেশ যেহেতু চতুর্থী, অতএব অতএব এত এত মোদক, এত এত লাড্ডু, সেই লাড্ডুকে পাঠিয়ে দেবেন হরমনপ্রীতদের জন্য কালকের জয়ের পর। কী বলছেন আপনি? আর শুধু আপনার মেসেজ 9903653992 রাইট এই মুহূর্তে কিন্তু আপনাদের মেসেজ আরপির কাছে, আরপির সামনে কারে কারে মেসেজ পাঠিয়েছেন, অনেকের অনেকের কিন্তু মেসেজ আরপি পেয়েছে। গুড মর্নিং আরপি, আরপি আরপি ইন্ডিয়ান ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমকে আমি কিন্তু হার্টিয়েস্ট হার্টিয়েস্ট হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস জানাই। সুভাষ এমনটাই লিখে পাঠিয়েছেন উত্তর বল থেকে,
4: শুধুমাত্র খালি ভালোবাসা দিলে হবে,
3: তার সঙ্গে কিন্তু
4: একটু কিছু দিতে হবে, একটু মুখ বৃষ্টি করার জন্য তো দিতে পারতে কিছু না কি,
3: কেপ্টে হয়ে যাচ্ছে আমাদের বন্ধু সুভাষ, কি আর বলি। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে পাঠিয়েছেন, আমার প্রিয় আর যে ফ্রেন্ড আর পি দাদাকে বলি, আগের দুটি দিনে নমস্কার কলকাতার অনুষ্ঠানে আপনাকে SMS করে দুটি বিষয় ভিত্তিক মেসেজ পাঠিয়েছিলাম, মহানায়ককে খোলা চিঠি এবং আমার জীবনে ভগবান শ্রীকৃষ্ণ কী রূপে আছে, কিন্তু আমার মন খারাপ করার বিষয় এটাই আপনি কোনোটাই পড়েননি।
4: আপনি কখন পাঠিয়েছিলেন সেটা দেখতে হবে তো, এখন শেষ বেলা গিয়ে টুকুস করে পাঠিয়ে দিলেন আর টুকুস করে আর পি চলে গেল, টাকাটা বলি
3: তা তো হবে না, একটু আগে পাঠালে ডেফিনেটলি পড়তে পারে,
4: এই তো আজকে পড়লাম, পড়বো না এরকম করে কথা আছে নাকি আপনার সঙ্গে, ঝগড়া আছে দাদা, আমি কি আপনার কাছে টাকা টাকা ধার নিয়েছি নাকি?
3: না তাও তো নয়, তা তো নয়। ওকে, গান মিলন দিতে আমার অনুরোধ, আহা আমার পূজার ফুল সেই গানটি শুনতে চেয়েছেন, এটা ফেভারিট গান আর পিরো, কিন্তু নমস্কার কলকাতায় নাই বা হলো, অন্য কোনো অনুষ্ঠানে শুনেই দেবেন না হয়। অন্যদিকে ভবানী নায়ক, সমাপ্তি নায়ক, দিহি মণ্ডলঘাট, শ্যামপুর, হাওড়া থেকে খেলে গেছে, জয়ের জন্য ভারতীয় দলকে আন্তরিক অভিনন্দন, দুর্দান্ত জয়, দুর্দান্ত জয়, শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা কোটি কোটি ভারতীয়র মুখে হাসি ফোটানোর মুহূর্ত, মাঠে খেলোয়াড়দের লড়াই, আত্মবিশ্বাস আর শেষ পর্যন্ত জয়ের জন্য মরিয়া চেষ্টা, সত্যি সত্যি কিন্তু প্রশংসনীয়। প্রতিটি খেলোয়াড়কে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এই জয় যেন আরও বড় সাকসেসের পথ ওপেন করে দেয়, এভাবেই এগিয়ে চলো ভারত, জয় হোক ভারতের। আর এই মুহূর্তে কার মেসেজ, কার মেসেজ? নারায়ণ চন্দ্র পাত্র গঙ্গাসাগর থেকে পাঠিয়েছেন, এশিয়ার আকাশে আজ তেরঙ্গার উজ্জ্বল জয়গান, এশিয়ার আকাশে আজ তেরঙ্গার উজ্জ্বল জয়গান, হরমনপ্রীত বাহিনীর বীরত্বে স্পন্দিত গোটা হিন্দুস্তান, ব্যাটে ঝড়ের ঘূর্ণি বলে আগুন, ফিল্ডিংয়ে বিজলির গতি, তোমাদের বিজয় গাথায় জ্বলে উঠছে চিরন্তন গৌরবের জ্যোতি, এশিয়ার সেরা হয়ে উঠছে তুলে ধরলে ভারতের সম্মান, হরমনপ্রীত বাহিনী নমস্কার কলকাতায় গাই তোমাদেরই জয়গান। নারায়ণ এমনটি লিখে পাঠিয়েছেন গঙ্গাসাগর থেকে। ওকে, ওম গঙ্গা, ওম গঙ্গা, রাইট। আর এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু কোন গান, ফাটাফাটি গান, একটা ফ্ল্যাশব্যাক গান হয়ে যাবে, মানে ফ্ল্যাশব্যাক সং হয়েই যাক।
1: FM Rainbow Flashback Song
3: অনেকেই কিন্তু অনেক কিছু মনে করিয়ে দেবে এই গানটা।

0: কাজের কথা, কাজের কথা, কাজের কথা আছে, কাজের কথা আছে তো, কিন্তু আগে সেকশনটাও শুনেই নিন।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত

0: নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা যদি প্রশ্ন করি, আচ্ছা আপনার কাছে রেডিও আছে? আপনি বলেন না, দেখতে হবে, আমি তো মোবাইলেই শুনি, মোবাইলে অ্যাপটা ডাউনলোড করেছি আর সেখানেই শুনছি। জনগণনায় কিন্তু জিজ্ঞেস করা যায় আপনার বাড়িতে রেডিও আছে? হ্যাঁ রেডিও আছে, জনগণনায় কিন্তু ফিরে দেখা হচ্ছে ব্যাপারটা। আর যাদের বাড়িতে আছে, অন্তত যারা জনগণনার কর্মী, তারা বলছে ওরে বাপ রে বাপ, যাদের বাড়িতে রেডিও আছে না তাদের বাড়িতে আমাদের খাতির আর পর খাতির। আমি বললাম কেন খাতিরের পর খাতির মানে বুঝে আর বলো না, যাদের বাড়িতে রেডিও আছে একটু হয়তো বয়স গিট পড়েছে তাদের, তাও আরে রেডিওটা দেখে যান, জিজ্ঞেস যখন করলেনি রেডিওটা দেখে যান কত সুন্দর করে গুছিয়ে রেখেছে, দেখুন এখনও আমরা কিন্তু এখান থেকে শুনি, আরে বিয়েতে এই রেডিও পেয়েছিলে, এরকম নতুন নতুন কত যে গল্প যারা জনগণনা করতে যাচ্ছেন তারা যে পাচ্ছেন তার কোনো ইয়ত্তা নেই। এই নিয়ে কথা না আজকে নয়, এই নিয়ে আজকে কথা বলবো না আমরা, বরং বেশি বেশি করে কথা বলবো আগামী কবে, আগামী বুধবার না হয় কথা বলবো এই নিয়ে। কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা গান আর ছোট্ট গানটা শুনতে শুনতে আমরা চলে যাব কোথায়, নমস্কার কলকাতার একেবারে একেবারে তৃতীয় ঘন্টায়। কিন্তু তার আগে থাকবে অবশ্যই অবশ্যই কিন্তু খবরাখবর।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি এক বার্তায় বলেন, সকলের জীবনে নতুন শক্তি ও উদ্দীপনার সঞ্চার করে এই উৎসব। ভগবান গণেশের দিব্য আশীর্বাদে সমস্ত প্রচেষ্টা সফল হয় এবং দেশ নিরন্তর অগ্রগতির পথে এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন। ওমান উপকূলের অদূরে গতকাল বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধারকাজ চলছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং উদ্ধারকাজের ক্ষেত্রে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দূতাবাস কাজ করছে বলে জানিয়েছে।

0: লোহিত সাগর তীরবর্তী এলাকায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির ওপর আক্রমণ করায় সংঘাত আরও তীব্রতর হয়ে উঠেছে। অন্যদিকে হুথিরা প্রতিবেশী সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথি গোষ্ঠী মোখা বন্দর এবং বাব আল মান্দাব প্রণালীর একটি দ্বীপ দখল করে। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে রাজ্যের স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। আকাশবাণীকে গতকাল তিনি জানান, বর্ধমানের একটি নার্সিংহোম অপারেশনে চলাকালীন একটি শিশু মারা যায়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে গুরুতর সংশয় দেখা দেয়। দুই আসনে উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বিবাদমান দুই গোষ্ঠীর প্রতীক পাওয়া নিয়ে দ্বন্দ্ব এখনও কাটেনি। নির্বাচন কমিশন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকে বেশ কিছু নথি জমা দিতে বলেছে বলে খবর। নোটিশ পাঠানো হয়েছে বিক্ষুব্ধ ঋতব্রত গোষ্ঠীকেও। আগামী 17 সেপ্টেম্বর দুপক্ষকে নির্বাচন কমিশন ফের শুনানির জন্য ডাকতে পারে বলে জানা গেছে। টেনিসে ইউএস ওপেন গ্র্যান্ডস্ল্যামে জার্মানির আলেকজান্ডার জেরেভ পুরুষদের সিঙ্গলস শিরোপা জিতেছেন। গতকাল ফাইনালে তিনি আমেরিকার বেন শেলটনকে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM রেইনবোতে।
2: আম পাতা জাম পাতা

0: FM Rainbow Tee, 3-1, Ganer Hat-Trick, Ganer Hat-Trick.
1: গানের হাটে গিয়ে বলতে গুস্তা কে সেই ভূমির গান শিল্পার কণ্ঠে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এ তুমি কে, তুমি কে? অনুপম জিজ্ঞেস করছে। আরে আমি কি জিজ্ঞেস করছি নাকি? ও অনুপম জিজ্ঞেস করেছে, তুমি কে?
3: উত্তর আসবে
2: অশোকনগর, কল্যাণগড়, হাবড়া দুই ব্লকে কিন্তু আক্রান্তের সংখ্যা বেশি। আবার সাউথে কিন্তু, সাউথের বিশেষ করে ভাঙড় 1 এবং 2 ব্লকেও কিন্তু বাড়ছে সংক্রমণ। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় গত এক সপ্তাহে কিন্তু বেশ কয়েকজন আক্রান্তকে পাওয়া গেছে। আর এদিকে এদিকে রাজ্যে কিন্তু সংক্রমণের নিরিখে একেবারে ফার্স্ট পজিশনে রয়েছে মুর্শিদাবাদ। ওই জেলার মোট আক্রান্তের 70% শামসেরগঞ্জ, জঙ্গিপুর এবং ডোমকল এলাকার। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। কেরালা, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মতো রাজ্য থেকে মাঝে মধ্যে কিন্তু ঘরে আসা এই শ্রমিকরা স্থানীয় স্তরে ডেঙ্গি ছড়াচ্ছেন বলে স্বাস্থ্যকর্তারা দাবি করেছেন। আর আক্রান্তের নিরিখে কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে কলকাতা। অতএব আমাদের কিন্তু মারাত্মক রকম সাবধান থাকতেই হবে, না হলে কিন্তু আরও অনেক বেশি ছড়িয়ে পড়বে। এবার শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে সংক্রমণের হার বেশি। স্বাস্থ্যভবনে যে অভ্যন্তরীণ রিপোর্ট উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে শহরাঞ্চলের পাশাপাশি গ্রামেও যেখানে সেখানে প্লাস্টিক ব্যাগ পড়ে রয়েছে, কৌটো পড়ে রয়েছে, বালতি রয়েছে, টিনের পাত্র পড়ে থাকার প্রবণতা বাড়ছে। এছাড়া গ্রামাঞ্চলে ফ্রিজ এমনকি কুলারের বারবারন্ত হয়েছে, সেগুলোতে নিয়মিত জল না বদলানোর ফলে মশার লার্ভা সেখানে কিন্তু করে সে একেবারে মারাত্মক রকম ছড়িয়ে পড়ছে। আর সেই সঙ্গে কুয়ো এমনকি খারাপ রাস্তার ধারে জমে থাকা জলও ডেঙ্গির প্রকোপ বাড়াতে কিন্তু সমানভাবে দায়ী। শহরের ক্ষেত্রে ডেঙ্গি বাড়ার জন্য ছাদে পড়ে থাকা পরিত্যক্ত ফুলের টব, ফ্রিজ, কুলারের নিয়মিত পরিষ্কার না হওয়াকে দায়ী করেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবন থেকে বলা হয়েছে যে যেসব এলাকায় আক্রান্ত বেশি সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যা যা করার তা কিন্তু করা হচ্ছে, আর এতে কিন্তু জরিমানাও করা হচ্ছে। অতএব আপনি আপনার বাড়ির চারদিকে, আপনি যেখানে যাতায়াত করছেন, যাতায়াতের পথে যদি এখানে ওখানে এটা ওটা পড়ে থাকে, একটু পা দিয়ে টুকুস করে একটু উল্টে দিন না, তাহলেই তো জলটা বেরিয়ে যায়। আর এই মশার লার্ভাগুলি যেগুলো ছটফট ছটফট ছটফট ছটফট করছিল সেগুলো কিন্তু আরও বেশি ছটফট করতে করতে একবারে পঞ্চাত্ব প্রাপ্তি হয়, ইহলোক থেকে পরলোকে তারা যাতায়াত করতে পারেন আর আমরা একটু বেঁচে যাই। প্লিজ এই কাজটা করবেন, এই কাজটা করলে কিন্তু অনেকটা অনেকটা অনেকটা অনেকটা ডেঙ্গি, আর ডেঙ্গি কিংবা ডেঙ্গু যাই বলি না কেন, ডেঙ্গি বাবাদের হাত থেকে আমরা অনেক বেশি রেহাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতায়। অবশ্যই অবশ্যই, কিন্তু আপনাদের পাঠানো মেসেজ সেগুলো তো ওয়েট করছে, সেগুলো তো ওয়েট করছে, পাল পাল আপনিও কিন্তু ওয়েট করছেন। আর এই মুহূর্তে কিন্তু পড়ে ফেলার পালা, বেশ কতগুলো মেসেজ। ওকে ওকে, লম্বা লাইন, লম্বা লাইন। শুভ সকাল দাদাভাই, ভোরাই থেকে শুনছি বুধবার এবং শুক্রবার থাকবে। বুধবার ও শুক্রবার তুমি থাকবে, তোমায় শুনবো। এইরকমভাবে আরও অনেক ভালো ভালো ভালো ভালো খেলা আমাদের উপহার দাও। শর্মিষ্ঠা অ্যাবটে লিখেছে, সাকরে লাহাড়ু থেকে কাদের জন্য লিখেছে?
1: আরপির জন্য লেখেনি, লিখেছে মহিলা দলের জন্য,
0: যারা কিন্তু একেবারে জিতে কারকে লড়কে দেখিয়ে দিয়েছেন, তাদের জন্য শর্মিষ্ঠা লিখেছে এমনটাই। গুড মর্নিং আর জে জি, ওরে বাপরে বাপ, কত মেসেজ পাঠিয়েছে, কে কে সেই বন্ধু? ওকে ওকে ওকে ওকে, হিতেন্দ্র দাস আসাম থেকে, আসাম থেকে পাঠিয়েছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আর জি জি, কতবার লিখেছি তার কোনো ইয়তা নেই। ওকে, এই মুহূর্তে নমস্কার কলকাতায় গান বিলন্তিতে কি শুনতে চেয়েছে আমাদের বন্ধু অমল রুদ্রপুর ডোমজুর হাওড়া থেকে পাঠিয়েছে, কি লিখেছে? প্রজাপতি টু গান, না তাকাতে আসলি কেন বল,
1: ফাটাফাটি গান।
0: ওকে, ডেফিনেটলি শুনিয়ে দেবে এই গান। এমনিতে কি লিখেছে? শিয়াড়াপুরি থেকে গুড মর্নিং, ভারতীয় মহিলাদের জন্যই কিন্তু জানাই আমার তরফে আন্তরিক অভিনন্দন, গতকাল দেখলাম তারা দুর্দান্ত দুর্দান্ত খেলেছে, আর আপনাকেও জানি সকালে ভোরায় কিন্তু খুব ভালো হয়েছে,
1: ভালো লেগেছে, থ্যাংক ইউ নিবু।
0: ওকে ওকে, থ্যাংক ইউ। সুপ্রভাত আর জে আর পি দাদাভাই, নমস্কার সহ আজ গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে এবং এফএম পরিবারের সকলকে, জানিয়েছেন সে আন্তরিক শুভেচ্ছা। স্মৃতি আর শেফালির ব্যাটে এশিয়া কাপ এলো দেশের মাটিতে, ওকে, স্মৃতি আর শেফালির ব্যাটে এশিয়া কাপ এলো দেশের মাটিতে, অসাধারণ জয়ে তোমরা আনলে অনন্য সম্মান, তোমাদের এই লড়াইয়ে আজ গর্বিত সারা হিন্দুস্তান, অভিনন্দন জানাই তোমাদের এই ঐতিহাসিক জয়ের ঘরে, তোমাদের নাম লেখা থাকবে ক্রিকেট প্রেমীদের মনে। এবং একই সঙ্গে লিখেছেন, আজকের ভোরাই ছিল কথায় গানে গল্পে ভাষা নিয়ে অসাধারণ শিক্ষামূলক অনুষ্ঠান, তিনি উপভোগ করেছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু কে উপভোগ করেছেন তার নামটাই তো আরপি বলেনি। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এমনটাই। আর এরপর চলে আসা কিন্তু আমাদের বন্ধু কৃষ্ণেন্দুর পাঠানো মেসেজে।
1: কৃষ্ণেন্দু আজ একটা ভুল করেছে।
0: কি ভুল করেছে?
1: নিজের নামে রহস্যকর্তা দেয়নি।
0: নমস্কার দাদা, সুপ্রভাত, আজ ভোরাইতে হিন্দি ভাষা দিবসে ভাষা নিয়ে বিভিন্ন বাস্তব গল্প এবং ভাবের বাহন সুন্দরভাবে তুলে ধরেছেন, তাই ধন্যবাদ। আর নমস্কার কলকাতায় বিভিন্ন তথ্য এবং গানের সঙ্গে আপনার সুন্দর কথা বলার ছন্দ
1: ভালো লাগছে।
0: ওকে, কৃষ্ণদু এমন মেসেজ পাঠিয়েছে পাহাড়াঘাট রানাঘাট থেকে। ওকে ওকে, মহিলা দলের জন্য শুভেচ্ছা রইল, এইভাবে আমাদের দেশের নাম উজ্জ্বল হোক। প্রশান্ত, প্রশান্ত জানা, সব যার জানা রয়েছে বিশপুর থেকে এমনটাই মেসেজ পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ, গুড মর্নিং আর পি দাদা ভাই। দীপক আবার মেসেজ পাঠিয়েছে, অষ্টমবার মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে হারিয়ে, হ্যাঁ হারিয়ে জয় এনে দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে ভারতীয় দলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবটুকু জানাই। আগামী বুধবার আমরা কি আপনার কণ্ঠে রত্নগর্ভ শুনতে পাবো?
1: আরে ভাই, যদি গণেশ গণেশ বাবাজি মানে গণেশজি আমাকে বাঁচিয়ে রাখেন, ডেফিনেটলি শুনতে পাবে আগামী বুধবার ভোরাইতে রত্নগর্ভ আর পির কণ্ঠে। দীপক মেসেজ পাঠিয়েছে বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। না, আরও মেসেজ রয়েছে, এই মুহূর্তে কিন্তু নয়, বরং ওদিকে ওদিকে জুন এখন মুম্বাইতে থাকেন, আমাদের আমাদের হুগলির মেয়ে, আর সেই মেয়ে কিন্তু এখন থাকেন একেবারে মুম্বাইতে গানের জন্য। সেই জুনের একটা ফাটাফাটি গান এই মুহূর্তে হয়েই যাক 107 FM রেইনবো।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: FM রেইনবোতে। রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
2: ফ্ল্যাশব্যাক সং,
3: নো ক্যাশব্যাক, ওনলি ফ্ল্যাশব্যাক।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা।
1: সুন্দরবনে, হ্যাঁ সুন্দরবনে আকাশপথে কিন্তু একবারে ব্যাঘ্র, তাকে দর্শন করতে পারবে। নির্জন দ্বীপে তৈরি হবে নাকি ট্রি হাউস রিসোর্ট, এমনটাই বলেছেন। কে বলেছেন? এক সাংবাদিক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের পর্যটন এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা। কে আবার তিনি? মিঠুন, ঘরে নুন চলে চেয়েছেন নিউ মিঠুন, মিঠুন চক্রবর্তী। তিনি কিন্তু বলেছেন এমন কথা, সুন্দরবনে গড়ে উঠবে 5-star ইকো ফ্রেন্ডলি ট্রি হাউস রিসোর্ট। শুধু তাই নয়, আকাশপথে হেলিকপ্টার থেকে ব্যাঘ্র দর্শনের ব্যবস্থা করা হবে।
2: বিড়ালের মাসি
1: না, ও বিড়াল তো মাসি, আর কি করা যাবে? তাহলে মেষবাসাকে কি দেখা যাবে? হয়তো বা দেখা যাবে। সুন্দরবন সফরে এসে গতকাল এক সাংবাদিক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের পর্যটন এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। তিনি গতকাল জানিয়েছেন যে সুন্দরবনে 8-10 জনমানবহীন দ্বীপ রয়েছে যেখানে কোনো জনবসতি নেই। সেখানে PPP মডেলে 5-star ইকো ফ্রেন্ডলি ট্রি হাউস রিসোর্ট গড়ার অনুমতি দেওয়া হবে। তার জন্য বেসরকারি সংস্থাকে দ্বীপের জমি 99 জন্য লিজ দেওয়া হবে, কিংবা সরকার স্থায়ীভাবে জমি তুলে দেবে তাদের হাতে। তবে সেখানে কিন্তু কোনো কংক্রিটের নির্মাণ করা যাবে না, করা হবে না। তার সাফ কথা, 5-star নিচে হলে কাউকে রিসোর্ট বানানোর অনুমতি দেওয়া হবে না, কারণ এর মূল লক্ষ্যই হলো দেশ বিদেশের পর্যটকরা যাতে সেখানে আসতে পারেন, থাকতে পারেন, এই ম্যানগ্রোভ দুনিয়াকে চাক্ষুষ করতে পারেন, পরিবেশের যাতে ক্ষতি না হয় সেদিকেও কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখা হবে, যতটা সম্ভব পরিবেশকে বাঁচিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ বেড়ানোর দিক দিয়ে, ভ্রমণের দিক দিয়ে, পর্যটনের দিক দিয়ে কতটা এগিয়ে যাবে ভাবতে পারছেন? সেই আনন্দে কিন্তু অঞ্জন দত্ত গাইছেন, চলো লেটস গো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আজ একেবারে মঙ্গলম গণেশম, মঙ্গলম গণেশম, তাঁর পুজো। এবং একই সঙ্গে কিন্তু এই তো দিন কয়েক বাদে কি রয়েছে,
4: কি রয়েছে, কি আবার থাকবে, কেন ঘুরি ঘুরি ঘুরি।
3: আরে বিশ্বকর্মা দা, না বিশ্বকর্মা মায় কি জয়, প্লিজ এটা বলবেন না, কোনোভাবে বলবেন না, কিন্তু ফাইন করবে, আর পি ফাইন করবে।
4: আর ওদিকে গণেশ দাদার হাত থেকে
3: লাড্ডু, সেটা কিন্তু পুরো চম্পট করে দেবে। তাই একটা ঘটনা ঘটেছে, কি ঘটনা, দিন কয়েক বাদেই তো শুক্রবার বিশ্বকর্মা পুজো, স্বাভাবিকভাবেই প্রতিমা নিরঞ্জনের জন্য প্রচুর লোকের সমাগম হবে চটকে চাট বাবুঘাটে। সেই কারণে কিন্তু আংশিকভাবে ব্যাহত হতে চলেছে রেল পরিষেবা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে নিরঞ্জনের কথা মাথায় রেখে 15 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 5 দিনের জন্য মাঝেরহাট লোকালের
4: যাত্রাপথে পাল্টে
3: দেওয়া হয়েছে। ও, কিছু ট্রেনের রুট কাটছাড়ও কিন্তু করা হয়েছে। নৈহাটি থেকে বালিগঞ্জ, মানে 30122 নৈহাটি বালিগঞ্জ, 30312 বারাসাত মাঝেরহাট এবং 30314 দত্তপুকুর মাঝেরহাট লোকাল টালা স্টেশন পর্যন্তই কিন্তু যাবে। অন্যদিকে 30331 মাঝেরহাট হাবড়া, সেই সঙ্গে বালিগঞ্জ ব্যারাকপুর, একই সঙ্গে মাঝেরহাট নৈহাটি লোকাল টালা স্টেশন থেকে কিন্তু একেবারে ব্যাক করবে। অন্যদিকে লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত আসবে। হাবড়া মাঝেরহাট লোকাল কাকুরগাছি রোড জংশন বালিগঞ্জ হয়ে ঘুর পথে মাঝেরহাট পর্যন্ত যাবে। শুধু কি তাই, মাঝেরহাট দত্তপুকুর লোকাল বালিগঞ্জ কাকুরগাছি রোড হয়ে ঘুর পথে চলবে। অন্যদিকে মাঝেরহাট রানাঘাট এবং মাঝেরহাট বারাসাত লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ কাকুরগাছি রোড হয়ে ঘুর পথে চলবে। আর যতগুলো রয়েছে, মাঝেরহাট দত্তপুকুর লোকাল বলুন, আর শিয়ালদা বিবাদীবাগ লোকাল মাঝেরহাট পর্যন্তই কিন্তু যাবে। আর ওদিকে মাঝেরহাট দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকেই কিন্তু যাত্রা শুরু করবে। অতএব অতএব কিন্তু আপনি বাবুগড় আসতে পারবেন না, আপনাকে ব্রেক জার্নি করতেই হবে, আর সেটা মাথায় রেখে একটু হাতে বেশি করে সময় টময় নিয়ে বেরোবেন। ওদিকে গণেশ বাবা জীবন, ওদিকে বিশ্বকর্মা দা, দুজন যখন ঝপাং ঝপাং করে গঙ্গায় পড়বেন না, তখন লোকে লোকারণ্য। আর এদিকে কিন্তু গান মিলন্তিতে, কোন গান, আমাদের বন্ধুর রিকোয়েস্ট ছিল গান মিলন্তি,
4: হাসলি কেন বল,
5: গান মিলন্তি, গান মিলন্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: এই মুহূর্তে কিন্তু রয়েছে ঘোষণা, 138তম ডাক আদালত এবং পেনশন আদালতের পক্ষে জানানো হয়েছে মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR অ্যাভিনিউ কলকাতা 7/12 বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় অবশ্যই উল্লেখ করবেন। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 CR অ্যাভিনিউ কলকাতা 7/12 ঠিকানায়। ইমেলের মাধ্যমে কিন্তু অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg@wv@indiapost.gov.in, সেই সঙ্গে ADPGC

owb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS অর্থাৎ CS এর সঙ্গে টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে 0332210250/0332210500 এই তিনটি নাম্বারে কিন্তু যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে অথবা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি অবশ্যই উল্লেখ করতে হবে। এখানে বলে রাখা ভালো, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত এবং পেনশন আদালতে কিন্তু নেওয়া হবে না। বিশেষ ঘোষণা ছিল, জরুরি কথা ছিল, সেই জরুরি কথা শেয়ার করেছে আরপি। আজ FM রেইনবো, নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে অরিজিতের সেই ফাটাফাটি গানটা হয়েই যাক, বৃষ্টি এখনো তো আছে।

এত কিছু যখন এসে গেছে তখন কিন্তু সেই উইনারদের জন্য কিন্তু সেলিব্রেশন দরকার, ফটাফাটি রকম একটা সেলিব্রেশন তাদের জন্য দরকার, এবং তাদের জন্য অবশ্যই অবশ্যই বলতে চাক দে ইন্ডিয়া। এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাবো, আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই সব দেশপ্রেমীরা। আমরা বলতে বলতে আরফি বলছে জয় করো, এনজয় করো। আবারও কিন্তু কথা হবে আগামী বুধবার একবারে ভোরাইতে রত্নগর ভাই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিন ব্যাপী উৎসবের সূচনা হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
1: 12-13 सितंबर 2026 को आयोजित शिखर सम्मेलन के विशेष क्षणों को दर्शाने वाला एक वीडियो प्रधानमंत्री के सोशल मीडिया हैंडल पर पोस्ट किया गया है।
0: पहुंचे देवा जन सचेतनता वृद्धि एवं नागरिक अंशग्रहण बढ़ानों लक्ष्य यह अभियान चलबे 10ই অক্টোবর पर्यंत। आगामी बछरेर शेषेर दिके देशे डेंगुर टीका देवार काज शुरू करा जेते पारे बोले ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR এর মহানির্দেশক রাজীব বাহেল জানিয়েছেন। কলকাতায় গতকাল একটি অনুষ্ঠানে তিনি বলেন, ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল ইতিবাচক থাকলে তবেই টিকাকরণের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। 13,000-এর বেশি স্বেচ্ছাসেবক ডেঙ্গু টিকার ট্রায়ালে অংশ নিচ্ছেন বলে তিনি জানান। এদিকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। 216 জন আক্রান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নাবালিকা বিবাহের ঘটনায় কোচবিহারের শীতলকুচি থানার পুলিশ মেয়েটির বাবা, স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করেছে। জানা গেছে, প্রায় এক বছর আগে শীতলকুচি ব্লকের নগর লালবাজার গ্রামের এক নাবালিকার সঙ্গে রেজ্জাকুল

মিয়ার বিয়ে হয়। সৎসাগর সুরক্ষিত সাগর কর্মসূচির অঙ্গ হিসেবে গঙ্গাসাগরে আজ আয়োজিত হয়েছে ফিট ইন্ডিয়া কর্মসূচি। লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট সমস্যা সমাধানের লক্ষ্যে জরুরি পদক্ষেপ হিসেবে কেরল সরকার কেরল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে রাজ্যের বাইরে থেকে প্রতি ইউনিট সর্বোচ্চ 30 টাকা দরে বিদ্যুৎ কেনার অনুমতি দিয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলবে। কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের এলাইজা টেস্ট হয়েছে। 216 জন আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। আগামী বছরের শেষের দিকে দেশে ডেঙ্গুর টিকা দেওয়ার কাজ শুরু করা যেতে পারে বলে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR এর মহানির্দেশক রাজীব বাহেল জানিয়েছেন। ভ্যাকসিনটি তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ফলাফল ইতিবাচক থাকলে তবেই টিকাকরণের বিষয়ে সরকার এগোবে বলে উল্লেখ করেন তিনি। বামফ্রন্টের শরিক দল RSP রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পৃথকভাবে প্রার্থী দিচ্ছে। বিকাশ চন্দ্র মিশ্র এই কেন্দ্রে RSP প্রার্থী হচ্ছেন বলে গতকাল দলের রাজ্য সম্পাদক তপন হোড়ো এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। উল্লেখ্য, রেজিনগর আসনে CPIM প্রার্থী করেছে সৈয়দ আসাদ আলীকে। নাবালিকা বিবাহের ঘটনায় কোচবিহারের শীতলকুচি থানার পুলিশ মেয়েটির বাবা, স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, কয়েক বছর আগে শীতলকুচি ব্লকের নগর লালবাজার গ্রামের এক নাবালিকার সঙ্গে রেজ্জা কুলমিয়ার বিয়ে হয়। তাদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজকের নির্ধারিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন আহমাদ আল বুসাইদি গত সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। মেক্সিকো সালথিল্লায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়রকে হারিয়ে ইতিহাস করেছেন ভারতের শীর্ষস্থানীয় রিকার্ভ তীরন্দাজ ধীরজ বোমাদেবারা। তিনি প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আপনি টিউন করেছেন 107 FM রেনবো স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:02 হয়ে 55 সেকেন্ড। গান দরিয়ানি ইতিমধ্যে স্টুডিওতে এসে গেছি। আমরা দুই বন্ধু স্বপ্না নীলাঞ্জনা, আমরা থাকব বেলা 1টা পর্যন্ত। আর আপনারা জানেন যে স্বপ্না নীলাঞ্জনা মানেই সামথিং স্পেশাল। তো আজকের স্পেশাল কি নীলাঞ্জনা?
1: আজকে স্পেশাল যেটা সেটা একটু স্পেশালি থাক, কারণ আমার না গলাটার মধ্যে ওই পূজো ভাইবসটা শুরু হয়ে গেছে জানো তো,
0: মানে পূজোর সময় গণেশ চতুর্থী আজকে থেকে শুরু হয়ে গেল সত্যি সত্যি পূজো ভাইবস।
1: পূজোর সময়টা ঠাকুর দেখার পর ঠান্ডা লেগে যে ব্যাপারটা হয় সেটা আমার আগে থেকেই হয়ে গেছে, বুঝেছো তো? সেই জন্যই আমরা একটু ঘুরবো বেড়াবো, তবে গান শুনতে শুনতে শুরু করে দিলাম স্বপ্না নীলাঞ্জনা আজকের কলকাতা সিরিজের আবারও একটা নতুন মজাদার এপিসোড নিয়ে গান দরিয়া।
0: কি মজা সেটা নিশ্চয়ই স্বপ্না নীলাঞ্জনা বলবে, তবে একটা গান বিরতির পর।

0: আর আমরা কি বিষয়ে কথা বলবো সেটা একটু সাসপেন্স রেখেছিলাম, কিন্তু আর সাসপেন্স নয়, কারণ নীলাঞ্জনা একটা ইঙ্গিত দিয়েছে যে আজকে গণেশ চতুর্থী মানে পুজো ভাইভ শুরু হয়ে গেছে, এরপরে আছে বিশ্বকর্মা পুজো, পরপর এখন একটা ফেস্টিভ মুডে আমরা থাকবো বাঙালিরা। তো আমরা রাস্তার খাবারের প্রতি যে সাংঘাতিকভাবে আসক্ত এ কথা বলার অপেক্ষায় রাখে না, মানে আমরা বেরিয়েছি অথচ একটু ফুচকা খাইনি, একটু এগরোল খাইনি, একটু মোমো খাইনি, এমনটা খুব কম বাঙালির ক্ষেত্রে ঘটে বা ভারতীয় ক্ষেত্রে।
1: শুধু মুখে আমরা ঠাকুর দেখবো কিংবা মার্কেটিং করবো, পুজো শপিং করবো, অসম্ভব, হতেই পারে না,
0: অসম্পূর্ণ থেকে যায়। মানে শপিং করলাম তারপরে শুকনো মুখ করে বাড়ি গেলাম, এটা ঘটে না। তো প্র্যাকটিক্যালি আমরা এই যে যে কথাটা বল ছিলাম যে এই যে খাবার, এবং সেই খাবার যদি স্ট্রিট ফুড হয় তাহলে তো কথাই নেই, এবং আক্ষরিক অর্থে কি বলতো, এইটা খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকতে পারি। মানে ভারতে এমন একজনও মানুষ তুমি খুঁজে পাবে না যিনি দিনে যে কোনো সময় রাস্তার খাবারকে না বলবেন, যদি না অবশ্য তার পেট খারাপ থাকে, তার সেটা স্বতন্ত্র কথা,
1: সেটা আলাদা, শরীর খারাপ থাকলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু জেনারেলি জেনারেলি ভারতে যে কোনো তুমি জায়গায় যাও সেখানকার কিছু স্পেশাল স্ট্রিট ফুড থাকেই, আবার কিছু কমন থাকে যেটা কিন্তু সব জায়গাতেই পাওয়া যায়, একটু রকম ফের, মানে
0: একদম
1: পরিবেশনের রীতিটা হয়তো একটু এদিক থেকে।
0: তার মানে কি এই যে আমরা বাড়িতে খাবার তৈরি করছি না, ডেফিনেটলি করছি, কিন্তু তবু সুযোগ পেলে কেন যে আমাদের রাস্তার দোকান থেকেই খেতে বেশি বেশি ভাল লাগে সেটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলুম নে,
1: বুঝে উঠতে পারলুম নে এই কারণেই, কিন্তু আবার বেশি বেশি করে খেতে হবে, মানে যতবার বোঝাটা কম হবে ততবার খাবারটা বেশি
0: বেশি বেশি হবে। আর রাস্তার খাবারের প্রতি ভালোবাসাটা আমাদের এত জেনুইন।
1: দেখো তুমি এত ভালো আলুরদম বানাও, তোমার বাড়িতে গেলেই গুছিয়ে খাই লুচি আলুরদম, তবুও দেখো সেদিন কেউ তো গপ গপ করে আমি আর তুমি খেলাম
0: খেলাম, একদম
1: কি ভালো বানিয়েছিল, মনে হলো যে এর থেকে ভালো আলুরদম ওই রাস্তায়
0: পারে না,
1: হতেই পারে না।
0: কেন, কচুরি,
1: আহা,
0: কচুরি আর আলুরদম বা ছোলার ডাল বা মটর, চানা মটর,
1: বসে রাস্তায় একেবারে নোংরা হাতে চেটে পুটে খাবো, সাইড থেকে আরো খানিকটা ধুলো এসে পড়বে,
0: কলকাতাতে
1: সেটা বলার জন্য এক গান বিরতি খুব প্রয়োজন
0: দরকার, এক গান বিরতি,
1: তাহলে এক গান বা দু গান বিরতি নিচ্ছি, আপনারাও একটু জমিয়ে গুছিয়ে বসুন, টিউন করে ফেলুন 107 FM রেইনবো, আর আমার গলা যতই ভাঙা হোক, হাফ ভাঙা হোক, চুচ্ছুরে হোক, যাই হোক, স্ট্রিট ফুড খাওয়াতে কিন্তু বিরতি নেই।
0: আর স্বপ্না নীলাঞ্জনা এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে, বলছে চলে এসো বন্ধু হতে, দূরে থেকো না।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সৌমিতার গলায় শুনছিলাম গান, তার আগে শুনেছি শুভঙ্কর ভাস্করের গলায়। স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:20 কাঁটায় কাঁটায়। আমরা বলেছি যে স্ট্রিট ফুডের শীর্ষে কে থাকবে, সেইটা নিয়ে এতক্ষণ আমি আর নীলাঞ্জনা মোটামুটি কথাবার্তা বলতে বলতে দেখলাম ও যা বলছে আমিও তাই বলছি, তারপরে দুজনে হেসে ফেললাম যে কি হলো ব্যাপারটা, তুইও যা বলছিস আমিও তাই বলছি, তাহলে লড়াই কিসের? বিষয়টা লড়াই নেই, আমাদের সমাপতন হয়েছে, এক জায়গায় এসে মিলে গেছি আমরা দুজন।
1: শুধু আমরা নই, আপা মোর ভারতবাসী।
0: এবং মজার খবর একটা দিক, ও তো দেখতে পাচ্ছেন গলার ওই অবস্থা, তা কালকে দেখছি যে একটা ফুচকা, লোকে গোল হয়ে ফুচকা খাচ্ছে এবং সেখানে নীলাঞ্জনা হাঁ করে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম ধাক্কা মেরে, এই কী করছো এখানে, তো তুমি তো খেতে পারবে না, ডাক্তার মানা করেছে, তো এরকম হাঁ করে তাকিয়ে থাকার কী কারণ? সে চোখ ছলছল করে বলল, না ঘ্রাণে নো অর্ধেক ভোজন, মানে ফুচকার যে গন্ধরাজ লেবু বা লেবু, তারপরে আরও যে ধনে পাতা সব কিছু দিয়ে কথা বলতে গিয়ে কীরকম জিভে জল এসে যাচ্ছে।
1: এইটাই তো আসলে, না আমি কালকে একটা অদ্ভুত জিনিস দেখছিলাম, তাকিয়ে স্বপ্না তো গপাগপ করে মানে খেয়ে ফেলছিল, তো ছেড়ে দাও আমি লোভ দিইনি একটু না, আমি ভীষণ নির্লোভ মানুষ, সেদিকে কোনো ব্যাপার নেই, কিন্তু আমি যেটা দেখছিলাম যে 8 থেকে 80 সকলেই এই একটা খাবারের ব্যাপারে কিন্তু একমত, গপাগপ, এবং কেউ পুরোটা মুখের ভেতর পুড়িয়ে দিচ্ছে, কেউ ভেঙে ভেঙে খাচ্ছে, কিন্তু প্রত্যেকেই তারপরেই বলছে ইস ছোট ছোট কেন দিচ্ছ,
0: বড়টা দাও
1: আর একটু বড় দাও।
0: আবার শুরুতে মনে মানে খাওয়ার আগে মনে মনে ভাবতে থাকে যে এত বড় একটা ফুচকা আমি কি একবারে পারবো খেতে,
1: তারপর কষ্ট কি আমি পারবো।
0: এবং আমার আশ্চর্য লাগে যিনি ফুচকা বিক্রি করেন তিনি বোধহয় ম্যানেজমেন্ট গুরু, মানে ধরো একটা লাইনে 10 জন মানুষ দাঁড়িয়ে আছে, তারা ফুচকা খাবেন এবং কেউ 5টা কেউ 10টা কেউ 7টা, কি করে হিসেবটা রাখে সেইটা আমি বুঝতে পারি।
1: এবং হামেশাই কিন্তু ওখানে দেখবে যিনি খাচ্ছেন তিনি তালগোল

0: তিনি তালগোল পাকিয়ে ফেলেছেন যে আমার কথা হলো, তার হিসেব নেই, কিন্তু পুচকাল আর তিনি দিব্য হিসাব রেখেছেন। এবং আমাদের এই আনন্দনগরী কলকাতা শহরের মোড়ে মোড়ে ফুচকা তো রয়েইছে, ফুচকার দোকান রয়েছে, ফলে একটু বিকালের দিকে ফুচকা চুরমুর এসব দিয়ে একটা যদি মানে দিনের
1: শুরুটা স্ট্রিট ফুডের ফুচকা ছাড়া হতে পারবে না, মানে এটা অলিখিত লিখিত সব রকমের নিয়মের একদম শীর্ষে। ফুচকা দিয়ে মানে তুমি ধরো বিয়ের বাজার করতে যাচ্ছ, তুমি পুজোর বাজার করতে যাচ্ছ, তুমি অকারণে রাস্তায় হাঁটছো,
0: একটু ফুচকা খেয়ে নিলে।
1: হ্যাঁ,
0: আর এই যে একটু আগে বলছিলেন যে এটা আমি কিছুতেই মুখে ঢোকাতে পারবো না, বিশ্বাস করুন এই কষ্টটা আসলে সত্যি, কিন্তু মুখে দেওয়ার পর স্বাদ, কি যে মজা, কি যে মজা! এবং সেই মুহূর্তে আপনি কোনো মতে এটা মুখে পুরবেন আর পুরোটা ফেটে যাবে, স্বাদের এক বিস্ফোরণ আপনার জিভকে এমন ভাবে আচ্ছন্ন করবে যা আগে কখনো হয়নি।
1: বোম বিস্ফোরণ হলে আমাদের কি সাংঘাতিক অবস্থা হয়,
0: কিন্তু মুখের মধ্যে যখন ফুচকার বিস্ফোরণ হয়,
1: এ স্বাদের কোনো ভাগ হবে না, শুধু চোখ বোঝো আর ফুচকা খেয়ে যাও। দিদা দিদা দিদা,
0: ঠান্ডা ও মিষ্টি আচারের জল, আপনি তেঁতুল পুদিনা লেবু আর আলুর পুরের স্বাদ পাবেন। এবং সংক্ষেপে এটাই হলো ফুচকা।
1: আর এত কিছু খাওয়ার পরেও হাত পাতবেন, একটা শুকনো দেবেন,
0: এবং শুকনো দেয় তার উপরে আবার একটু বিট নুন ছড়িয়ে দেয়,
1: এবং সেটা কিন্তু চ্যাপটা ফুচকা,
0: চ্যাপটা ফুচকা। তো সুতরাং ফুচকা দেখুন,
1: মানে আমরা জানি যারা এখন শুনছেন না তারা একদম আস্তিন গুটিয়ে রেডি, কখন সন্ধেটা নামবে, ঝাঁপিয়ে পড়ব। চলো, ফুচকা নিয়ে আরো অনেক কথা আছে, অনেক গল্প আছে। ফুচকা কি যেন তেন ফুচকা নাকি? ফুচকা বলে তার কথা থাকবে না?
0: নিশ্চয়ই থাকবে, টক ফুচকা, দই ফুচকা, আরো অনেক রকমের ফুচকা,
1: অনেক রকমের,
0: সেগুলো আমরা কথা বলবো। তবে তার আগে দুটো
1: সুরে সুরে একটু হয়ে যাক।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: বন্ধু, বন্ধুত্ব কি ফুচকা ছাড়া হয়?
1: একদম না।
0: প্রেম ফুচকা ছাড়া হয়?
1: মনে হয়
0: মানে জমিয়ে প্রেম করছে কিন্তু তারা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে না।

0: এমনটাও কি সম্ভব? আমরা এই যে ফুচকা বৃত্তান্ত নিয়ে শুরু করেছি আজকে, কিন্তু জানো কি ফুচকার প্রথম উল্লেখ কোথায় পাওয়া গেছিল?
1: কোথায়?
0: প্রাগৈতিহাসিক, সে তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে।
1: তাই তার তারাও ফুচকা খেত?
0: খেত মানে সেটা তোমাকে বলি, মহাকাব্য আমাদের যে মহাকাব্য রামায়ণ মহাভারত, এই মহাভারতে কিন্তু ফুচকার উল্লেখ প্রথম পাওয়া যাচ্ছে। কুন্তী ছিলেন, হ্যাঁ কুন্তী ছিলেন এক ক্রুদ্ধ শাশুড়ি এবং তিনি দ্রৌপদীর ব্যবস্থাপনার দক্ষতা পরীক্ষা করতে চেয়েছিলেন। বনবাসকালে দ্রৌপদীকে সামান্য ময়দার মণ্ড এবং সমপরিমাণ আলু দিয়ে তার স্বামীদের খাওয়াতে বলা হয়েছিল। দ্রৌপদী তার অসাধারণ গুণের জোরে তা দিয়ে ফুচকা তৈরি করে তার ভেতর আলু ভরে পাঁচ পাণ্ডবকে খাইয়ে দেন, আর সেই কারণেই আমরা এখনও পাঁচের গুণিতক আকারে ফুচকা পেয়ে থাকি। যাই হোক, এটি একটি লোককথা এবং এর সত্যতা যাচাই করা কঠিন, কিন্তু গল্পটা বেশ সুন্দর, ঠিক কি না বলো?
1: একদম,
0: মানে মহাভারতের সময়ে দ্রৌপদী ফুচকা করে তার হাজবেন্ডদের খাওয়াচ্ছে, পঞ্চস্বামীকে খাওয়াচ্ছে, এবং তারা মুগ্ধ নিশ্চয়ই হয়েছিলেন, কারণ ফুচকার যা টেস্ট তাতে মুগ্ধ না হওয়ার কোনো কারণ নেই।
1: তবে আমি যেন তো আরেকটা কথা শুনেছিলাম, এটাও লোককথা বা এর সত্যাসত্য জানি না, মহান প্রাচীন পরিব্রাজক ফা হিয়েন,
0: আচ্ছা,
1: তার লেখাতে নাকি ফুচকার উল্লেখ পাওয়া যায়, এমনকি মগধ রাজ্যেও নাকি ফুচকা প্রচলিত ছিল।
0: মানে এই ঐতিহাসিকভাবে একটি জনপ্রিয় নাম, ঐতিহাসিকভাবে এবং মহাকাব্যিকভাবে জনপ্রিয় প্রিয় একটি নাম হচ্ছে ফুচকা।
1: শুধু ফুচকা নয়, ধরো পানিপুরি, গোলগাপ্পা,
0: গোলগাপ্পা,
1: মশালা পুরি, অনেক অনেক রকমের নাম। মানে শুধুমাত্র কোথাও ধরো আমরা আলুর পুর দিয়ে খেয়ে অভ্যস্ত, কোথাও মটর দিচ্ছে, কোথাও টক জলের বদলে পুদিনার জল দিচ্ছে, কোথাও মিষ্টি জল দিচ্ছে,
0: দই দিচ্ছে।
1: হ্যাঁ,
0: দই ফুচকাটা, এই ফুচকা ফুচকা বলতে বলতে না আমার কিরকম সত্যি সত্যি কিরকম একটা হচ্ছে, এই যে এরকম
1: এরকম এরকম হচ্ছে না? তাহলে ঠিক আছে, তুমি না এখন না চুড়মুড়ো পাবো না, মোটামুটি সকালে 11:34 এখন ফুচকা কাকুরে না ফুচকাগুলো শুকনো করতে দেয়।
0: তাহলে শুকাক, আমরা গান শুনি।
1: হ্যাঁ,
2: জিগি জাগি জং ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং, জিগি জাগি জং ঘি জং ঘি জং রে, জিগি জাগি জং, জিগি জাগি জং ঘি জং ঘি জং রে।

0: কায়ার গলায় শুনছিলাম এই গান, যেটা ব্যাপার
1: গান আজকে শোনাচ্ছ না, এমনিতেই মন উড়ু উড়ু, মানে ফেস্টিভ সিজন এমনিতে শুরু হয়ে গেছে, গণেশ চতুর্থী,
0: মন উড়ু উড়ু না মুখ উড়ু উড়ু
1: তো সেই ফুচকা কাকুর ওখানে চলেই গেছে না,
0: চলেই গেছে। কিন্তু ফুচকা তো শুধু নয়, কলকাতা স্ট্রিট ফুডের মধ্যে আরো কত কি রয়েছে আমি না মানুষ চোখে দেখতে পাচ্ছি অনেক কিছু।
1: কিন্তু ডাক্তার বাবু আমাকে না করে,
0: না করেননি, ঝালমুড়ি
1: সব ওইসব চলবে, শুধু বলেছে একটু
0: ভেলপুরি
1: তেঁতুল জলটা একটু টেনে,
0: একটু টেনে,
1: মানে সুকা ফুচকাও চলতে পারে,
0: সুকা ফুচকা। তাহলে ঠিক আছে, স্টুডিও থেকে বেরিয়ে দেখা যাক, প্রথম যার দেখা পাবো তার সঙ্গেই তোমাকে
1: ভুচকা খেতে নিয়ে যাবে আমাকে। আহা, এমন বন্ধু আর কে আছে, সত্যি সত্যি কত প্রেম ফুচকা কাকুর ওখানে শুরু হলো, কত প্রেম আবার ফুচকা কাকুর ওই পাতার সাথে চলে গেল।
0: এবারে ঝালমুড়ি, ঝালমুড়ি বানানো খুব সোজা, বাড়িতেও বানানো যায়, কিন্তু কেন জানি না এই যে দোকানে গিয়ে যে ঝালমুড়িটা আমরা খাই, ওই রকম ঝালমুড়ি জীবনে বাড়িতে বানানো যাবে না, অসম্ভব,
1: একদম অসম্ভব,
0: অসম্ভব।
1: রাস্তায় ঘুরতে ঘুরতে ঠোঙা থেকে ঝাল এরম, আহ চোখটা বুঝে প্রথম, আহা,
0: আসলে এটা
1: বাদাম একটু ঝুরি ভাজা, একটু নারকেলের কুচি,
0: আবার আবার আমরা অনেক সময় বায়না করি আরেক টুকরো নারকেল দিন না,
1: হ্যাঁ
0: ঠিক না,
1: ও ওপরে ওই যে নারকেলের একটা হালকা স্লাইস দিয়ে দেবে না,
0: ওহ জীবন একেবারে সার্থক।
1: তখন যেন সত্যি মনে হয় যে এই কল্লোলিনী তিলোত্তমার এত ভ্যারাইটি স্ট্রিট ফুড আছে, কি বলে আমাদের কিছু নেই,
0: মুড়ি নোনতা খাবার, বাদাম, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো, মশলা, লঙ্কা, আরো অনেক কিছু,
1: স্পেশাল একটা মশলা দিয়ে দেয় না,
0: অনেক কিছু, মানে একটি টস করা মিশ্রণ,
1: অনেকে অনেক কিছু বলে
0: তেল তেল বা রান্নার ঝামেলা
1: নাই, নেই ওই নেই,
0: না না দিনের পর দিন খেয়ে আমরা একেবারে দিনের পর দিন আমরা খাচ্ছি, ভালোবেসে খাচ্ছি। এবং ডাক্তারবাবুরা অনেকবার বলেন, আমাকে এক ডাক্তারবাবু বলেছিলেন যা খাবেন সব বাড়িতে খাবেন, মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাবেন না, মিষ্টি দরকার হলে বাড়িতে বানিয়ে খাবেন, আপনি এই যে ফুচকা বাড়িতে বানিয়ে খাবেন, এই যে এগ রোল, মোগলাই, সমস্তই আপনি বাড়িতে বানিয়ে খাবেন। কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে কী করে হবে, বাড়িতে বানানো ওই দোকানগুলো যে হাতছানি দিয়ে ডাকে এবং ওই যে স্বাদ, ওই যে টেস্ট, ওটা কী করে সম্ভব?
1: ঝালমুড়ির কথা তুমি বলছো আমার,
0: এবং এই যে ঝালমুড়ি যে শঙ্কুর মতো একটা প্যাকেটে করে দেয়, এবং মজা হয় কি বলতো, ধরো তুমি খাচ্ছ খাচ্ছ খাচ্ছ খাচ্ছ, টের পাওনি কখন মুড়ি ফুরিয়ে গেছে, তখন ওই শঙ্কুর তলানিতে হয়তো একটা মুড়ি আটকে আছে, সেই মুড়িটা খুঁটে বের করার যে নাস্তানাবুদ পরিশ্রম,
1: এবং ওটাই চাই,
0: ওটাই চাই,
1: খেতেই হবে,
0: হ্যাঁ,
1: ওটা না খেলে মানে, সেই মনে আছে কৃষ্ণ সাকান্নের একটুখানি অন্য মুখে দিয়ে বলেছিলেন এবার গোটা বিশ্ব সংসারের পেট ভরে গেল,
0: পেট ভরে গেল,
1: ঠিক ওই রকম ব্যাপার, মানে ওই কোণাটা খেতেই হবে, না খেলে হবে না।
0: আচ্ছা শুধু ঝালমুড়ির কথাই বা বলছি কেন,
1: চাল পুরি,
0: চাট,
1: চাট, আহা, মানে সত্যি চাট, চেটে পুটে খাওয়া,
0: না আমি একটা, তুমি চাট

0: একটুখানি বন্ধুদের বলবে, কিন্তু কথা হচ্ছে যে বন্ধুদেরকে আমি একটা কথা বলবো, যে এই যে জিভে জল আনা কথাবার্তা স্বপ্ন নীলাঞ্জনা বলে, সেই জন্য কখনো স্বপ্ন নীলাঞ্জনার অনুষ্ঠান টিউন করতে ভুলবেন না। আগামীকালও কিন্তু স্বপ্ন নীলাঞ্জনা আছে, আসবে, এবং সে আবার অন্য একটা ভাইব নিয়ে স্বপ্ন নীলাঞ্জনা আসবে।
1: কারণ আপনারা জানেন প্রতি মাসে আমরা দুটো করে সিরিজ নিয়ে আসি,
0: একদম।
1: একটা হচ্ছে কলকাতা সিরিজ, যেটা আজকে একটা এপিসোড চলছে কলকাতা স্ট্রিট ফুড। ইতিমধ্যে আরও অনেক অনেক অনেক কলকাতা সিরিজে আমরা একসাথে অনুষ্ঠান করে ফেলেছি। আর একটা চলে যেটা হচ্ছে আকাশবাণীর গল্প
0: কলকাতা বেতার,
1: এবং সেই সেরা নস্টালজিয়া, যে নস্টালজিয়ায় আমরা সব সময় থাকতে চাই,
0: একদম,
1: সেই কথা আবারও আগামীকাল নিয়ে আসব। কিন্তু আপাতত আমরা চাটে রয়েছি, ঘুগনি চাট, বাটাটা পুরি চাট, আলু চাট,
0: ইস,
1: দই চাট,
0: এই আলু কাবলি,
1: আহ, সেই স্কুল জীবনের কথায় ফিরিয়ে যাই। স্কুলের মানে কখন ছুটি হবে, আজকে দু টাকা ম্যানেজ করা গেছে মা থেকে। আর জানো তো আমার মা বাবার দাদু আসলে আমি আরো খুশি হতাম, কারণ মোটামুটি টাকাটা দশের কাছাকাছি যেত অঙ্কটা, মানে দশ টাকা আমার কাছে আছে, মানে
0: বাপরে কতটা,
1: সে যে কি বিশ্বজয়ের থেকে কোনো মানে অংশে কম নয়।
0: আরে সেই আনন্দগুলোই কোথায় চলে গেছে,
1: আলু কাবলিও খাবো, চটপটিও খাবো। আর আমাদের স্কুলের সামনে
0: তেঁতুলের আচার,
1: ছোট ছোট লাল লাল কুল, ওপর দিয়ে ছড়ানো কালো নুন,
0: চালতার আচার,
1: কচু চিপস, রাগ করবেন না, দেখুন সকালবেলা এইসব কথা বলছি, জানি মুখে জল এসে যাচ্ছে, কিন্তু ভালোও তো লাগছে বলুন,
0: নিশ্চয়ই লাগছে,
1: সেই জন্যেই তো 107 FM রেইনবো স্বপ্ন নীলাঞ্জনের সাথে গান্ধরিয়া আপনাদের সকলের এত ভালো লাগা। আর আপাতত আপনারা সকলে যারা বাড়িতে উপকরণ আছে চাট বানাতে শুরু করে দিন, আর যাদের হাতের কাছে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস নেই, নো পরোয়া,
0: বিকেল পর্যন্ত অপেক্ষা করুন, বিকেলবেলা বেরিয়ে পড়বেন, সামনেই এই সমস্ত খুবই পাওয়া যায় আমাদের আনন্দ শহর কলকাতা, সিটি অফ জয় কলকাতা, তার তো মোড়ে মোড়ে এই সমস্ত মানে উপকরণ, পরমাশ্চর্য উপকরণ নিয়ে সব দাদারা দাঁড়িয়ে আছেন, দিদিরা দাঁড়িয়ে আছেন, সেখানে চলে যাবেন।
1: আর যদি মনে করেন যে
0: এই কলকাতার দুধ চায়ের কথা বলবো না আমরা,
1: কলকাতার চায়ের দোকানে বসে যদি ভাঁড়ের চা না খাওয়া যায়
0: তাহলে সে জন্মই বৃথা,
1: এবং কলকাতাকে চেনাই যাবে না।
0: ঠিক,
1: কলকাতা যখন ঘুম থেকে জেগে ওঠে তখন চায়ের একটা অন্য রকমের, আবার কলকাতা যখন সন্ধে হয় তখন চায়ের দোকানের
0: আপাতত না আমার একটু হুলো রিয়ালাইজেশন হচ্ছে।

0: নবমুদ্রা মিত্রের গলায় শুনছিলাম এই গান। একটা জিনিস কিন্তু নীলাঞ্জনা খুব সত্যি, সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় একটু আগে আমরা যে সমস্ত আচার বা আরো নানাবিধ খাবারের কথা বলছিলাম, তার চরিত্র বদলেছে, অর্থাৎ স্ট্রিট ফুড তার চরিত্র বদলেছে। আমাদের ছোটবেলায় আমরা এত মোমো কিন্তু পাইনি,
1: না
0: সেটা ঢুকে পড়েছে কিন্তু স্ট্রিট ফুডের মধ্যে,
1: দু হাত দূরে দূরে এখন মোমো। একটা সময় ছিল যখন সিকিম বা দার্জিলিং এ গেলে আমরা হামলে পড়তাম যে মোমো খাবো,
0: মোমো খাবো,
1: সেই মোমো কিন্তু এখন কলকাতায় চলে এসেছে।
0: তবে একটা জিনিস আমাদের মানতে হবে যে এই সমস্ত খাবার হয়তো কম বেশি সব শহরেই পাওয়া যায়, কিন্তু কলকাতা শহর সিটি অফ জয় যেহেতু, এখানে খাবারের সঙ্গে একটা এক্সট্রা জিনিস থাকে যেটা বোধ হয় অন্য শহরগুলোতে একটু কম থাকে, সেটা হচ্ছে যে আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে খাবারগুলো তৈরি হয়, যে কারণে এর স্বাদ বদলে যায়। মানে মুম্বাইতে গিয়ে তুমি যে গোলগাপ্পা খাবে, সেই গোলগাপ্পা যখন কলকাতাতে ফুচকা হয়ে তোমার গালের মধ্যে ঢুকছে বা পাপড়ি চাট হয়ে ঢুকছে কিংবা আলু কাবলি হয়ে ঢুকছে, তার স্বাদ আহা মরি মরি।
1: একদমই তাই, এবং এই যে ক্রেতা বিক্রেতার সাথে একটা ভালোবাসার সম্পর্ক, এটার জন্য কিন্তু জানো তো স্ট্রিট ফুড খেতে আরও বোধ হয় ভালো লাগে। এমন অনেক মানুষ আছেন যিনি হয়তো দীর্ঘ 30 বছর 40 বছর একজনের কাছেই পাপড়ি চাট খেয়ে যাচ্ছেন, একজনের কাছেই ভেলপুরি খাচ্ছেন, এবং সেটার জন্য অনেকটা ডিস্টেন্স তিনি হয়তো ট্র্যাভেল করে আসছেন, না আমাকে ওখানেই খেতে হবে, এবং ওর হাতে যে জাদুটা আছে সেই জাদুটা অন্যর কাছে নেই। এগুলো না একটা ইমোশন, একটা সেন্টিমেন্ট, এবং এই সমস্তগুলো দিয়ে তো মশলাটা মাখা হয়।
0: এই যে বললে না ইমোশন সেন্টিমেন্ট, এগুলো কিন্তু সব জিভের,
1: একদমই
0: মনের নয়, জিভের সেন্টিমেন্ট, তারও সেন্টিমেন্ট আছে, এটা মাথায়
1: থাকবে, এবং সেটা মন হয়ে মস্তিষ্ক দিয়ে রসনায় এসে তৃপ্ত
0: তৃপ্ত হয়।
1: সেই কারণে এই যে আমরা বলছি না যে কলকাতা না ভারী মজার শহর, এই শহরের কেমিস্ট্রি, এই শহরে কোন মশলাটা কিসে দিলে টেস্ট সব থেকে ভালো হবে সেটা না আপনাকে এই শহরটাকে চিনে চিনে চিনে চিনে জানতে হবে, তার জন্য রাস্তায় হাঁটতে হবে।
0: রাস্তায় না হাঁটলে আপনি তো পথিকই নন,
1: একদমই তাই।
0: আপনি যদি পথিক হন তাহলে আপনি এমন এমন সমস্ত রহস্য গোলক ধাঁধা আপনার জন্য মোড়ে মোড়ে কোনায় কোনায় লুকিয়ে আছে যে আপনি শিহরিত হবেন আর মনে মনে ভাববেন এত কিছু ছিল এই জীবনে, জীবন তুই এত ছোট হলি কেন, আর একটু বড় হলি তো পারতি।
1: এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, সেই কলকাতার খোঁজেই কিন্তু স্বপ্না নীলাঞ্জনা প্রতি মাসে আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে কলকাতা সিরিজে, আর আজকেও চলছে স্ট্রিট ফুডের ভালো লাগার সন্ধান। গান শুনতে শুনতে চলে যাব খবরে, ফিরছি তারপরে আরও একটা ঘন্টা জমজমাট আড্ডা।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই NDA শাসিত 21টি রাজ্যে অভিন্ন দেওয়ানি ভিত্তি চালু করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে UCC চালু হয়েছে, শীঘ্রই বাকি রাজ্যগুলিতেও তা করা হবে। রাজ্য সরকার আগামী 17ই সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। বিজেপি রাজ্যে কর্মসংস্থান ও শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছে। গতকাল কলকাতায় কয়েকটি এলাকায় গণেশ পুজোর উদ্বোধন করে দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, বর্তমানে শুধু দেশের নয় বিদেশ থেকেও ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। বামফ্রন্টের শরিক RSP রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পৃথকভাবে প্রার্থী দিচ্ছে। বিকাশচন্দ্র মিশ্র এই কেন্দ্রে RSP-র প্রার্থী হচ্ছেন বলে গতকাল দলের রাজ্য সম্পাদক তপন হোড়া এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন। প্রার্থী নির্বাচন নিয়ে বৈঠক হলেও কোনো সমাধান সূত্র বেরোনোর আগেই CPIM ওই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বলে ওই বিবৃতিতে অভিযোগ করা হয়েছে। গণ্ডা দিবস বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 22শে সেপ্টেম্বর ও 2রা অক্টোবর আলিপুর দুয়ার জেলা সফরে যাবেন বলে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানিয়েছেন। 22শে সেপ্টেম্বর গণ্ডার দিবস ও বিভিন্ন বন্যপ্রাণীর চামড়াসহ দেহাংশ পুড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বন দপ্তরের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 2রা অক্টোবর বক্সার জঙ্গলে বাঘ ছাড়া হবে বলেও জানান বনমন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় প্রবেশের ঠিক আগে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের ওপর অবস্থিত দীঘা প্রবেশদ্বারটি সংস্কারের কাজ শুরু হয়েছে। এই কারণে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত দীঘায় ঢোকার ও বেরোনোর পথ বন্ধ থাকবে। মাইকিং করে প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: জয়তী চক্রবর্তীর গলায় আমরা শুনছিলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে 12:07, এই 8 মিনিট হয়ে গেল দেখতে দেখতে। যেটা আমরা বলছি যে আজকে আমরা কলকাতা স্ট্রিট ফুড নিয়ে কথা বলছি, এবং একদম শীর্ষে ছিল ফুচকা, তারপর ঝালমুড়ি, তারপরে আলু কাবলি, ভেলপুরি, পাপড়ি চাট, এগুলো আমরা পেরিয়ে এসেছি। পেরিয়ে যেখানে আমরা এসে ঠেকেছি সেটা হচ্ছে কলকাতার এগ রোল, রোল করা এগ, এগ রোল।
1: এগ রোল না খেলেও কিন্তু তোমার আজকের কলকাতা সফরটা একেবারে
0: আসলে কি বলতো, আমাদের কলকাতার রাস্তায় খাবারের জগতে এমন কিছু আইটেম আছে যেগুলো শুধু সহজে খিদে মেটায় এমন নয়, এর সাথে লুকিয়ে আছে কিন্তু শহরের পুরনো ইতিহাস, খাদ্যাভ্যাস আর স্মৃতিকে এক সূত্রে গেঁথে রাখে এই খাবারগুলো। কাঠি রোল, আমাদের বাঙালির মুখের ভাষায় যা শুধু এগ রোল অথবা শুধুই রোল, তেমনই এক খাবার। আর এটি আমাদের দেশের নানা শহর ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয়, অথচ তার শিকড় গেঁথে আছে কিন্তু কলকাতার ব্যস্ত ফুটপাত এবং মোগলাই ঘরানার রান্নার ঐতিহ্যে। কাঠি রোলের জন্মস্থান হিসেবে সাধারণভাবে ধারণা করা হয় যে কলকাতার নিউ মার্কেট এলাকার ঐতিহ্যবাহী মোগলাই রেস্তোরাঁ, একটি নাম বলা হচ্ছে সেখানে। রেজা হাসান নামে এক মানুষ, তিনি 1932 সালে এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেন। শুরুতে এখানে পরিবেশিত হতো শিকে গাঁথা মোগলাই কাবাব, যা আলাদা করে প্লেটে খাওয়া হতো। এই একই ধরনের খাবার ধর্মতলা টিপু সুলতান মসজিদের পেছনের গলিতেও তখনকার দিনে বিক্রি হতো। কর্মব্যস্ত নিম্নবর্গীয় মজুর শ্রেণীর ঝটপট কাবাব এবং পরোটা কম খরচে পেট পুরে খাবার জন্য এর থেকে ভালো কিছু ছিল না তখনকার দিনে, যা দারুণ। এটি তখনকার দিনে অত্যন্ত জনপ্রিয় ছিল। তো সুতরাং একটা খাবারের সঙ্গে কেমন তার ইতিহাস, তার অতীত, তার সব কিছু কালচার, সংস্কৃতি সব কিছু কিন্তু জড়িয়ে থাকে।
1: যে সময়টা তুমি বলছো তারপরে ইংরেজ ঔপনিবেশিক কলকাতার একেবারে শেষ দিকে, সে সময় শহরে অফিস পাড়ার ব্যস্ততা বাড়ছে, দ্রুত খাওয়া যায়, মানে খুব স্পিডে টিফিন টাইমে খেয়ে নেওয়া যায়, পকেট ফ্রেন্ডলি হয় এবং তাড়াতাড়ি পেটটা ভরে যায়, এরকম খাবারের খোঁজে মানুষ তখন খুঁজছে। সেই সময় কিন্তু এই কাবাবকে পরোটার মধ্যে মুড়িয়ে খাওয়ার একটা চল খুব বেশি বেশি করে জনপ্রিয় হয়ে গেল। মানে আলাদা করে পরোটা কাবাব না খেয়ে যদি কাবাবটাকে একটুখানি শুকনো শুকনো করে তৈরি করে ওই পরোটার মধ্যে রোল করে দিয়ে দেওয়া যায়, তাহলে হেঁটে যেতে যেতে খাওয়া হয়ে যায়। এবং একটা দিকে কি হোক করতো, কাগজ দিয়ে মুড়ে দিতে, তাহলে হাতটাও নোংরা হচ্ছে না, তেল তেলও হচ্ছে না, হাতটাও কাগজে মুড়ে কাগজটা একটা সাইডে ফেলে দেওয়া,
0: দৌড়তে দৌড়তে হাঁটতে হাঁটতে খেতে খেতে যাও।
1: তো এইভাবে কিন্তু একটা নতুন খাবারের চল এলো কলকাতায়। একটা সময় ওই কাবাব বানাতে লোহার শিক হতো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে লোহার শিকটা একটু অসুবিধা হচ্ছে। মোটামুটি 1964 সালের দিকে বাঁশের কাঠি দিয়ে ওই রকম লম্বা লম্বা বানানো হলো, তার মধ্যে মাংসগুলোকে গেঁথে গেঁথে কাবাব বানিয়ে নেওয়া হচ্ছে এবং রোল পরোটার মধ্যে দিয়ে দেওয়া গেছে। এই যে বাংলায় বাঁশের দণ্ড, সেটাকে কিন্তু কাঠি বলা হচ্ছে।
0: এবং এই যে মানুষের খাদ্যাভ্যাস প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে আমাদের, এবং মানে ইনোভেশনের শেষ নেই, একটা আইটেম তৈরি করতে করতে তার মধ্যে আরও অনেক কিছু ঢুকে পড়ছে, এবং এখান থেকে কাঠি কাবাব, পরে কাঠি রোল নামের প্রচলন ঘটল। এবং আস্তে আস্তে কাঠি রোল শব্দটি এমনভাবে জনপ্রিয় হয়ে উঠল যে কাঠি বা কাবাব না থাকলেও পরোটা বা রুটির মধ্যে মোড়া যে কোনো খাবারকে এই নামেই ডাকা শুরু হয়ে গেল। তবে বাংলার কথ্য ভাষায় এই দীর্ঘ নামের ঝামেলা নেই, সবাই সহজ কথায় রোল বলে বলে একে। এবং প্রথাগত কাঠি রোলে ব্যবহৃত হয় স্তরযুক্ত লাচ্ছা পরোটা, ময়দা মেখে পাকিয়ে গোল করে বেলে নেওয়া এই পরোটা তাওয়ায় আংশিকভাবে ভেজে রাখা হচ্ছে, অর্ডার এলে আবার তাওয়ায় দিয়ে সেঁকা হচ্ছে, এবং ডিম যোগ করার ক্ষেত্রে পরোটার একটি বিশেষ রূপ দেখা যাচ্ছে। তা
1: আমরা সেই এগরোলের কথায় আসব। আপাতত আমরা কাঠির রোলেই থাকি, কারণ মানে একসাথে এতটা পছন্দ
0: হজম হবে না,
1: হজম হবে না। তুমি তো হাতের কাছে রোল পাওয়া যাচ্ছে না,
0: তুমি কাবাবও খাবে, তুমি এগ রোলও খাবে, তুমি শিক কাবাবও খাবে, এটা কি করে হতে পারে?
1: লাচ্ছা পরোটাও খাবে,
0: লাচ্ছা পরোটাও খাবে।

0: একই কথা,
1: শব্দ একসাথে হয় না।
0: তবে একটা একটা ব্যাপারে কোনোদিন মানুষের বদ হজম হয় না, সেটা কি বলতো?
1: কি বলতো?
0: গান।
1: হ্যাঁ, তাই আপাতত দুগান বিরতি, তারপরে চলে আসছি এগ রোল খেতে, কারণ হাতে একটা রোল থাকবে না, কলকাতার রাস্তায় হাঁটবো
0: হয় নাকি?
1: ভাবাই যায় না, ভাবাই যায় না।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

সুমনার গলায় শুনছিলাম এই গান, আর তার আগে শুভঙ্কর ভাস্করের তুমি মানে। পরপর দুখানা গান শুনিয়ে দিয়েছি আপনাদের। স্টুডিওর ঘড়ি বলছে 12:22:45, স্টুডিওতে রয়েছি স্বপ্না নীলাঞ্জনা, আমরা কিন্তু থাকছি বেলা একটা পর্যন্ত। আর আজকে কলকাতা পর্বের স্ট্রিট ফুড নিয়ে আমরা আজকে কথা বলছি, জিভ ভেজাচ্ছি, মনে দুঃখ মাখ

0: খাচ্ছি, তার কারণ যে সমস্ত খাবারের কথা বলছি, জিভে জল আনা লোভনীয় সমস্ত খাবার, সেইগুলো বলতে বলতে আমরা এগ রোলে এসে থেমেছিলাম। এবার এগ রোল সবাই এখন বাড়িতে, অনেকেই এখন বাড়িতেও বানায় এগ রোল, কিন্তু যখন দোকানে গিয়ে অর্ডার দিচ্ছেন আপনি, ইউ আর অন দ্য কিউ, আপনি লাইনে দাঁড়িয়ে আছেন,
1: এবং পূজোর সময় তুমি দেখবে যে যত খাবারই খাক পূজোর চারটে দিন এগরোল খাইনি, মানে আমরা এরকম ভাবে
0: এই পার্ক স্ট্রিটে, পার্ক স্ট্রিটের যে এগরোলের একটি দোকান আছে, মানে আহা কি ভালো যে বানায়, এরকম মোটা মোটা সাইজের বড়,
1: মানে এগুলো আবার জানো তো নিজস্ব ইনোভেশন,
0: মানে
1: কোন দোকান কিভাবে এগ রোলটার সাথে তাকে আবার মানে নিজস্ব পদ্ধতিতে
0: মেলান। জানা তুমি তো খাবারের কথা বলছো, তুমি রান্নাও খুব ভালো করো, আচ্ছা এগ রোল খেতে গিয়ে লোকে কাগজ খেয়ে ফেলেনি এমন ঘটেছে কারোর ক্ষেত্রে? মানে এগরোল ছিটতে পারিনি, তার আগেই একখানা বাইট দিয়ে দিয়েছি আর কাগজ শুদ্ধ পেটের মধ্যে ঢুকে পড়েছে।
1: এইটা তো হামেশাই হয়,
0: হামেশা হয় না,
1: যখন রোলটা দেয় না ধোঁয়া ওঠে, কিন্তু তখন যেন
0: তর্ষণ,
1: মানে আমরা না কিরম একটা বুবুক্কুর মতো তাকিয়ে থাকি কতক্ষণে হাতে আসবে, দেওয়ার সাথে সাথে একটা মস্ত বড়, এই যেরকম বলছিল না তুমি যে এতটা কষ্ট করে এত বড় মুখে পড়তে পারবো, ওরকম আর কি। অনেক সময় কাগজ মানে ছেঁড়ার আগেই কামড় পড়ে যায়,
0: কামড় পড়ে যায়। তো সুতরাং স্ট্রিট ফুডের ক্ষেত্রে এবং জনপ্রিয়
1: মজার ঘটনা শোনো, আমরা তখন কলেজে পড়ি এবং পুজোর একটা দিন আমরা তখন বাড়িতে পারমিশন পেয়েছিলাম যে মোটামুটি দশটা সাড়ে দশটা অবধি আমরা ঘুরতে পারি, প্রথমবার তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমাদের ছোটোবেলার কিছু বন্ধু, আমরা স্কুলেও একসাথে পড়েছি কলেজেও একসাথে পড়ি, তো আমরা বেরিয়েছি সবাই কলকাতায় ঠাকুর দেখছি এবং মানে বাঁধন হাড়ার একটা উল্লাস, বাড়িতে সাড়ে দশটা অবধি টাইম দিয়েছে। তো সেই সময় আমরা এগরোল নিয়ে আড্ডা দিতে দিতে তর্কাতর্কি লেগে গেছে বন্ধুদের মধ্যে যা হয় কোনো একটা বিষয় নিয়ে, এবং দুজন এতটাই উত্তেজিত ঝগড়া করতে করতে হাতে ধুমায়িত এগরোল নিয়ে কাগজের বদলে রোলটা ছিঁড়ছে আর মাটিতে ফেলছে হাতে কাগজ, অনেকক্ষণ পর আর আমরা যারা ঝগড়াটা শুনছি এবং মন দিয়ে এগরোল খেয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর না আমাদের দিকে তাকিয়েছে, কি হলো নিজেদের রোল তো ছোট হয়ে গেছে ছিঁড়ে, মানে তাদের তখন যে সে কি মানে শহীদ হলেও বোধ হয় এর থেকে কম দুঃখ,
0: কম দুঃখ হতো,
1: যাই করে ফেললাম।
0: মানে স্ট্রিট ফুডের ক্ষেত্রে এগরোল কিন্তু একটা খুব মানে সাড়া জাগানো নাম, এবং আমরা বেরোলে ওই যে যেখানে ছিলাম লাইনে, এইবার আস্তে আস্তে আপনার লাইন এগোচ্ছে, তারপরে আপনি দেখছেন একটা রুটি সেটাকে সুন্দর করে ভাজা হলো, ভেজে তার মধ্যে একটা এগ, একটা বা দুটো এগ সেটাকে ভাজা হলো, ভেজে তার মধ্যে নানা বিধ স্যালাড,
1: আবার ওই যে বলছিলাম না ইনোভেশন, অনেকে বলে সুখা রোল, মানে পরোটাটাকে ভাজবেন না দাদা আমরা বেশি অয়েলি পছন্দ করি না, ওটাকে একটু ভালো করে তাওয়ায় শেখে
0: খাবই যদি ঠিকঠাক মতো খাবো, এগরোল কি কেউ 365 দিন খায়? আপনি কি বলেন এগরোল কি আমরা 365 দিন খাই বলুন? যেদিন খাবো যে খাবারটা যে স্বাদ সেই স্বাদে আমি অন্তত সেই দলে আছি।
1: এবং কলকাতা থেকে তুমি দেখবে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন কলকাতার সময় শপিং করতে বা পুজোর সময় ঠাকুর দেখতে, এগরোল হচ্ছে সব থেকে পকেট ফ্রেন্ডলি, পেট ভরা
0: খাবার
1: এবং নির্ভরযোগ্য খাবার,
0: একদম
1: বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে, বয়স্ক মানুষরা প্রত্যেকেই খেতে পারে মোটামুটি ভাবে। তাই দেখা যায় যে যত জনতা এগিয়ে চলেছে প্রত্যেকের হাতেই কিন্তু কম বেশি এগরোল
0: রয়েছে।
1: তো আমরা এরপরে আরেকটা কলকাতার মোস্ট জনপ্রিয় খাবারে যাব, মোটামুটি ভিক্টরি স্ট্র্যান্ডে।
0: খাবার শুধু নয়, খাবারের জায়গা,
1: হ্যাঁ
0: সেখানেও আমাদের যেতে হবে। কলকাতা স্ট্রিট ফুড বললে এই এই লেনটার কথা যদি আমরা না বলি, অনেকেই এতক্ষণে আমাদের বকাঝকা শুরু করেছেন যে এটা কি করছে, এই লেনটার কথা বলছে না কেন?
1: এই লেনে গেলেই তো সব পর পর পর পর পর পর একবারে খেয়ে নেওয়া যাবে,
0: হ্যাঁ একমধ্যে বহু যথা,
1: হ্যাঁ
0: ঠিক আছে। একটা পরপর দুটো গান শুনি, হে মান্দা
1: গান শুনতে শুনতে আমরা টুক করে চলে যাচ্ছি,
0: টুক করে চলে যাচ্ছি, হ্যাঁ।

0: আশা?
1: বোঝার আশা একটাই করতে হবে যে ওই লেনে পৌঁছবো কি করে, অর্থাৎ ডেক আসলেন
0: আকাশবাণী থেকে একেবারে ঢিল ছোড়া দূর।
1: হেঁটে হেঁটে আমরা যাই, আমি আর নীলাঞ্জনা, কারণ এই এত এত খাবার কথা বলার পরে যদি আমরা একটু নাই খেলাম তাহলে আর কি লাভ আছে?
0: না গিয়ে উপায় নেই, জানো,
1: উপায় নেই, কারণ ওই যে একমধ্যে বহু যথা, অর্থাৎ কি না,
0: এত রকম খাবারের গন্ধ, মানে তোমাকে
1: পাগল করে তুলবে,
0: হাত ধরে টেনে নিয়ে যাবেই যাবে,
1: যাবেই যাবে।
0: কি না আছে সেখানে,
1: মানে
0: মানে পোশাকি নাম জেমস হিকি সরণি, কিন্তু পুরনো সেই ডেকার্স লেন নামেই আমরা কিন্তু এখনো তাকে আদর করি।
1: একদমই তাই, ওই রাজভবনের দিকে কিছুটা এগুলোই ডান দিকে ফলকে লেখা রয়েছে জেমস হিকি সরণি। এটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এটাই হচ্ছে আমরা যেটা বলছিলাম ডেকার্স লেন, পুরনো গলি, খাবারের গন্ধে মম, যেটা তুমি বলছিলে। এইখানে গেলে 70 টাকার চিকেন স্টুর ঝোলে 7 টাকার পাউরুটি চুবিয়ে একটা কামড়, আহ, এই যে খিদের পেট, কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি।
0: এবং তারপরে এত ভালো ভালো সমস্ত খাবারের গল্পের পর তুমি কি না চাও?
1: পুরপুরের ফিশ ফ্রাই সঙ্গে ঝাঁঝালো কাসুন্দি,
0: তুমি যেটা বলছিলে কলকাতার একেবারে সিগনেচার টিউন ভাঁড়ের চা,
1: ভাঁড়ের চা,
0: তার সাথে কোয়ার্টার পাউন্ড পাউরুটিকে মাঝখান থেকে চ্যাক করে কেটে সুন্দর করে বাটার লাগিয়ে
1: ডুবিয়ে ডুবিয়ে
0: কড়কড়ে করে টোস্ট অথবা ডিম টোস্ট,
1: আচ্ছা
0: সেটাও খেতে পারো।
1: বাঙালি খেতে ভালোবাসে একটা খাবার খুবই, যেটা তোমাকে একটু আগে জিজ্ঞেস করছিলাম, খিচুড়ি। আপনি যদি খিচুড়ি প্রেমিক হন আমার মতো, তাহলেও কিন্তু আপনি ডেকার্স লেন মিস করবেন না। আর কিভাবে আসতে হয় সেটা কিন্তু শুরুতেই বলে দিয়েছি, রাজভবন, আপনি ধর্মতলা মোড় থেকে রাজভবনের দিকে একটুখানি এগোলেই ডান হাতে পড়বে আপনার ডেকার্স লেন।
0: যাকে আপনি জিজ্ঞেস করেন কলকাতা শহরের ইট কাঠ পাথর, তারাও আপনাকে
1: বলে দেবে
0: যে এইটাই হচ্ছে একেবারে।
1: এবং খিচুড়ি, খিচুড়ি শুধু খিচুড়ি নয়, কিন্তু খিচুড়ির সঙ্গে তরকারি, পাঁপড়, বেগুনি এবং সেই সঙ্গে চাটনি, এই সমস্ত কিন্তু রয়েছে।
0: আর এইসব খাওয়ার পর যদি মনে করেন লস্যি খেয়ে গলা ভেজাবে,
1: পাশেই আছে লস্যির দোকান,
0: একদম লস্যি এবং নানান রকমের ফ্রুট জুস, সেটাও আপনি পেয়ে যাবেন। আরেকটা জিনিস, কলকাতার ওই যে বলছিলাম ভিক্টরি স্ট্র্যান্ডে কিন্তু ফার্স্ট পজিশনে ফুচকা, সেকেন্ড পজিশনে এগ রোল, থার্ড পজিশনে জিনি চাউমিন। কলকাতার আরেকজন পকেট ফ্রেন্ডলি সব থেকে জনপ্রিয় এই মুহূর্তের খাবার, যেটা সকলেই পছন্দ করে যে কি খাবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে,
1: চাউমিনও কিন্তু, সেই চাউমিনও কিন্তু বড় একটা তাওয়া, কাটাং কাটাং কাটাং কাটাং করে আওয়াজ হচ্ছে, সেখানে সবজি ভাজা হচ্ছে, তারপরে ছুঁড়ে দেওয়া হলো এক হাতা চাউমিন, সেদ্ধ চাউমিন, তারপরে
0: চলে গেল এক হাতা,
1: সবই সবই জোরে জোরে ছুঁড়ে ছুঁড়ে ছুড়ে ছুড়ে।
0: এবং এটা কিন্তু কলকাতা, মানে আপনি কিন্তু ওরম ভাববেন না, অথেন্টিসিটি কি, বিশুদ্ধ চাউমিন কিনা, রান্নার প্রণালী বিশুদ্ধ
1: না, না অত চিন্তা যদি বাঙালি করত তাহলে কোভিড কালে বিদেশে যারা অত্যন্ত পলিউশন ফ্রি জোনে থাকে তাদের যে দুরবস্থা হয়েছিল, আমরা তো সামলে দিয়েছি, কারণ আমরা এইসব খেয়ে অভ্যস্ত, আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি।
0: এবং নিজস্বতা যদি না থাকে রান্নায় রন্ধন শৈলীতে, তাহলে আর সেটা কি হলো?
1: তাহলে সেটা না ফিশ ফ্রাই হলো, না চিকেন স্টু হলো, না ডিম টোস্ট হলো, না মোমো হলো,
0: কলকাতার স্ট্রিট ফুড স্টাইলের হাক্কা নুডলস বা চাউমিন, যেটা
1: খেতে
0: কিন্তু আহা,
1: মাটন কষা, আর কি চাই,
0: সব। ডেকার্স লেনে যাওয়া মানে একটা আস্ত খাওয়ার জগৎ আপনার সামনে খুলে গেল, শুধু আপনার পছন্দ করার অপেক্ষা আর টুক করে নিয়ে গলার্থকরণ করার।
1: নানপুরি, ঘুগনি, পুরি সবজি, চাউমিন, মোমো, আমার না কিরকম যেন
0: ভসভসিয়ে, আমার কিরকম ঘোর লেগে গেছে,
1: আমার ভসভসিয়ে বেরোচ্ছে শুধু
0: ওই যে দুরন্ত ঘূর্ণির
1: এই লেগেছে পাক,
0: এই দুনিয়া ঘরে বন বন বন, বরঞ্চ আবারও সুরে সুরে ভেসে যাই।
1: সত্যি সত্যি খাবারগুলোকে আমার এই কথাটাই বলতে ইচ্ছা করছে, ভূমি যা গানে গানে বলেছে।

0: আমরা একটু আগে খুব মজা করে ডেকার্স লেনের কথা বলছিলাম এবং তারপরেই তার পাশেই যে জুসগুলি আছে সেই জুসগুলির কথা বলছিলাম, এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি জুস গ্লাসের গ্লাসগুলো এত বড় বড় হয় এবং তার মধ্যে এত রকম সমস্ত উপকরণ থাকে যে এক গ্লাস জুস খাওয়ার পরে আর পেটে যা থাকা মানে জায়গা থাকে না যে আপনি ওই ডেকার্স লেনে ঢুকে আবার স্যুপ এবং পাউরুটি মুড়মুড়ে পাউরুটিতে আপনি কামড় বসাবেন। কিন্তু কথা হচ্ছে যে কলকাতার যে মানে স্ট্রিট ফুড সেটা কিন্তু মানে গবেষণার বিষয়। গবেষকরা এরকম বলছেন যে এত ভালো এত স্বাদিষ্ট খাবার যদি একটুখানি পরিষ্কার আর একটু পরিষ্কার হতো তাহলে হতো, কিন্তু পরিষ্কার হলে বোধহয় এই টেস্টটা হতো না। আমার মনে হয় সেটাই
1: আসলে। কি জানো তো, কলকাতাতে না বহু ভাষাভাষী বহু সংস্কৃতির মানুষের বসবাস, এবং সেই কারণে স্ট্রিট ফুডের মধ্যেও তুমি দেখবেন নানান ধরনের খাবার।
0: আর এই আজব শহর কলকাতা, তার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস।
1: যেমন এখানে তুমি যেরকম এগরোল পাচ্ছ, চাউমিন পাচ্ছ, এবং প্রত্যেকটা খাবারই কিন্তু যে জায়গা থেকে আসুক না কেন কলকাতা নিজের মতো করে তাকে তৈরি করে
0: নেয়। একদম, এবং এখানে পা দিলেই শুরু হয় টাইম ট্রাভেল, আর অতীতের ছায় ঘাঁটতে ঘাঁটতেই মেলে অমূল্য রতন। এখনও এ শহর প্রতিনিয়ত পুরনো দিনের গল্প বলে, প্রাচীনত্বের গল্প বনে যেন সব রূপকথা, এবং সেই সব গল্পের পাতা পাল্টাতে পাল্টাতে হঠাৎ ঘণ্টার শব্দে নজর ফেরে খোদ চীনাপট্টিতে মন্দিরের শব্দ শুনে খানিকটা ধাঁধা লাগলেও এটা সত্যি। ট্যাংরা নামটা বাঙালির আহারের সঙ্গে মিলে গেলেও কলকাতার ট্যাংরা মানেই আস্ত একটা চীনা ঠেক, আর সেখানেই রয়েছে কালী মন্দির, ধর্মের এক অদ্ভুত মেলবন্ধর, নাম চীনা কালী মন্দির, একটু ভাবতে হবে। এবং চীনের সঙ্গে কলকাতার যোগ অবশ্য আজকের নয়, সেই 1778 সাল থেকে এ শহরে চীনাদের আনাগোনা, চা মোমো চাউমিন থেকে শুরু করে পোশাক আশাকেও আজকাল চীনা ছোঁয়া। কিন্তু হলেও এই যে চাইনিজ খাবার, বাঙালিরা কিন্তু তাদের মতো করে তৈরি করে নিয়েছে, কারণ অরিজিনাল যে চাইনিজ খাবার সে বোধহয় আমরা গলাধঃকরণ করতে পারবো না, কারণ তারা অনেক হেলথ কনশাস। তারা যেভাবে বানাবেন আমরা কি সেটা খেতে পারবো নীলাঞ্জনা?
1: দরকার নেই, দরকার নেই, আমরা আমাদের মতো করে করিনি। কলকাতা ভালোবাসার শহর, ভালো লাগার শহর, এবং আমরা কলকাতা স্ট্রিট ফুড নিয়ে খুব গর্বিত, খুব খুশি, পেট ভরে মন ভরে আমরা এই খাবার খাই।
0: সেই জন্যই তো বাঙালির খাদ্য তালিকায় চাউমিন বেশ জাঁকিয়ে বসেছে, তাই বলে দেবীর দেবীর ভোগেও চাউমিন।
1: অবশ্যই, মা কালী যেরকম খিচুড়ি, পাঁচ রকমের ভাজা লাবড়ার তরকারি খান, ট্যাংরা চাইনিজ কালীবাড়ির মা কিন্তু
0: চীনাপট্টিতে হ্যাঁ থাকতে
1: চাউমিনও খান,
0: তার অভ্যেস এরকম হয়ে গেছে। তাই খিচুড়ি সবজি পায়েস ফল বৃষ্টির সঙ্গে একটু চাউমিন না দিলে হয় কেমন কেমন হয় না?
1: হ্যাঁ, মা পছন্দ করেন চাউমিন খেতে।
0: সুতরাং
1: আপনি ভাবছেন তো কলকাতা স্ট্রিট ফুডে চাউমিন, না, এই শহরে যখন টনি আচিউ প্রথম এসেছিলেন এবং এর পরে ধীরে ধীরে টেরিটি বাজার এবং ট্যাংরা অঞ্চলে একটা চীনাদের বসবাস শুরু হয়েছিল, সেইখানে কিন্তু এই 70 বছর ধরে খাঁটি চীনা খাবার চাউমিন এই কালী মন্দিরে ভোগ হিসেবে উৎসর্গ করা হয়। এবং এই যে কালী মন্দির, এইখানে কিন্তু যে কালী মন্দির প্রতিষ্ঠিত সেখানে কিন্তু এই একটি চীনা পরিবারের হাত ধরেই এই কালীবাড়ি প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারাই পুজো করেন। 1997 মানে নিজেরাই আগলে রেখেছেন মন্দির, তারা জবা ফুলের মালা কোষাকুষি এই সমস্ত কিছু যেমন সাজিয়ে রাখেন তার সাথে চাউমিনও পরিবেশন করেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। ওই যে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে
0: এই ভারতের মহামানবের সাগর তীরে।

0: সুইটহার্ট, আমাদের এবার যাবার সময় হলো।
1: আসলে কলকাতা শহরে এরকম আকচার ঘটে, এক প্লেটে চাউমিন ভাগ করে খাওয়া, একটা এগরোল সুন্দর করে হাফ হাফ করে খাওয়া, কিংবা
0: সুন্দর করে হাফ হাফ করে খাওয়া বললে একটু অসম্পূর্ণ বলা হলো, এক বাইট আমি এক বাইট,
1: হ্যাঁ
0: এরকম ভাবেই তো এগরোল খেয়েছি আমরা,
1: একদমই তাই। আর ফুচকার কামড়ের সাথে, তেঁতুল জলের টক মিষ্টির সাথে সাথে কত গল্প যে তৈরি হলো। তো এইভাবেই চলবে কলকাতা, কলকাতা স্ট্রিট ফুড, কলকাতার সংস্কৃতি, যুগ যুগ জিও কলকাতার এই সমস্ত স্ট্রিট ফুডগুলো।
0: বেঁচে থাক কলকাতার স্ট্রিট ফুড, সেই লোভে সমস্ত মানুষ কলকাতা পর্যটন কেন্দ্র হিসেবে কলকাতাকে বেছে নিক, আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি উন্নত হোক, সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্ত গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছে স্বপ্না নীলাঞ্জনা রূপঙ্কর বাগচির গাওয়া এই গান শুনতে শুনতে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেন। এর আগে প্রধানমন্ত্রী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে সফলভাবে ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী সিং বলেছেন, 2026 এই ব্রিক্স শিখর সম্মেলন এক গুরুত্বপূর্ণ ছাপ রেখে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু এর মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম ঘেব্রেয়েসুস স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতা, উদ্ভাবন, স্থিতিশীলতা এবং সুস্থায়ী অর্থসংস্থানের আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে ড টেড্রোস বলেছেন, ব্রিক্স নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যে চারটি মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্যের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মূল শক্তি হল ভারতে বহু ভাষার সমাহার। হিন্দি দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র হিসেবে গণ্য করা উচিত। 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই 21টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি চালু করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ইউসিসি চালু হয়েছে, শীঘ্রই বাকি রাজ্যগুলিতে তা করা হবে। দেশজুড়ে আজ যথাযথ মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয় দিনটি। এই দিন থেকেই 10 দিনব্যাপী উৎসবের সূচনা হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

This way, please.

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসেই ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে বিধাননগরে পরিষেবা চালু হচ্ছে। দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। রাতে রাস্তার ধারে বাস পার্কিং এর জন্য এবার থেকে 700 টাকা করে ফি নেওয়া হবে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তে যেমন সরকারের রাজস্ব বাড়বে, তেমনই বাস মালিকরাও নির্দিষ্ট নিয়ম মেনে রাস্তার ধারে বাস রাখতে পারবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডের দোতলায় মহিলা ও পুরুষ যাত্রীদের জন্য পৃথক ডরমিটরির আজ উদ্বোধন হয়েছে। যাত্রীদের বিশ্রাম ও রাত্রিযাপনের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। ডরমিটরি পরিষেবা চালু হওয়ায় দূর দূরান্ত থেকে আসা শিলিগুড়িতে যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এবারের গঙ্গাসাগর মেলাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে কুম্ভমেলার আয়োজকদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, নজরদারি এবং তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে কুম্ভমেলার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তবে এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তর কড়া নজর রাখছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। এখনও পর্যন্ত এলাইজা টেস্ট হয়েছে 6,826 জনের। এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 149। মুর্শিদাবাদের সালারের খাঁড়েরা গ্রামে জুয়ার ঠেকে অভিযান চালানোর সময় দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় পুলিশের এক এএসআই এবং অপর এক পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। সাদেক আলী নামে ওই এএসআই বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 এফএম রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: শুরু হচ্ছে নাটক বিন্দুর ছেলে। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য। নাটক বিন্দুর ছেলে।
3: ওই মাছটুকু শরীর রাখতে
4: হবে। না না
3: না, ওটুকু তুমি খাও।
4: অনেক খেয়েছি আর খেতে পাচ্ছি নে।
3: তোমাকে কি আমি চিনি নে? আচ্ছা তুমি কি মনে করো তোমার ভাইয়ের বউকে আমি খেতে দিই নে?
4: আরে না না, আমি কি তাই বলছি? তবে কি জানো বড়বউ, এই আমার মায়ের জন্য একটু কিছু পাতে না রাখলে খাওয়াটা যেন কেমন জুৎসই হয় না।
3: রূপ আর টাকার পুঁগলি দেখে বউ তো ঘরে আনলে, কিন্তু যা মেজাজ আমি তো ভয়ে মরি।
4: তাই নাকি? তবেই দেখো, সংসারে কাউকে আর বেচাল কিছু করতে হবে না। মা আমার জগদ্ধাত্রী, সংসারে সবাইকে ঠিক সায়স্তা করে রাখবেন।
3: আবার সঙ্গে সঙ্গে তোমার মায়ের ফিটের ব্যায়ামও আছে যে।
4: কি বলে ফিট? কি সর্বনাশ! আরে কি আশ্চর্য, তাহলে তো ডাক্তার দেখাতে হয়। না না না, বুঝলে বড়বউ, আর রোগ পুষে রাখাটা কোনো কাজের কথা নয়, কিছু না। ও আচ্ছা আচ্ছা, বুঝলে বড়বউ, আমি আমি ওই কাছেরই যাবার পথে নরেন ডাক্তারকে বলে যাচ্ছি। বলেছ আজ থেকে একবার ওষুধ আরম্ভ করে দেবেন।
3: ডাক্তারের ওষুধ লাগবে না গো, ওষুধ আমি পেয়ে গেছি।
4: ও, কোনো দৈব ওষুধ বুঝি?
3: না গো না, এ আমার ওষুধ।
4: তোমার ওষুধ?
3: হ্যাঁ গো, সেদিন দেখলাম কদমের ওপর ভয়ানক চটে গেছে।

0: আচ্ছা কদমটা আমার ওকে চটাতে গেল কেন বলতো? না, এই বেটাদের কোনো হসি দিদি জ্ঞান পর্যন্ত নেই।
1: কাকে কি বলছো?
0: কেন
1: কদম যে ছোট ভাইয়ের বাপের বাড়ি ঝি।
0: ঝি? ও তাই বলো, আমি ভাবলাম কিষেনদের মধ্যে একজন কেউ হবে।
1: হ্যাঁ, তুমি ওই রকমই ভাবো সব। যাক গে শোনো, তারপর দেখলুম কদমের উপর ছুটে গিয়ে বিন্দুর মুখ চোখ নীলবর্ণ হয়ে গেছে।
0: তা তো হবারই কথা।
1: আর খুঁটিতে ঠেসান দিয়ে বসে রাগে একবারে ঠকঠক করে কাঁপছে।
0: আহাগো,
1: তখন যদি মুখে চোখে জল দিতে যাই তাহলে আমাকেই হয়তো মেরে বসতো। কি করবো কিছু ভেবে না পেয়ে তাড়াতাড়ি অমূল্যকে দুম করে কোলের ওপর বসে দিয়ে বললুম,
0: বাহ
1: বিন্দু, এই দোষী ছেলেটাকে কিছুতেই আমি সামলাতে পারি না। তুই আজ থেকে ওকে দেখিস তো। ব্যাস, কোথায় গেল ফিট আর কোথায় গেল রাগ, ছেলে কোলে করে আস্তে আস্তে ঘরে চলে গেল।
0: তাই বুঝি ও সেই জন্য অমূল্য আজকাল আর আমার ঘরে শোয় না।
1: হ্যাঁ গো, সেদিন থেকে অমূল্য ওর কাছেই থাকে।
0: তবেই দেখো বড় বউ, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি আর অমনি অমনি।
1: খুকি, খাওয়া হয়ে গেল?
0: আর কত খাবো বলো তো, আমি রাক্ষস তো আর নই।
2: দিদি, দিদি
1: দেখছো কিরকম চেঁচাচ্ছে? আচ্ছা, লজ্জা শরমের ধার একেবারেই ধারে না গো।
0: আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি বাপু।
1: দিদি দিদি, অমূল্য ধানের দুধ কই? এক মিনিট সবুর করবন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি।
2: আচ্ছা, কালও তোমাকে আমি বলেছি দিদি যে 8টার আগে দুধ চাই, তা সে তো 9টা বাজে। আচ্ছা, কাজটা তোমার যদি এতই ভারী থাকে দিদি, স্পষ্ট করে বললেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হ্যাঁ রে কদম, তোরও তো একটু হুঁশ থাকতে নেই, বাড়ির সুতো লোকের পিন্ডি রান্না না হয় 2 মিনিট পরেই হতো।
1: দেখ বিন্দু, বাজে অমন মুখ করিস নি বলছি, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে হুঁ সকলেরই থাকে, এক মিনিট তোর সয় না তো।
2: তোমার অতিবারও দিব্যি রইল দিদি, যদি কোনোদিন আর অমূল্যর হাত দুধে হাত দাও তুমি, আর আমারও দিব্যি রইল কোনোদিন যদি আর তোমাকে বলি। বস অতবাকা ছেলে, বস, চুপ করে বস, খবরটা চাঁচালে একবার মেরে ফেলবো। সরো না, দুধটা একটু জাল দিয়ে নিই, নাকি তাও দেবে না।
3: দেরি হয়ে গেছে দিদি, তুমি সরো, আমি এক্ষুনি দূর দূর দূর সামনে থেকে দূর হয়ে যা। এই তো হয়ে গেল, এবার রাজ্যের লোকের পিন্ডি রাঁধো না।
1: শুনলি কদম ছোট বউয়ের কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলুম অমূল্যকে তুই নে, সেই জোড়া আজ আমাকেও দিব্যি দিয়ে গেল।
2: দিদি, অমূল্য ধন প্রণাম করতে এসেছে, একবার দিয়ে একটু রান্নাঘরের বাইরে এসো না।
1: যাই রে বিন্দু। রে কি, চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, এতও তো রাশি ছোট বউ। ও ছেলে বুঝি আজ পড়তে যাচ্ছে?
3: হ্যাঁ দিদি, গঙ্গা পণ্ডিতের পাঠশালাতে পাঠিয়ে দিচ্ছি। দিদিকে প্রণাম করো তো বাবা, আশীর্বাদ করো দিদি, আজকের দিনটি যেন ওর জীবনে সার্থক হয়। হ্যাঁ ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিবি, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। দিদি এই 5টা টাকা ধরো, বেশ করে একখানা সিঁদে সাজিয়ে টাকা কটা তার উপরে দিয়ে কদমের হাতে দিয়ে পাঠশালায় পাঠিয়ে দাও। চলো বাবা এসো, তোমাকে একটু দুর্গোড়াও দিয়ে এগিয়ে দিয়ে আসি, এসো।
1: দেখলি তো কদম, ছেলে নিয়ে ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানি ও কি করতো।
4: সেই জন্যই ভগবান বোধহয় দিলেন না, 17-18 বছর বয়স তো হলো। উমা আবার ঘুরে এইদিকে আসছে যে গো।
2: দিদি দিদি
4: দিদি, বড়ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সব খরচ দেব।
1: ছেলে এখনো দুপা যায়নি ছোট বউ, এর মধ্যে তোর মতলব ঘুরে গেল? তা না হয় তুইও জানা পাঠশালায় গিয়ে বসে থাকবি।
4: না দিদি, মতলব ঘুরেনি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে থাকা এক, পুরোটা সব দুষ্টু ছেলে, ওকে ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে তো
1: করলেই বা, ছেলেরা মারামারি করে
4: করে,
1: তাছাড়া সকলের ছেলে সমান ছোট বউ, তাদের বাপ মা যদি প্রাণ ধরে ছেলেকে পাঠশালে দিতে পারে তো তুই বা পারবি না কেন?
4: তোমার যেমন কথা দিদি, ধরো ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয় তা তাহলে?
1: তাহলে ডাক্তার দেখাবি? কিন্তু আমি সত্যি বলছি ছোট বউ, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলো ও খোঁচাখুঁচির কথা ভাবতে পারতাম না, এত ছেলে পড়ে কি কাজ ছুঁয়ে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি।
4: তুমি শোনোনি বলে এমন কাণ্ড হতে পারে না। আচ্ছা দৈবাতের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ তো, তুমি একটু বড়ঠাকুরকে বলেই দেখো না, তারপর যা হয় হবে।
5: যা হবে তা দেখতেই পাচ্ছি, তুই একবার যখন ধরেছিস তখন কে না করে ছাড়বি? কিন্তু আমি অনড়া সৃষ্টি কথা মুখে আনতে পারবো না, তুইও তো কথা কোস, ও নিজেই বলকে যা।
2: বেশ যাব, আমি যাব, যাবই তো, এত দূর রোজ রোজ আমি ছেলেকে পাঠাতে পারবো না, এতে কারুর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিগতে হোক আর নাই হোক। হ্যাঁ রে কদম, আরে তোকে না বললাম সিঁধে দিয়ে আসতে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন?
5: মা একেবারে ভুলেই গেছিলাম যে, ও কদম একটু দাঁড়া। দেখ ছোট বউ, একেবারে অত উতলা হোস নে। আচ্ছা ছেলে কি তো বড় হবে না, তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি?
4: কদম সিঁধে দিয়ে গুরুমশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে আমার ফিরিয়ে নিয়ে আয়, আর তাকেও একবার বিকেলবেলা দেখা করতে বলিস। যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে? আরে বলছি ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে না চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? আরে কি পারবো না পারবো সে পরামর্শ তো আমি নিতে আসিনি।
5: দেখি সন্ধ্যের পর কর্তার কাছে বলে

0: ওগো শুনছো?
1: হ্যাঁ,
0: ভর সন্ধ্যে বেলা তুই ঘুমাতে শুরু করলে নাকি?
1: ঘুমলাম আর কই, কিছু বলবে নাকি?
0: আমার বলতে দায় পড়েছে, ছোট বউ কি বলতে এসেছে শোনো।
1: হ্যাঁ, ছোট মা এসেছেন? কই কই, কি বলছো মা?
0: কি রে বল, বলছে ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে।
1: হ্যাঁ, খোঁচা মেরেছে? আরে কে, ছেলের ছেলের চোখে কে খোঁচা মারলো? আহা, কই দেখি দেখি কেমন হলো।
0: ওগো এখনো মারেনি, যদির কথা হচ্ছে।
1: ও ও, যদির কথা? আমি বলি বুঝি সত্যি সত্যি।
2: কি বলার ছিরি, কথাটা যে একটু গুছিয়ে বলবে তাও পারো না?
0: ওই জন্য তো তোদের কথায় আমি থাকতে চাইনি, আমি মুখ্য মেয়ে মানুষ। আচ্ছা, আপিং এর নেশায় মানুষের চোখই বুঝে যায়, জানতো কানও কি বুঝে যায়, বললুম কি আর শুনলে কি?
1: কি মুশকিল, আবার কি হলো?
0: হলো যে ভালোই, অমন মানুষের সঙ্গে কথা বলতে যাওয়া ঝক মারি, অধম্যের ভোগ।
1: এই এই এই দেখো বড় বড়, এই এক বড় দোষ, ভালো করে বুঝিয়ে বলতে পারবে না, অথচ রাখতেও ছাড়বে না। ও ও, বড়বাবু চলে গেল বুঝি। তা দেখে ছোট মা, কি হয়েছে তুমি একটুখানি ভালো করে বুঝিয়ে বলো তো মা।
2: বাইরে গোলার ধারে একটা পাঠশালা হলে?
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এ আর বেশি কথা কি মা। কিন্তু হ্যাঁ মা, পড়াবে কে?
2: পণ্ডিত মশাই বিকেলবেলা এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন কথা দিয়েছেন।
1: তাই নাকি?
2: হ্যাঁ, আমি বলি কি, আমার সুদের জমা টাকা থেকে যদি সব খরচ দেওয়া হয়।
1: আচ্ছা বেশ তো মা, বেশ তো। আরে কালই আমি লোকজন লাগিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি, আর গঙ্গারাম যদি তার পাঠশালাটা এখানে তুলে নিয়ে আসে সে তো ভালোই কথা।
2: আমি এখন যাই তাহলে।
1: হ্যাঁ হ্যাঁ মা, এসো মা এসো এসো, কোনো ভাবনা নেই তোমার, আমি কালই সব ব্যবস্থা করে দেব।
0: কালকে উঠে মা, কালকে উঠে, এমনি ছবল মারে যে বিষ সঙ্গে সঙ্গে মাথায় উঠে যায়। আমি না হয় মুখ্য মেয়ে লোক, কিন্তু বোবা তো নই, কথাটাও আমি গুছিয়ে বলতে পারি নে, তাও তোর কাছে শিখতে হবে।
3: ছোটবেলা থেকে তো দেখে আসছি বরাবর ওই রকম মা, নিজের মনের মতো না হলে গালাগাল দিয়ে এবারে ভূত ছাড়িয়ে দেয়।
2: মা এই যে
3: বলতে বলতে থামলি কেন কদম, কি বলছিলি তা শেষ কর।
2: না না দিদি, এই কিনা বাবা বড় মা বললেন কিনা এই এই ধরনের।
3: হ্যাঁ হ্যাঁ, ধরেছি ধরেছি, তুই যা কাজ করকে যা, বড়গিনির পরামর্শদাতা হলি সব, বড় ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত।
0: যা না বলগে যা, তোর বড় ঠাকুর আমার মাথা কেটে নেবে। আর বড় ঠাকুরটিও তেমনি, সে আপনি তখনই শুরু করবে। কি মা কি বলছো মা, ঠিক কথা মা, ঠিক কথা মা। ঠিক ঠিক বড়া দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি। কি কপাল নিয়ে যে জন্মেছিলি।
2: হ্যাঁ দিদি, কপাল নিয়ে যে জন্মেছিলুম সে কথা তোমার মানি, ধন দৌলত আদুর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়। কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্মের তপস্যার ফল থাকা চাই। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তো তিনি মাথা খাননি, আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তো সে তুমি।
0: আমি সে কথা কারো বলবার জন্যে, আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব, আমার কপাল মন্দ, কেউ আমাকে ভয় করে না। দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনে আর আমি দাসী।

0: আমি তাই সয়ে থাকি, অন্য কেউ হলে।
1: দিদি দিদি, তুমি সত্য যুগের মানুষ, কেন মূর্তি একালে এসে জন্মেছিলে? কই কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না। যাকে যাকে ও কথা, দিদি দিদি, ও দিদি বলো না, একটা গল্প বলো না দিদি, আরে অমূল্যর চোখ দিয়ে জল পড়ছে কেন?
2: অমূল্যদন জাতিতে হাত কেটে ফেলেছে।
1: জাতি জাতি পেলে কোথায়? তোরা কি করছিলি?
2: আমি তো ও ঘরে বিছানা করছিলাম দিদি, জানিও না ও কখন বর্মার ঘরে ঢুকে।
1: এই সব জানবার জন্যই তোমাকে মাস মাস মাইনে দিয়ে রাখা হয়েছে। আচ্ছা দিদি, কত দিন তোমাকে বলেছি ছেলেপুলের ঘরে জাতি টাতি গুলো একটু সাবধান করে রেখো, তা
3: তোমরা কি যে কথা তুই বলিস না ছোট বউ, তার মাথা মুন্ডু নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে জাতিকে নোয়া সিন্ধু তো বন্ধ করে রাখবো?
1: না, কাল থেকে ওকেই দড়ি দিয়ে বেঁধে রাখবো।
3: শুনলি কদম জবরদস্তির কথাগুলো? আচ্ছা জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে?
1: ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে তো সত্যি বলছি তোমাকে, আমি ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব।
3: জানা যা, কিন্তু মাথা খুঁড়ে মোলোয়ার ফিরিয়ে আনবার নাম কি করবো না, সে কথা মনে রাখি।
1: আমি আসতেও চাই নে।
3: আবার হঠাৎ করে চললি যে বড়, রাত হয়েছে, ছেলেকে নিয়ে এখনই খেতে আয় বলছি।
1: আমার খিদে নেই।
3: ভালো চাস তো শিগগির আয় ছোট বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদায় করি, তোমার নামই অন্নপূর্ণা নয়।
4: আমায় দেখেছিলেন দাদা?
5: ও হ্যাঁ, এই যে মাধব, এসো এসো, একটু বসো দেখি, বিষয় আসার ব্যাপার নিয়ে তোমার সঙ্গে গোটা কত কথাবার্তা আছে।
4: কিন্তু দাদা।
5: হ্যাঁ না না না, ওরকম এড়িয়ে গেলে তো চলবে না ভাই। শোনো, ওই ওকালতিতে তোমার পসার হওয়ার পর থেকে তোমারই আগ্রহে চাকরি ছেড়ে দিয়ে এসে বিষয় আসে দেখছি। তা ছোট বৌমার ধরুন হাতে যে 10,000 টাকা ছিল,
4: এসব কথা আমাকে বলছেন কেন দাদা? আপনি যা করবেন।
5: আহা, আমি তো করছি, তোমারও তো এসব কথা জানা দরকার। হ্যাঁ, তা যা বলছিলাম, ওই নতুন বাড়িখানা যে তৈরি হলো, তার ধরুন প্রায় 10,000 খরচ হয়েছে, বুঝেছো? এর বেশিরভাগ টাকা তোমার উপার্জনের সঞ্চিত টাকা থেকে অবশ্য খরচ হয়েছে, কিছু অগুলান পড়েছিল, তা প্রায় 2,000 হবে আর কি। সেই টাকাটা আমি ছোট বৌমার টাকা থেকে দিয়েছি।
4: দাদা, আমার আদালতে দেরি হয়ে যাচ্ছে।
5: হ্যাঁ, আহা, তা এই কথা আগে বলবি তো, তাই তো ভারী অন্যায় হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, তুই তাহলে রওনা হয়ে পড়, রওনা হয়ে পড়। দুঃখা দুঃখা দুঃখা দুঃখা। হ্যাঁ মাধব, শোনো শোনো শোনো, আর একটা কথা, আর একটা কথা, ওই গৃহপ্রবেশের দিন ধার্য হয়েছে দুর্গাপুজোর পরেই, খুব ভালো একটা দিন আছে।
4: বেশ তো দাদা, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছেন এই উপলক্ষে।
5: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বলতেই হবে, তুমি ও সম্বন্ধে কিচ্ছু ভেবো না, ফদ্দ টদ্দ আমি সব তৈরি করে রেখেছি। হ্যাঁ, একবার দেখবে নাকি?
4: না দাদা, আমার দেখবার কোনো দরকার নেই, আমার আদালতের দেরি হয়ে যাবে।
5: আহা, তাই তো বলছি যে এসব ব্যাপারে তোমার মাথা ঘামাবার কোনো দরকার নেই, আমি যতদিন। হ্যাঁ, আর একটা কথা, আমাদের ওই পিতৃদেবন এলোকেশিকে তোমার মনে আছে নিশ্চয়ই, সে চিঠি লিখে ও মাধবটা চলেই গেল। তা চাকে বলবো বড় বউ, না এ কাজের সময় কাউকে যদি কাছে পাওয়া যায়।
1: দিদি আনিক করতে গেছেন, ডেকে দেবো?
5: না না মা, তার দরকার হবে না, আমি তোমাকেই খুঁজছিলাম মা।
1: কিছু বলবেন?
5: হ্যাঁ, এই বলছিলাম কি, তোমার বাড়ি তো তৈরি হয়ে গেল মা, এখন একদিন গিয়ে দেখে এসো, আর কিছু বাকি টাকি রয়ে গেল কি না?
1: না, আর কিছুই বাকি নেই।
5: দেখো না দেখে রায় দিলে মা। আচ্ছা ভালো কথা, তবে আরও একটি কথা আছে, আমার ইচ্ছে যে আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকে একত্র করে একটি সুদিন দেখে উঠে যাই, গিয়ে গৃহদেবতার পুজো দিই, তুমি কি বলো মা?
1: দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে।
5: হ্যাঁ তা বলো, কিন্তু তুমি হলে আমার সংসারের লক্ষ্মী, তোমার ইচ্ছেতেই তো কাজ হবে মা।
2: তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন।
5: শান্ত? আরে শান্ত আবার কি বড় বউ, মা আমার জগদ্ধাত্রী, বড় দেন আবশ্যক হলে খাওয়াও ধরেন, ওই তো আমি চাই। আচ্ছা তুমি ভেবে দেখো, মাকে এনে অবধি সংসারে আমাদের এতটুকু দুঃখ কষ্ট নেই।
2: হ্যাঁ সে কথা তোমার সত্যি, ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়।
1: আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়, কারো কোনো কষ্ট হবে না, ইচ্ছে করলে তারা 2-6 মাস থাকতেও পারবে।
5: আচ্ছা মা, আচ্ছা আচ্ছা, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। হ্যাঁ মা, তুমি আমাদের ওই পিস্তুতবন এলোকেশিকে কি কখন দেখেছো?
2: না, ও আবার কবে দেখলো? গত বছর সে যখন এসেছিল ও তো তখন বাপের বাড়ি।
5: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। তা দেখো মা, তাদের অবস্থা খুব ভালো না। এতদিন কিছু কিছু দিয়ে সাহায্য করতাম, এখন আর তাদের সংসার চলতে চাইছে না। আমি তাদের কিন্তু আগে আসতে বলে দিয়েছি।
2: বেশ তো,
5: তারা বোধ হয় আজই এসে পড়বে।
2: এসে পড়বে কি গো? ওই যে এসেছে।
5: ও তাই নাকি?
2: এসো এসো ভাই, এসো। আয় নরেন্দ্র, আয়। দাদা ভালো আছেন তো? মা গো কই? নরেন্দ্র বাবা, মামা মামিকে প্রণাম করো।
5: হয়েছে হয়েছে হয়েছে, বসো ভাই বসো বসো। ও গো শুনছো, এরা তো সব এসে পড়েছে। আচ্ছা আমি তাহলে একবার ও বাড়িটা ঘুরে আসি।
2: এই বুঝি ছোট বউ? নরেন্দ্র ছোট মামিকে প্রণাম করো। বসো ভাই বসো। হ্যাঁ ভাই বসি। বাবা আসতে যা কষ্ট। নরেন কোন ক্লাসে পড়ো তুমি?
6: ফোর্থ ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, অ্যারিথমেটিক, আরও কত কি ডেসিমেল টেসিমেল, ওসব তুমি বুঝবে না মামি।
2: আর সে কি এক আধখানা বই ছোট বউ? বইয়ের পাহাড়। কাল বইগুলো ওই বাক্স থেকে বার করে মামিদের একবার দেখিও তো বাবা।
6: আচ্ছা দেখাবো।
2: পাশ করতে এখনো তো দেরি আছে। দেরি কি থাকতো ছোট বউ, দেরি থাকতো না। এতদিনে একটা কেন চারটে পাশ করে ফেলতো? শুধু ওই মুখ পড়া মাস্টারের জন্যই হচ্ছে না। তা সর্বনাশ হোক সর্বনাশ হোক, বাছাকে সে যে কি বিষ নজরে দেখেছে তা সেই জানে। ওকে কি তুলে দিচ্ছে? দিচ্ছে না, হিংসে করে বছরের পর বছর একই ক্লাসে ফেলে রেখেছে।
1: কই এরকম তো হয় না?
2: হয় না, হচ্ছে আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো? হ্যাঁ হা হা, এমন করে কি মানুষের পেছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওসব হয় না। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই পেরাইজ ঘরে আনে, কই কখনো ঘুষ টুস দিতে হয় না।
7: ছোটমা, ও ছোটমা, কাল রবিবার, আজ মাস্টারমশাইকে যেতে বলে দাও না।
1: এই যে ছেলেটি দেখছো ঠাকুরজি, গল্প পেলে আর উঠবে না। যা কদম মাস্টারমশাইকে যেতে বলে দে, অমূল্য আজ আর পড়বে না।
7: ও কি রে অমূল্য, অত বড় ছেলে এখনো মেয়ে মানুষের কোলে গিয়ে বসিস?
1: শুধু এই বুঝি এখনো রাত্রিরে?
2: এখনো রাত্রিরে ছোটমার কাছে শোয়?
1: শুধু শোয় দিদি, এখনো সমস্ত রাত্রির বাহাদুরের মতো আঁকড়ে ধরে
7: ঘুমোয়। তুই ইংরেজি পড়িস?
2: হ্যাঁ পড়ে বই কি, স্কুলেও তো ইংরেজি পড়ে।
7: ইস ইংরেজি পড়ে, কই ইঞ্জিন বানান করুক তো দেখি, তার পারতে হয় না।
2: ও সব হচ্ছে শক্ত কথা, ও কি ছেলে মানুষ পারে? কই অমূল্য বানান কর না।
1: তোমরা সবাই মিলে লজ্জা দিলে আর কি করে বানান করে জানো দিদি? ও আমার আসছে বছর পাশ দেবে, আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জল পানি পাবে, আর সেই টাকা দিয়ে ওর কাকার মতো একটা ঘোড়া কিনবে।
2: আমার নরেন্দ্রনাথ ও শুধু কি লেখাপড়াতেই ভালো, ও এমনি থিয়েটারের অ্যাক্ট করে যে লোকে শুনে আর চোখে জল রাখতে পারে না। সেই সীতাসে যে কিরকম কি করে বলেছিলি, এখন মামিদের শুনিয়ে দাও তো বাবা।
7: প্রাণেশ্বর কি কুক্ষরে দাঁড়িয়ে?
1: থাম থাম থাম, চুপ কর, বর ঠাকুর বোধহয় এখনো বেরোননি। শুনতে পেলে
2: তা কি হয়েছে? শুনলেই বা ছোট বউ, ঠাকুর দেবদার কথা, এ তো বেশ ভালো কথা।
1: হো তবে শোনো তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে চলে যাচ্ছি।
7: আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ
2: করি। না বাবা। আচ্ছা আচ্ছা বাবা, এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে। আ হা হা, গান বাজনা কি ও কম শিখেছে? সেই দয়মন্তীর সে কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিমারা শুনলে আর ছাড়তে চাইবে না।
7: এখনই বলবো?
2: না না, গান টান এখন কাজ নেই।
1: যাও অমূল্য, ঘরে গিয়ে পরগে যাও।
7: আরে একটু বসো না ছোট মা।
1: না এখনই চলে যাও।
2: বাবা নরেন, তোমার ছোট মামির সামনে একটু ট্যাক্টুগুলো আর করো না, ও রাগি মানুষ, ওসব ভালোবাসে না।
1: ও তাই অমন করে উঠে গেল বটে।
2: তা হতেও পারে। আরো একটা কথা বাবা, তুমি নিজের খাবে দাবে পড়াশুনো করবে, তুমি অমূল্যর সঙ্গে বেশি মিশো না বাবা, ও ছেলে মানুষ তোমার চেয়ে অনেক ছোট।
1: সে তো ঠিক কথা বড় বউ, ও গরিবের ছেলে, ওর গরিবের মতো থাকাই উচিত। তবে যদি বললে তো বলি বড় বউ, অমূল্যটি তোমার কচি আর আমার নরেনী কি বুড়ো? এক আধ বছরে ছোট বড় কে আর বড় বলে না। আর ওই কি কখনো বড় লোকের ছেলে চোখে দেখেনি গা? হ্যাঁ ওদের থিয়েটারে দলে দলে কত রাজা রাজা ছেলে রয়েছে যে গা।
2: না না ঠাকুরজি, আমি সে কথা বলিনি, আমি বলছি।
1: হ্যাঁ আবার কি করে বলবে ভাই, আমরা বোকা বলে কি এতই বোকা যে এ কথাটাও বুঝি না? তবে ওই দাদা নাকি বললেন যে নরেন এইখানেই লেখাপড়া করবে,
8: তাই আশা নইলে।

0: আমাদের দিন চলছে না?
1: ভগবান জানেন ঠাকুরজি, আমি সে কথা বলিনি। আমি বলছি কি, মানে যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে।
0: আচ্ছা আচ্ছা, তাই তাই, জানোরেন বাইরে গিয়ে বস গে, বড় লোকের ছেলের সঙ্গে মিশিস নে।
1: ঠাকুরজি রাগ করে যেও না, শুনো। ছোট বউ
2: কি বলছো?
1: বলে হ্যাঁ রে, তোর জন্য কি কুটুম কুটুম্বিতা বন্ধ করতে হবে? কি করে চলে গেলি বলতো?
2: কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছি।
1: পালাবি কোথায় শুনি?
2: যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব, ভেবো না।
1: সে আমি জানি, যাতে পাঁচজনের কাছে মুখ দেখাতে পারবো না সেই ছাড়বি? চিরকালের বউ নিয়ে আমার হাড়মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এই যে ঠাকুরপো, না ভাই, তোমরা আর কোথাও গিয়ে থাকো গে, আর না হয় ওই বউটিকে বিদায় করো, আমি আর ওকে রাখতে পারবো না। তা আমি স্পষ্ট বলে গেলাম।
3: ব্যাপার কি
2: জানি না, বড়গিনী বলেছে দাও আমাদের বিদায় করে।

0: মামুন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন বাঁধ দিয়ে দেখলুম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা মেয়েদের দি।
1: না ঠাকুরজি, আমি মাথার কাপড় রাখতে পারিনি, ছেলে বড় হয়েছে দেখতে পাবে।
0: ও আবার কি কথা ছোট বউ, ছেলে বড় হবে বলে স্ত্রী মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো শত্রুমুখে ছাই দিয়ে আরো ছ মাস বছর একের বড়, তাই বলে আমি মাথা বাঁধা ছেড়ে দেবো গা?
1: তুমি ছাড়বে কেন ঠাকুরজি, নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা। কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোঁপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চাঁচামেচি করবে না কি করবে, ছিছি সে ভারি লজ্জার কথা হবে।
2: ছোট বউ, ছোট বউ, ওরে ভাঁড়ারের চাবিটা। এ কি
1: কি
2: তোর চোখ কেন ছলছল করছে রে, আয় তো গা দেখি।
1: কি রোজ রোজ গা দেখবে, আমি কি কচি খুকি, অসুখ করলে টের পাবো না?
2: না তুই বুড়ি, আয় কাছে আয়, ভাদ্র আশ্বিন মাস দিনকাল বড় খারাপ।
1: না কখনো যাবো না, বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয় কাছে আয়।
2: দেখিস ভাড়াস নেই যেন। ও এই তো চাবিটা,
0: বড় বউয়ের জন্য একটা ছিট আছে না?
1: ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরছি। দিদি শোনো শোনো, খোঁপা বাঁধতে
2: আমি? ও ও আমি কত বলেছি ঠাকুরজি, ওকে বলা মিছে, অত চুল বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তা একবার চেয়েও দেখবে না। আর ওর সব ছিষ্টি ছাড়া মতি বুদ্ধি, আর ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ, বলে কাপড় জামা পরে কি হবে, ছোট মা তো অত আছে পরে কি?
1: তবে দেখো দিদি, ছেলেকে দশের একজন করে তুলতে হলে মায়ের এরকম সৃষ্টি ছাড়া মতি বুদ্ধির দরকার কি না? যদি ততদিন বেঁচে থাকো দিদি, তাহলে দেখতে পাবে, দেশের লোক দেখিয়ে বলবে ওই অমূল্যর মা।
2: তাই তো, তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কই নে, ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন। কিন্তু ওই ছেলে বড় হবে, দশের একজন হবে, অত আশা আমরা মনে ঠাঁই দিই নে।
1: কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। বাপরে না দিদি, ও আশায় কোনোদিন ঘা পড়ে তো আমি পাগল হয়ে যাব।
2: জলদি কোথায় আবার?
1: আসছি আসছি দিদি, এক্ষুনি আসছি।
3: দিদি মা কোথায়?
2: এই তো ছিল, দেখ না ভেতরেই আছে।
0: হ্যাঁ রে অমূল্য, তুই এখনো নিজের মাকে দিদি বলিস?
2: ও কি আমার ছেলে ঠাকুরজি, ও যা সত্যি ছেলে তাকেই ও মা বলে।
0: কি জানি ভাই, তোমাদের হেঁয়ালি বুঝতে পারিনি।
3: দিদি পুজো বাড়িতে নাচ দেখতে যাব, দেখি এক্ষুনি ফিরে আসব।
2: তোর মাকে জিজ্ঞেস করবে?
3: না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুমি বলো যাই।
2: না রে না, সে রাগি মানুষ, তাকে বলে যা।
3: তুমি ছোট মাকে বলো না, আমি নরেন্দ্রার সঙ্গে যাই, এক্ষুনি ফিরে আসবো।
0: আহা বড় বউ, দাও না যেতে, আর নরেন্দ্র যখন সঙ্গে রয়েছে।
2: সঙ্গে যদি যায় তো, ওরে ও অমূল্য, না চলে গেল।

0: আমি তোমার উপরে রাগ করছি নে দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলে একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় দুঃসাহস ওর কী করে হলো? তখন থেকে আমি শুধু সেই কথাটাই ভাবছি। আর তারপরে শয়তানি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। আর বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি, অমনি বর ঠাকুরকে সঙ্গে করে এনেছে। না না না দিদি, এতদিন ধরে এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো, সেও ভালো। কিন্তু এ ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না দিদি। না
1: তোরা চলে গেলে আমি বা একলা কী করে থাকি বল?
0: সে তুমি জানো, আমি যা করবো তা তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। দিদি দিদি, আমি বলছি দিদি, তুমি ওদের ছাড়ো।
1: ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ? যে ওদের এনেছে তাকে বলবে, আমাকে মিথ্যে গঞ্জনা দিস নে।
0: এসব কথা বড় ঠাকুরকে বলবো আমি কী করে বলো তো?
1: যেমন করে সব কথা বলিস।
0: ন্যাকা বুঝিও না দিদি, আমারও 27-28 বছর বয়স হতে চললো। এবারে দাসী চাকর নিয়ে কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথা কথা বললে বড় ঠাকুর রাগ করবেন না?
1: রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে আমার আর মুখ দেখবেন না। হাজার হই আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস না কেন? আর তাছাড়া আমি বুড়ো বয়সে এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? কিরে হাত তুলে বসে রইলি যে, ভাতের থালাটা কি অপরাধ করলো?
0: আমার খাওয়া হয়ে গেছে।
1: একদাস ময়লা জামা কাপড় নিয়ে বসে আছিস যে, ধোকা এসেছে? কিরে কথা কইছিস না কেন? হলো কি?
0: এই পোড়া সিগারেটের টুকরোগুলো অমূল্যর জামার পকেট থেকে বেরোলো।
1: কিরে
0: তোমার দুটি পায়ে পড়ি দিদি, ওদের তুমি বিদায় করো, নয় আমাদের কোথাও পাঠিয়ে দাও।
1: হাজার হোক, সে তোরই ছেলে, এইবারটি মাফ কর, বরং আড়ালে ডেকে ধমকে দে।
0: আমার ছেলে নয়, সে কথা আমিও জানি তুমিও জানো। মিছিমিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি?
1: আমি নয়, তুই তার মা, আমি তো তোকেই দিয়েছি।
0: যখন ছোট ছিল খাইয়েছি পড়িয়েছি, এখন বড় হয়েছে তোমাদের ছেলে তোমরা না, আমাকে দে হয়তো, আমাকে দে হয়তো।
2: দিদি অমূল্য ধনির মাস্টারমশাই এসেছেন।
0: কে মাস্টারমশাই? হ্যাঁ, তাকে একবার এখানে দেখে নিয়ে আতো। দিদি তুমি একটু আড়ালে যাও তো। মাস্টারমশাই কাল থেকে আপনি ও বাড়িতে গিয়ে পড়াবেন।
3: যে আগে
0: আপনার ছাত্রটি আজকাল কেমন পড়াশোনা করছে?
3: লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারই তো প্রথম হয় মা।
0: কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে।
3: চুরুট খেতে শিখেছে, আশ্চর্য নয়? ছেলেরা সমস্তই দেখা দেখি শেখে, কার দেখে শিখেছে? এই দেখুন না, আজ 5-7 দিনের কথা, স্কুলের পরেই এক বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে মালিকে মারধর করে এক কাণ্ড করে।
0: তারপর
3: মালিটা হেডমাস্টারকে বলে দেয়, তিনি 10 টাকা জরিমানা করে তাকে তা দিয়ে শান্ত করেছে।
0: আমার অমূল্য ছিল?
3: হ্যাঁ সে ছিল মা, আর এবাড়ির নরেনও ছিল, আরও 3-4 জন স্কুলের বদমাশ ছেলে ছিল। এ কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছেই শুনেছি মা।
0: আচ্ছা টাকা আদায় হয়ে গেছে?
3: আগে হ্যাঁ।
0: আচ্ছা আপনি যান। আমাকে না জানিয়ে টাকা দিলে এত সাহস এ বাড়িতে কার? দিদি দিদি!
1: কিরে ছোট, কিরে কি হয়েছে?
0: দিদি এর মধ্যে অমূল্যকে তুমি টাকা দিয়েছো?
1: কে বললে?
0: সেটা দরকারি কথা নয়, দরকারি কথা সেই বাল নিলে কি বলে আর তুমি বা দিলে কি বলে। তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে তুমি লুকিয়ে টাকা দিয়েছো? বলো বলো সত্যি কি না?
1: সত্যি, কিন্তু এইবারটি মাফ করবো, আমি মাফ চাচ্ছি।
0: এইবার আজ থেকে চিরকালের জন্যই মাফ করলো। সে যে অমনি করে চোখের সামনে একটু করে উচ্ছন্ন যাবে তা আমি কিছুতেই সইতে পারবো না। তার চেয়ে একেবারে যাক যাক, একেবারে যাক। কিন্তু কিন্তু তোমার কি আস্পর্ধা? সব কথায় তুমি ন্যাকা সেজে বলো, এইবারটি মাফ কর। কিন্তু কিন্তু আমি দোষ তার তত দেখি না যত তোমার। তোমাকে আমি মাফ করবো না।
1: কি করবি, ফাঁসি দিবি?
0: হ্যাঁ, সেই তোমার উপযুক্ত শাস্তি।
1: নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ।
0: হ্যাঁ তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে?
1: টাকা তুই নষ্ট করিস না?
0: আমি করি আমার টাকা, তুমি নষ্ট করবার টাকা কোথায় পাও?
1: তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে দুটো টাকাও দিতে পারে না সে অহংকার করিস নি।
0: অহংকার আমি করি নে, কিন্তু তুমিও ভেবে দেখো একটা পয়সা দিতে গেলে তুমি কার পয়সা দাও।
1: কার পয়সা দিই?
0: হ্যাঁ,
1: তোর যা মুখে আসে তাই বলিস। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে।
0: যাব, দূর আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না।

0: রোজগারে খাচ্ছি পড়ছো সেটা জানো না?
1: তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসী বাঁধি আর উনি তোমার চাকর বাকর, এই না তোর মনের কথা? এতদিন বলিস নি কেন? কোথায় ছিলে ছোট বউ? ছোট ভাইকে পড়াবার জন্য দুখানি কাপড় একসঙ্গে কিনে পরেনি, কোথায় ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলে একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? ও যদি জানতো তোদের মনের কথা তাহলে কখনো এমন আপিং খেয়েও চোখ বুঝে হুঁকর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারতো না। সে লোকও নয়, ওকে জানে তোর স্বামী আর ওকে জানে স্বর্গের দেবতারা। আচ্ছা আমায় ছুতো করে তুই তাকে অপমান করলি, ভালোই হলো জানিয়ে দিলি। আমিও বলছি বরং পরের বাড়ি রেঁধে খাবো, তবু তোদের ভাত আর খাবো না।
2: বড় বউ,
1: ছি ছি ছি ছি, যে লোক নিজের ছেলে বউকে খেতে দিতে পারে না তার গলায় দেবার দড়ি জোটে না।
2: আহা কি আশ্চর্য, কি হলো গো?
1: কি হলো? কিছু না, ছোট বউ স্পষ্ট করে বলে দিলে আমি তার দাসী আর তুমি তার চাকর, আমার একটা পয়সা কাউকে হাতে তুলে দেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতো আজ আমাকে একথা শুনতে হলো, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে দিব্যি করছি, ওদের ভাত খাবার আগে যেন আমাকে ছেলের মাথা খেতে।

0: শুনছো
1: কি বলো?
0: বেলা যে অনেক হয়ে গেল, পুরুত মশাই বসে আছেন, কিন্তু কই বর ঠাকুর তো এখনো এলেন না।
1: তিনি আসবেন কেন?
0: তিনি ছাড়া গৃহপ্রবেশের এসব কাজ করবে কে শুনি?
1: আমি না হয় ভগ্নিপতি প্রিয়নাথ বাবু, দাদা আসতে পারবেন না।
0: আসতে পারবেন না বললেই হলো? তিনি থাকতে এসব কি আর কারো অধিকার আছে? না না, সে হবে না, তিনি ছাড়া আর আমি কাউকে কিছু করতে দেবো না।
1: তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন।
0: ও বুঝেছি, এই সবই বড়গিনীর মতলব। তাহলে তিনিও আসবেন না বোধহয়?
1: হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে।
0: ও সবাই যে যার মন নিয়ে থাকো তাই থাকো, শুধু আমায় দয়া করে রেহাই দাও, আমি আর পারিনি।
2: ভাঁড়ারের চাবিটা একবার দাও ছোট বউ, ময়রা সন্দেশ নিয়ে এসেছে।
0: এখানে কোথায় এখন রাখো ঠাকুরজি, সেসব পরে হবে।
2: কোথায় রাখবো বউ, কাকিটাকে মুখ দেবে জেগা?
0: তবে ফেলে দাও গে।
2: ও হ্যাঁ, ভালো কথা শোনো,
0: ময়দা মাখতে দিয়েছ?
2: হ্যাঁ, সেইটাই বলতে যাচ্ছিল যে ওই কতগুলো ময়দা মাখবে একবার যদি দেখিয়ে দিয়ে যাও।
0: কতগুলো মাখবে তার আমি জানি কি, তোমরা গিন্নি বানি মানুষ তোমরা জানো না।
2: শোনো কথা, এবেলা কত লোক তোমাদের খাবে তো আমি কি জানি।
0: তবে আমাকে না জ্বালিয়ে ওকে জিজ্ঞেস করো।
3: দিদি, পুরুতমশাই বললেন পুজোর কাপড় চোপড় গুলো
0: খেয়ে ফেল, খেয়ে ফেল, আমাকে তোরা সবাই মিলে খেয়ে ফেল। দূর হ, দূর হ, সামনে থেকে দূর হ।
1: ওগো, শুনতে পাচ্ছ?
0: না না না, পাচ্ছি না, আমি পারবো না, পারবো না, পারবো না। হলো,
1: আরে তুমি কি খেপে গেলে?
0: হ্যাঁ গেছি, গেছি, কি করবে, আমাকে গলে ফাঁসি দেবে? না হয় তাই দাও। আচ্ছা, চলাফেরা পথের উপরে এই বাসন গুলো কে রেখেছে? কোনো কাজেই কি বাড়িতে ছিঁড়ে চাঁদ নেই? দূর দূর।
4: তাই তো মা, বেলা যে ক্রমে বেড়েই চললো, ছোট বাবুকেও দেখতে পাচ্ছি না কোনো।
0: তা কাজের বাড়িতে অমনি একটু বেলা হয় পুরুত মশাই।
4: এই যে ছোট বাবু এসে গেছেন, বড় মাও এসেছেন দেখছি।
1: চলুন পুরুত মশাই, আমরা গিয়ে কাজে বসে গিয়ে যাই। বৌঠান, তুমি এদিকটা দেখো, আমি চললাম।
0: গলায় বস্ত্র দিয়ে বলছি দিদি, আর কত শত্রুতা করবে? এই নাও ভাঁড়ারের চাবির গোছাটা নিয়ে আমায় উদ্ধার করো। আর আমি বিষ খেলে যদি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই না হয় বাড়ি গিয়ে এক বাটি পাঠিয়ে দাও। এই ভৈরব, অমূল্যবাবুকে ডাকতে গিয়েছিলে?
5: বাড়িতে তিনি নেই।
0: হ্যাঁ, কোন ছোট লোকের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে? আর কি তার প্রাণে ভয় ডর আছে? এবার একটা চোখ কানা হলেই বড়গিনীর মনোবাঞ্ছা পূর্ণ হয়, দশ হাত বার করে খায়। যা যা, যেখান থেকে পাশ খুঁজে নিয়ে আয়।

0: উঠান, চলো, রাত বেশি হয়ে যাচ্ছে।
1: হ্যাঁ, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি এখন পর্যন্ত জল স্পর্শ করেননি তা জানো?
0: সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয়ে যায় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজেই পৌঁছে দিতে যাচ্ছি।
1: বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমিও ওই দিকে।
0: চলো উঠান, আর দেরি করো না।
2: চলো ঠাকুরপো।
1: লোকে কথায় বলে দেইজি শত্রুর, নিজের যা মুখে এলো দশটা সাজিয়ে বানিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, চার দিন চার রাত ছেলের মুখ দেখতে পর্যন্ত দিলে না। ভগবান, ভগবানের বিচার করবেন, ভগবানের বিচার করবেন।
3: আরে ছোট বউ, যায় যায় ঝগড়া হয়েছে, তো ছেলের কি হলো? সে একবার আসতে পারলে না? বড় মিথ্যে বলনি ভাই, যেমন মাতা তেমনি ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেমো খারাম কখনো দেখিনি। ছোট বউ, তুমি তো ছেলে ভালোবাসো, তাই আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে আমি তোমায় দিলুম। মেরে ফেলো, কেটে ফেলো, কোনোদিন কথা বলবার ছেলে নয়, তেমন সন্তান আমি আমার পেটে ধরিনি বাবা। হ্যাঁ,
4: ওকে একটা কথা পিসিমা, অমূল্য হচ্ছে বিন্দু দিদির হাড়ে মাসে জড়িয়ে আছে, না না না, ওকে তোমরা অমন করে উতলা করে দিও না। তোমাদের ঝগড়া দুদিনের দিদি, তাই বলে কি ছেলে তোমাদের পর হয়ে যাবে?
1: আমি তোকে বলছি কদম, ইহজন্মে আমি আর ওর মুখ দেখবো না, শত্রুর দিকে ফিরে চাইব, তোর দিকে চোখ ফেরাবো না। রাগের মাথায় দিব্যি কে না করে, তাই বলে জলস্পর্শ করলে না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিলে না, ওগুলো কি বড়র মতো কাজ হলো? বল বল, তুই বল।
4: যদি রাগ না করো দিদি, তাহলে একটা কথা বলি।
1: আজকাল তুইও হেয়ালি করে কথা কইবি কদম?
4: না, এই বলছিলাম কি, দিন কতক তুমি বাড়ি ঘুরে এসো।
1: হ্যাঁ রে, মাও ঠিক এই কথাই বলছিল, কিন্তু কি করে যাই বলতো?
4: কেন, জামাইবাবুর তো মত আছে।
1: বোকার মতো কথা বলিস নি কদম, আমার যাওয়া না যাওয়া কি ওর মতামতের উপরে নির্ভর করে?
4: আবার কার মত নিতে হবে?
1: কেন, আমার পরম শত্রুর, যিনি ও বাড়িতে আছেন।
4: ও বর্দির কথা বলছো? তার আর হুকুম নিতে হবে না, তোমরা যখন আলাদা হয়েই চলে এসেছো তখন জামাইবাবু বললেই হবে।
1: না না, তা হয় না কদম, যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক সেই সব, আর যাই করি ওই শত্রুরকে না বলে বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। বরঠাকুরও তাহলে রাগ করবেন।
4: বেশ তো, না হয় লোক পাঠিয়ে বর্দির মত নিয়ে যাও।
1: লোক পাঠিয়ে? তুই বলিস কি কদম, সে তো আরো খারাপ। আমি তার মন জানি, মুখে বলবে যাক, কিন্তু ভেতরে ভেতরে রেগে থাকবে, হয়তো পাঁচটা বানিয়ে বলে বরঠাকুরের কান ভারী করে দেবে। না না কদম, তুই মাকে বলে দিস ওর সব আমার যাওয়াটাওয়া হবে না, আমি কোথাও যেতে যেতে পারবো না। হ্যাঁ গো, বরঠাকুর নাকি আবার চাকরি করছেন। হুম, কি গো, এই কি তার চাকরি করবার বয়স?
0: চাকরি কি মানুষের বয়সের জন্য করে? চাকরি করে অভাবে।
1: তার অভাবই বা হবে কেন, আমরা পর, আমরা ঝগড়া করছি, কিন্তু তুমি তো তার ভাই।
0: হ্যাঁ, বইমাত্র ভাই, জ্ঞাতি।
1: তুমি বেঁচে থাকতে তাকে কাজ করতে দেবে?
0: কেন দেব না, সংসারে যে যেমন অদৃষ্ট নিয়ে আসে তেমনি ভোগ করে। দিন কতক আরাম করছিলেন, তা ভগবান সুরসুদ্ধ আদায় করে নিচ্ছেন। তারপর চাকরি বলে চাকরি, রায়পুরের কাছারিতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ, ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে থেকে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া, মাইনে 12 টাকা।
1: সমস্ত দিন অনাহারে, মাইনে মোটে 12 টাকা?
0: হ্যাঁ, মোটে 12 টাকা। বয়স হয়েছে, তাতে আফিংখোর মানুষ একটু দুধ পর্যন্ত পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদার ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন।
1: তোমার দুটি পায়ে পড়ি একটা উপায় করে দাও, রোগা মানুষ এমন করে দুটো দিন আর বাঁচবেন না।
0: তা আমি কি উপায় করব? বৌঠানা আমাদের এক কোণা চাল পর্যন্ত নেবেন না, কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে?
1: না, আমি তা জানি না। ওগো ওগো, তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড়। ছি ছি, যে কথা মনেও আনা যায় না সেই কথা কিনা।
0: তা বেশ তো, অন্তত বৌঠানের কাছে যাও, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন, তাই করো।
1: এখন বুঝতে পাচ্ছি যে কেন সে রাত্রি তিনি জল স্পর্শ করেননি, অথচ অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে, আমার অপরাধ বেড়ে গেল আর তুমি কথা ঠিক হইল না।
0: ও বিদ্যে আমার দাদার কাছে শেখ, ঈশ্বর করুন যেন আমি চুপ করে থেকে একদিন যেতে পারি। যাও যাও একবার তার কাছে, জানো তো তাকে, একটিবার গিয়ে শুধু দাঁড়াও তাহলে সব ঠিক হয়ে যাবে।
1: তুমি যাও,

0: তুমি যাও, আমি ছেলের দিব্যি করছি।
1: হাজার দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারবো না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো, এত বড় সাহস আমার গলা কেটে ফেললেও হবে না।
0: আমি আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি কাঠ মানছি। তুমি তাদের বলো আমি কাঠ মানছি।
1: আমি পারবো না,

0: বাপের বাড়ি যাওয়ার সময় বলে গেল কিনা, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক।
1: আগাগোড়াই কাজটা ভালো করনি বড়বউ। আমার মাকে তোমরা কেউ চিনলে না, তোমাদের নিজের জেদটাই বড় হলো।
0: সেও তো একবার দিদি বলে এলো না, তার ছেলেকেও তো সে নিয়ে যেতে পারতো, তাও তো করলে না।
1: হ্যাঁ কি আশ্চর্য, বলছি আমার মায়ের কথা তোমরা বুঝলে না, শুধু আমি বুঝি। কিন্তু বড়বউ, এই যদি না মাফ করতে পারবে তবে বড় হয়েছিল কেন? তুমিও যেমন মাধুও তেমনি, তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটাই বধ করলে।
2: বাবা, ছোটমা কেন আসবে না বলেছে?
0: যাবি তো ছোটমার কাছে?
2: না।
0: না কেন রে? ছোটমা তো দাদামশের বাড়ি গেছে, তুইও যা না।
1: হ্যাঁ রে, যাবি? যাবি রমল্য?
2: না।
3: বৌঠান!
1: কে কে কে রে? মাধু, মাধু আলি! আরে মাধু, কি খবর, কি খবর মাধু?
3: বৌঠান, সব শুনেছো বোধ হয়, অমূল্য যাওয়া একবার দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে।
1: আরে কত সাধ করে সোনার প্রতিমা ঘরে আনলাম বড় বউ, জলে ভাসিয়ে দিলে তোমরা, সবাই মিলে জলে ভাসিয়ে দিলে। আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব আমি। এমন হয় না মাধু, আমি তোকে বলছি এমন হয় না। জ্ঞানে অজ্ঞানে আমি তো কাউকে কোনো দুঃখ দিয়ে দিই, ভগবান আমাকে এই বয়সে কখনো এমন শাস্তি দেবেন না।
3: দাদা, দাদা,
1: ওরে ওরে, আমাকে সব কথা খুলে বল তো, আমাকে সব কথা খুলে বল। আমি মাকে ফিরিয়ে আনবো, নিশ্চয়ই ফিরিয়ে আনবো। তুই তুই উতলা হোস না।
3: আমি উতলা হইনি দাদা, আপনি নিজে কিরকম করছেন?
1: আহা না না, আমি কিছু করছি না, আমি কিছু করছি না। ও বড়বু, বড়বু, ও ওঠো ওঠো ওঠো, আয় আয় অমূল্য আয়।
3: রাত্রিটা যাক না।
1: আহা না না, সে হবে না। আচ্ছা তুই অস্থির হচ্ছিস কেন বলতো? অস্থির হোস না, অস্থির হোস না। মাধু, মাধু, গাড়ি রাখ, গাড়ি রাখ। গাড়ি না রাখলে কিন্তু আমি হেঁটেই চলে যাবো বলছি। বড়বু, বড়বু, তোমরা দেরি করো না, তৈরি হয় না, তৈরি না। হ্যাঁ মাধু, এ কী অসুখ তা আমাকে বলতো।
3: দাদা, আমি তো ছিলাম না, ঠিক জানি নে। শুনলাম দিন চারেক আগে খুব জ্বরের ওপর ঘন ঘন মূর্ছা হয়, তারপরে এখনো পর্যন্ত কেউ ওষুধ কি এক ফোঁটা দুধ পর্যন্ত খাওয়াতে পারে
1: কি রে?
3: হ্যাঁ, ঠিক বলতে পারি না কি হয়েছে দাদা, কিন্তু আশা তার আর নেই।
1: কি বলছিস তুই? খুব আছে, 100 বার আশা আছে। মাধু, মাধু, ভগবান আমার মুখ দিয়ে শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না। আমি আজ পর্যন্ত তো মিথ্যে কথা কখনো বলিনি। এই যে, এই যে এসেছো বড়বু, চলো চলো, আর দেরি করো না, আয় আয় অমূল্য আয়। দুঃখা দুঃখা দুঃখা দুঃখা দুঃখা।
3: ছোট বউ, বিন্দু
4: কখন এলে?
3: এই আসছি। দাদা পাগলের মতো ভয়ানক কান্নাকাটি করছেন।
4: তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছো।
3: তিনি বাইরের ঘরে বসে আছেন, বৌঠানো এসেছেন, অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, ওপরে শুয়ে দিয়েছি, তুলে আনবো?
4: না না, ঘুমুক।
0: আরে ওষুধ খাসনি কেন রে ছোট?
4: দিদি
0: মরবি বলে আমার বুক ফেটে যাচ্ছে, তা বুঝতে পারছিস?
4: পাচ্ছি পাচ্ছি দিদি।
0: তবে মুখ ফেরা, তোর বড় ঠাকুর তোকে নিয়ে যাবার জন্য নিজে এসেছেন, তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। কথা শুন, মুখ ফেরা।
4: না দিদি, ওকে আগে তুমি আমাকে ক্ষমা করো।
0: করেছি ছোট, করেছি, শুধু তুই একবার বাড়ি ফিরে চল।
1: বড় বউ, বড় বউ, আমার মা কই? আমার মা?
0: ওই দেখ, তোর বড় ঠাকুরকে তুই যে সবচেয়ে বেশি ভক্তি করিস, ছোট ওষুধটুকু খেয়ে নে।
1: বড় বউ, বড় বউ, বড় বউ কই, কই, আমার মা কই? দেখি দেখি একবার দেখি।
4: বড় ঠাকুর
1: কি কি চেহারা হয়েছে আমার মায়ের!

0: আরে না না মা, আত ওরকম করে শুয়ে থাকলে চলবে না মা। চলো চলো চলো মা বাড়ি চলো, আমি এসেছি, আমি যে নিজে এসেছি তোমাকে তোমাকে নিয়ে যাব বলে।
1: দাদা আপনি অস্থির হবেন না, স্থির হয়ে
0: বল। আহা তুই থাম মাদু, মায় বইয়ের কথা হচ্ছে, তুই এর মধ্যে মাথা গলাতে আসছিস কেন? অস্থির না রে, অস্থির তো আমি হইনি, অস্থির মা গো। তোমার তো মনে আছে মা, আর একদিন যখন এই টুকুটি তুমি ছিলে, তখন আমি এসেছিলাম আমার সংসারের মা লক্ষ্মীকে এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু আবার যেখানে আসতে হবে তা তো কোনোদিন ভাবিনি মা, তা তো কোনোদিন ভাবিনি। হ্যাঁ আমি যখন এসেছি, আমি যখন এসেছি তখন হয় তোমাকে, হয় তোমাকে সঙ্গে করে নিয়ে যাব, না হয় জীবনে আর কখনো অমুক হব না, কখনো অমুক হব না। এটা আমি তোমাকে বলে রাখছি, জানো তোমা জানো তোমা এই বয়স অব্দি আমি কখনো মিথ্যে কথা বলিনি, কোনো দিন আমি মিথ্যে কথা
2: বলিনি। কি রে ছোট, দাও দাও কি খেতে দেবে দাও, আর আর অমূল্যকে আমার কাছে শুয়ে দে, তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করো গে, আর আর ভয় নেই দিদি, আর ভয় নেই, আমি মরব না, আমি মরব না। অমূল্য বাবা বাবা অমূল্য, আয় আয় আমার বুকে, আয় বাবা আমার আমার বুকে।

0: বিন্দুর ছেলে নাটকটি শেষ হল। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন যাদব পাহাড়ি সান্যাল, বড় বউ অপর্ণা দেবী, কদম শেফালী দে, মাধব বীরেন চট্টোপাধ্যায়, এলোকেশি মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন সুপ্রতীক ভট্ট, অমূল্য তাপস ভট্টাচার্য, মাস্টার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, ভৈরব শ্রীধর ভট্টাচার্য, বিন্দু কণিকা মজুমদার ও পুরোহিতের ভূমিকায় প্রমোদ গঙ্গোপাধ্যায়। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়। বেতার নাট্যরূপ ও প্রযোজনা শ্রীধর ভট্টাচার্য।
1: শুনছিলেন দুপুরের নাটক। এখন একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলছে, চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। এখন শুনবেন গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা এফএম রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের সঙ্গে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেন। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের মহানির্দেশক টেড্রাস অ্যাডহানম ঘেব্রিয়েসুস স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতা, উদ্ভাবন, স্থিতিশীলতা এবং সুস্থায়ী অর্থ সংস্থানের আহ্বান জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর টেড্রোস বলেছেন, ব্রিক্স নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যে চারটি মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্যের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মূল শক্তি হল ভারতের বহু ভাষার সমাহার। হিন্দি দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র হিসেবে দেখা দরকার। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি ঢুকতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসেই ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। রাতে রাস্তার ধারে বাস পার্কিংয়ের জন্য এবার থেকে 700 টাকা করে ফি নেওয়া হবে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত যেমন সরকারের রাজস্ব বাড়বে তেমনই বাস মালিকেরাও নির্দিষ্ট নিয়ম মেনে রাস্তার ধারে বাস রাখতে পারবেন। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তবে এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তর কড়া নজর রাখছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্স পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইস্টবেঙ্গল আজ মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলছে। কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে দুপুর 3:00। সুপার সিক্সের অন্য ম্যাচে আজ নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়েন্ট ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছে। এই খেলাটিও বেলা 3:00 শুরু হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। গন্ডার দিবস ও বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 22শে সেপ্টেম্বর ও 2

0: নি। সুন্দরবনে ফাইভ স্টার ইকো ফ্রেন্ডলি ট্রি রিসর্ট গড়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। পাশাপাশি হেলিকপ্টারে আকাশপথে পর্যটকদের ব্যাঘ্র দর্শনেরও ব্যবস্থা করা হবে। রাজ্যের পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানান, সুন্দরবনে 8 থেকে 10টি জনমানবহীন দ্বীপ রয়েছে, সেখানেই পিপিপি মডেলে এই রিসর্ট তৈরির অনুমতি দেওয়া হবে। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে পশ্চিমবঙ্গ সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসেই ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে বিধাননগরে পরিষেবা চালু হচ্ছে। দুর্গাপুজোর আগেই তা রাজ্যজুড়ে চালুর পরিকল্পনা রয়েছে। এবারের গঙ্গাসাগর মেলাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে কুম্ভমেলার আয়োজকদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গেছে, ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, নজরদারি এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে কুম্ভমেলার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। বাতাসের মান উন্নত করার জন্য কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক কলকাতা ও হাওড়া পুর নিগমকে পুরস্কৃত করেছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ সমাজ মাধ্যমে বেস্ট প্র্যাকটিস বিভাগে 2 পুর নিগমের 3টি ওয়ার্ডকে পুরস্কৃত করা হয়েছে বলে উল্লেখ করেছেন। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 6,826 জনের এলাইজা টেস্ট হয়েছে। এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 149 জন। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের মতো অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: গণপতি বাপ্পা, তারপর
3: মরিয়া।
2: তাহলে আজকে গণেশ চতুর্থী সকালবেলার থেকে শুরু হয়ে গিয়েছে, প্রচন্ড একেবারে ধুমধাম করে অনুষ্ঠান চলছে চারিপাশে। মানে মোটামুটি রাস্তা দিয়ে আস্তে আস্তে বেশ কয়েকটা জায়গায় আমিও দেখে ফেলেছি, অনেক কিছুকে তো দেখার ইচ্ছে নিয়ে আছি আমরা দুজনেই। 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আর জে শ্রেয়া।
3: আর আমি রয়েছি, হ্যাঁ, আর জে রাজীব। আর যেটা বলছিল শ্রেয়া, যেরকম বলছে যে এই যে শুরু হয়ে গেল, মানে বিশেষ করে দেখো গণেশ পুজো হয়তো আমরা জানি মহারাষ্ট্রে লোকজন বেশি সেলিব্রেট করে, আমরা একটু হয়তো কম সেলিব্রেট করি, কিন্তু ইদানিং গণেশের পুজো চারিদিকে মানে এত পরিমাণে সেটা হচ্ছে, মানে সেটা বলার কথা নয়, পাড়ায় পাড়ায় গণেশ পুজোর একটা ইয়ে চলে এসছে। তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ধরো বাঙালির পুজো, পুজো ব্যাপারটা কিন্তু শুরু হয়ে গেল শ্রেয়া, বুঝলে? এই যে গণেশ পুজো দিয়ে বলা হয় না, যে কোনো পুজোর আগে গণেশ পুজো দিয়ে শুরু করতে হয়। তো আমার মনে হয় ওই যে দুর্গাপুজোর যে ঢাকে কাঠি পড়ার ব্যাপারটা, এক তো খুঁটি পুজো নিয়ে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন ময়দানে, পাড়ায় পাড়ায় সেটার একটা উদ্বোধন অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, সেটা রথ থেকেই হয়ে গেছে আমরা দেখেছি।
2: এবার থেকে এত তাড়াতাড়ি,
3: হ্যাঁ, এত তাড়াতাড়ি, আমাদের পাড়ার কথাই বললাম। তো এবার যেটা বলা সেটা হচ্ছে যে গণেশ পুজো হচ্ছে, গণেশ পুজোর পর মানে এবার থেকে মানে মোটামুটি কাউন্টডাউন শুরু। এবং আমি গড়িয়াহাটের ওপর দিয়ে এলাম, তুমি বুঝতেই পারছো, গণেশ পুজোকে কেন্দ্র করে গড়িয়াহাটের অবস্থা আজকে মোটামুটি একদম, মানে রাস্তা ট্রাফিক খুবই ভালো, কিন্তু কিন্তু যেখানে যেদিকটা দোকানপাট ফুটপাথের ওপর সেখানে কিন্তু মানুষের প্রচুর সমাগম অলরেডি, মানে পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। আর যেটা সেটা হচ্ছে এই যে গণেশ পুজো বিভিন্ন জায়গায় কিন্তু কলকাতা বা কলকাতার আশেপাশে সমস্ত চত্বরে একের পর এক রেকর্ড করছে। যেমন একটা রেকর্ডের কথা শ্রেয়া তোমাকে এক্ষুনি বলবে।
2: Yes, কলকাতার প্রচুর জায়গায় হচ্ছে, কিন্তু আমি জানি না তোমার কাছে এই খবরটা আছে কিনা। ঘোলাতে মানে সোদপুর স্টেশন নেমে তুমি যদি একটা অটো ধরে বলো যে আমি ঘোলা সাহাপাড়া যাব, সেই সাহাপাড়াতে 50 ফুটের গণেশ পুজো হচ্ছে। 50 ফুট, আমি তো মানে একদম ঠিক করেই নিয়েছি,
3: মানে তোমার দেখতে দেখতে ঘাড় ব্যথা হয়ে যাবে
2: একদম। মানে আজ হয়তো পারবো না, প্রচন্ড ভিড় হবে, কিন্তু আগামীকাল আমি যাবই যাব।
3: ওকে, তার সাথে আরেকটা তোমাকে খবর দিই, যখন উত্তরের দিকের কথা হলো তাহলে একটু দক্ষিণ কলকাতার খবর দিই। সেটা হচ্ছে ভবানীপুর চত্বরে একটি মিষ্টির দোকানে, আমরা জানি যে বাপ্পা বা গণপতি বাপ্পা মরিয়ার প্রিয় খাবার হচ্ছে মোদক। এই মোদককে প্রায় 6 ফুট হাইটের একটা আরে বিশাল একটা বহরে একটা মোদক করা হয়েছে, যেটা কিনা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মোদক। তো তুমি চাইলে ভবানীপুর চত্বর থেকে ঘুরে আসতে পারো, সেখান থেকে যদি আমরা কি শোয়ের পর যেতে পারি।
2: হ্যাঁ হ্যাঁ একদম, তাহলে আমরা মানে এই আজকে শোটা করে নিই, আসলে মনটা এমন হয়ে গেল
3: না, তুমি এত এত বেশি স্লিম ট্রিম, এবার তুমি কি মোদক ট্রাই করবে নাকি জাস্ট দেখতে যাবে কোনটা?
2: না না, আমি ট্রাই করবো, আমি নিশ্চিন্তে, মানে লাড্ডু মোদক কোনটা আমি ছাড়বো, আমি কোনোটাই ছাড়বো না, সবগুলোকে একেবারে ট্রাই করবো। এবং দেখো বাইরে প্রচণ্ড রোদ, বুঝতে পারছি, এখন তোমরা রোদের মধ্যে যদি গণেশ ঠাকুর দেখতে শুরু করো, ঠিক আছে, দেখো কোনো ব্যাপার না, ব্যাকগ্রাউন্ড সং আমরা দেবো।

0: যান, এবং সকালবেলা বাজারে গেলে যেটা হয় একটা একদম দেখবে তিন রকমের ক্যাটাগরি থাকে বাজারে যাওয়ার বা বাজার দর মানে বাজার পাতি করার। এক হচ্ছে প্রচুর সকাল দিকে একদম আর্লি, যাকে বলে আর্লি রাইজার, যারা তারা কিন্তু মর্নিং ওয়াক করতে বেরোয়,
1: মানে মোটামুটি বাজার বসছে,
0: হ্যাঁ বাজার বসছে এবং বাজার পুরোপুরি সাজানো হয়নি, সেই সময় গিয়ে ওটা দিয়ে দাও ওটা দিয়ে দাও ওটা দিয়ে দাও ওটা দিয়ে দাও ব্যাস। এবার তাদের কাছে দাম খুব একটা ম্যাটার করে না, কারণ ওই সময় একটা হাই দাম চলে। এবার তারপরে যায় একটু মিডল রেঞ্জ যারা, তারা মোটামুটি ওই নটার দিকে। এবার তারপর শেষের দিকে হয় মেন বার্গেনিংয়ের পালা, ঠিক আছে, বাড়ির প্রচুর মহিলা সেই সময় বাজারে যান একটু বেলার দিকে, যাতে একটু সস্তায় সেই সময় পুষ্টিকর জিনিস পাওয়া যায়। তো এইরকম ক্যাটাগরি চলে। এবং আমাদের বাড়ির কাছাকাছি যাদবপুর চত্বরে একটা সন্ধ্যাবাজার বলে একটা জায়গা আছে, সেখানে তুমি যদি সন্ধ্যাবেলা যাও, আমি মোটামুটি সন্ধ্যাবেলা গিয়ে সেম জিনিস ফলো করেছি, মানে মানে মোটামুটি চারটে পাঁচটার দিক থেকে বাজারটা সাজানো হয়, সেই সময় সেই ওই যারা ইভিনিং ওয়াকে আসেন সকালের মতো তারা এসে একদম দৌড়াদৌড়ির কোনো ব্যাপার নেই, হ্যাঁ কোনো ব্যাপার না, ওটার দাম হ্যাঁ দিয়ে দাও 2 কেজি, হ্যাঁ এরকম ব্যাপার। তারপরে এরকম এবং শেষে রাত 10টার পরে কিন্তু একটা একটা চোরা স্রোত লোকজন বাজারে ঢোকে এবং গিয়ে তারা তুমুল বার্গেনিং করে এবং বার্গেনিং করে তারা মালপত্র কিনে। তো এই হলো ব্যাপার, কিন্তু আমাদের পয়েন্ট সেটা না। পয়েন্ট হলো এই যে পুজোর মরশুম আসছে এটাকে কেন্দ্র করে, এবং এই যে বর্ষা, চারিদিকে তুমি যদি বাংলার মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যাও, সেখানে কিন্তু মাঠঘাট প্রচুর জলে এফেক্টেড হয়েছে, ফসল ডুবে গেছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য কিন্তু বাজারে দাম খুব চড়া। তো এইরকম চড়া বাজারে সেক্ষেত্রে কিন্তু সবজিপত্রের দামই অনেক বেশি এবং একটা নাভিশ্বাস ওঠার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমি তোমাকে যদি একটু দাম বলে দিই সবজির দাম মোটামুটি আশপাশ বাজারে, আমাদের আশেপাশে বাজারে কেমন যাচ্ছে, তাহলে সেটা হবে যদি আলুর দিকে যাই, জ্যোতি আলু আমরা সবাই জানি এটা মোটামুটি 28 থেকে 30 টাকা কেজি যাচ্ছে, পেঁয়াজের দিকে এলে 55 থেকে 65 টাকা, আবার কিছু বাজারে 80 টাকা। তুমি যখনই বলবে যে 80 টাকা কেন দাদা, তখন বলবে পেঁয়াজগুলো খুব দেখতে গ্ল্যামারাস, বুঝেছো, পিঙ্ক পিঙ্ক, তো পিঙ্ক পেঁয়াজের জন্য 80 টাকা তোমাকে দিতে হবে। এছাড়া টমেটো 115-র কাছাকাছি, বেগুন 60 থেকে 80, এবার ভাবো আমি নর্মালি 40 টাকার ওপরে উঠে গেলে আমার হার্টবিট বেড়ে যায়, সেখানে 80 টাকা মানে কতদিন আমি বেগুন খাইনি ভাবো। ঢ্যাঁড়শ বা ভেন্ডি এটার দাম চলছে 40 থেকে 60 টাকা, বরবটি 80 টাকার কাছাকাছি, পটল, হ্যাঁ পটলের দাম চলছে 60 থেকে 70 টাকা, এবং কাঁচা লঙ্কা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, তো এই কাঁচা লঙ্কার দাম যাচ্ছে একদম, কাঁচা লঙ্কার দাম হচ্ছে 65 থেকে 77 টাকা। এবার দেখো, এবার বাজার ভেদে তুমি কোন অঞ্চলে থাকো তার উপর ডিপেন্ড করছে, কম বেশি এটা হতেই পারে, কিন্তু বাজার দর গড়ে তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম।
1: কিন্তু কিন্তু কিন্তু কিন্তু তুমি একটা ইম্পর্টেন্ট জিনিসের কথা বললে না, যে জিনিসগুলো না খেলে সপ্তাহে একদিন হয় না, আমার তো যে নামটা প্রথম মুখে আসবে সেটা হলো মাটন।
0: আমি বুঝতে পেরেছি,
1: ইয়েস, সো বাজারে এখন মাটন কিন্তু ওই টাচ করতেই কেমন করে আগুন জ্বলে যাচ্ছে গায়ে,
0: মানে আকাশ তুল্য মূল্য আর কি,
1: একদম, মানে যদি কেজি দরে দেখি 885 থেকে 1100 টাকা কেজি, ইয়েস, এবং তুমি যদি এখন দেশি মুরগি খেতে চাও মোটামুটি 500-র কাছাকাছি এরকম চলবে দেশি মুরগি, আর বাকি আমি আর বলতে পারছি না, আর বলতে পারছি না, এত দাম এত দাম। কারণ হ্যাঁ, এর পেছনে অবশ্যই যেটা তুমি অলরেডি বললে যে একটা প্রাকৃতিক বিপর্যয় তো রয়েছেই, তবে তোমাদেরকে আরেকটা খবর দিই, একটু সাবধান হও তোমরা, চিনি, চিনির দাম কেন এত বেশি আমরা সবাই জানি, কারণ আখের যে ফলন সেই ফলনটায় ভীষণ সমস্যা চলছে সেটা আমরা জানি, কিছু কিছু এরিয়াতে এই সাবধান করছি, হ্যাঁ আগেই ওই জন্য, কিছু কিছু এরিয়াতে চিনির মধ্যে একটু চাল পাওয়া যাচ্ছে, তাই খুব সাবধান। আমি যখন,
0: মানে ব্যাপারটা হচ্ছে আমি চাল চিনি, কোনটা কি চাল আর কি, কোনটা গোবিন্দভোগ কোনটা মিনিকেট,
1: এক্স্যাক্টলি। তা আমার বাড়িতে না একটা খুব বাজে রকমের চা খায় আমার মা বাবা, মানে ওটাকে আমি কষা চা বলি, বুঝতেই তো পারছো,
0: মানে চিনি দিয়ে একদম রসিয়ে
1: কষিয়ে চা, না কষা চা মানে বুঝতে পারছো তো, বড্ড তেতো,
0: আচ্ছা,
1: আমার মা বাবা ভীষণ, হ্যাঁ ভীষণ কনশিয়াস, তো ওরা ডিটক্স টি খায়, তো ওই সমস্ত চা আমি একদম খেতে পারি না। একদিন আমায় দিয়েছে মা, আমি বললাম মা একটু চিনি দিয়ে দাও প্লিজ, আমি খেয়ে বলছি মা চাল দিয়েছো কেন, চিনি দেবে তো, না আমি তো চিনি দিয়েছি, চালের কৌটো খুলে আমি চাল দেবো নাকি, সত্যি তো মা তো এই ভুল করবে না, কিন্তু তারপর ধীরে ধীরে খোঁজ খবর নিতে নিতে ব্যাপারটা বেরোলো। তাই একটু একটু
0: মানে চিনির সঙ্গে চাল মেশানো হচ্ছে বা চালের সঙ্গে চিনি মেশানো হচ্ছে, তাই তো?
1: ইয়েস,
0: ব্যাপারটা ভাইস ভার্সা চলছে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা আরো হয়তো

0: দিকে যাব না, কিন্তু এই যে খাওয়া দাওয়ার ব্যাপার এবং খাওয়া দাওয়ার সাথে যে আমাদের যে বিপুল সম্পর্ক, এবং শুধু তাই নয়, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে গেলে তার সাথে যে পুরোপুরি ব্যাপারটা, এই সব নিয়েই কিন্তু আজকে আড্ডার বিষয়টা আমরা ঠিক করেছি। আপাতত একটা গানে যাব, গান থেকে ফিরে আসবো, তুমি এনজয় করতে থাকো শ্রেয়া রাজীবের সাথে 107 FM রেনবোতে ক্যাফে কলকাতা।
1: আর এই মুহূর্তে তোমার জন্য রয়েছে একটা ভীষণ ভীষণ সুন্দর ফ্ল্যাশব্যাক সং। আমরা একটা কাজ করি, এমন একটা ফ্ল্যাশব্যাক সং শোনাই যেটা মোটামুটি আমাদের সকলের ভীষণ পছন্দ হয়েছিল ওই আফতারে মিমি চক্রবর্তীকে দেখে, এবং মিমি চক্রবর্তীর সঙ্গে যাকে আমরা বোধ হয় ওই মুভিতেই প্রথমবার দেখেছিলাম না থাকা, আমি আর নাম ধাম কিছু বলবো না, এটা তোমাদের সকলের ভীষণ প্রিয় গান। শুনতে থাকো শ্রেয়া আর রাজীবের সঙ্গে 107 FM রেনবো।
2: FM Rainbow Flashback Song.

0: একেবারে জানতে চাওয়ার জন্য, জানতে ভালো করে চাইতে গেলে দুটো জিনিস ব্যাপারটা তো লাগবে, একটা হচ্ছে দেখতে হবে চোখ দিয়ে, আর একটা হচ্ছে সেটা কি বলবো, সেটার গন্ধ নিতে হবে এবং সেটার একটা টেস্ট লাগে, মানে খেয়ে দেখতে হবে যে রসগোল্লাটা কি আদৌ ঠিকঠাক মিষ্টি বা।
1: তুমি কি পঞ্চ ইন্দ্রিয়ের পরীক্ষা নিচ্ছো?
0: একদমই পঞ্চ ইন্দ্রিয়ের পরীক্ষা নিচ্ছি না, কিন্তু জানো আজকের যে দিনটা, মানে এই যে 14ই সেপ্টেম্বর, এই দিনটা সারা পৃথিবী জুড়ে আজকে একটা বিশেষ দিন পালন হচ্ছে। শুধু আমাদের এখানে গণেশ পুজো বলে ব্যাপার না, এটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে, সেটা হচ্ছে আজকে ওয়ার্ল্ড টেস্ট অ্যান্ড স্মেল ডে, মানে স্বাদ এবং গন্ধ দিবস যদি তুমি এইভাবে বলো। এর কারণ হচ্ছে, যদি আমি এর একটু হিস্ট্রিটা তোমাকে ছোট্ট করে বলি, তাহলে ওই 2020তে কোভিড হলো না, কোভিড হওয়ার পর যেটা হয়েছিল, আমারও হয়েছে মনে আছে, মানে কিছু না, মানে গন্ধ পাচ্ছি না দীর্ঘদিন ধরে, কিছুই গন্ধ, মানে সব সেম আর কি।
1: এক্স্যাক্টলি, এবং তারপরে যেটা হলো অমিক্রন, যেটা আমার হয়েছিল,
0: মানে স্বাদের
1: ভয়েসে এফেক্ট হয়েছিল, সেটা পুরো ভয়েসটাই চেঞ্জ হয়ে গিয়েছিল।
0: রাইট, তো এই যে ডিজিজগুলো দেখা দিয়েছিল আফটার কোভিড, তো তখন থেকেই ঠিক করা হলো যে আজকের দিনটাকে সেলিব্রেট করা হবে এই কারণেই, কারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এই যে টেস্ট এবং স্মেল, এই দুটো বিষয়, এই দুটো বিষয় মানুষের জীবনে কতটা যে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে, এবং তুমি ভালোভাবে একটা সুস্থ জীবন যাপন করতে গেলে এই দুটোর মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। তো সেই এই দুটো দিন, এই দুটো বিষয়কেই যাতে আমাদের হেলথের সাথে ভালোভাবে যুক্ত করে আমরা একটা ভালো হেলদি লাইফ লিড করতে পারি, সেই জন্যই আজকের এই দিনটা পালিত হচ্ছে। এবং আজকে আমরা ঠিক করেছি যে আমরা দুজনে তোমার সামনে এই বিষয় নিয়ে একটু আড্ডার ছলে একটা, মানে কি বলবো, আজকে আমাদের সময়টা কাটাবো, কি বলো?
1: এক্স্যাক্টলি, মানে দেখো টেস্ট অ্যান্ড স্মেল তো ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, ইনফ্যাক্ট এর কেমিস্ট্রিটা একেবারে আনবিটেবল। মানে যেমন ধরো আমাদের জীবনের কিছু ওয়ার্ডস কম্বিনেশন থাকে, তো আমারটা আমি এখন বলবো না, আগে তোমারটা শুনবো। ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো কেউ তরমুজের ওপর সল্টি চিজ একটু দিয়ে গ্রেট করে, বা এমনি লেয়ার যে চিজগুলো পাওয়া যায় স্লাইসগুলো,
0: মানে এই খাবারগুলো বলছো কোনো এক্সিস্ট করে না পৃথিবীতে, কারণ যে মানে পার্সোনাল
1: কম্বিনেশন, হ্যাঁ
0: পার্সোনাল মানে
1: মানে ক্রিয়েটর ক্রিয়েট করে একেবারে, বুঝলে তো? হ্যাঁ, তো সেরকম মানে ফুডের ক্ষেত্রেও তো ক্রিয়েটিভিটি আছে না, অবশ্যই আছে। তো এরকম কিছু ক্রিয়েটিভিটি তোমার আছে কি না এটাও জানতে চাই। এটা তো ধরো একটা টেস্টের ক্ষেত্রে গেল, আবার ধরো এমন হতে পারে কেউ ছোটবেলাতে এই ভুলটা, এটা ভুল করেই করে, ধরো বিস্কিটের মধ্যে জেল পেস্ট লাগিয়ে খেয়েছো, এবার ধরো এটা তো একরকম হলো। এবার গন্ধের ক্ষেত্রে এমন হয়, মিষ্টি মিষ্টি কিছু গন্ধ আছে, যেমন বৃষ্টি হলো, বৃষ্টির পরে সোদামাটির গন্ধ দারুণ লাগে, নতুন বইয়ের পাতার গন্ধ দারুণ লাগে, কিন্তু দেশলাই কাঠি জ্বালানোর পরের পোড়া গন্ধ, এসব ওয়ার্ডস কম্বিনেশন,
0: বা পেট্রোল নট পোড়া মোবিল, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, পোড়া মোবিলটা অনেক বেশি নিতে পারে না অনেকের, কিন্তু পেট্রোলের একটা গন্ধ রয়েছে। বা আরেকটা তোমাকে বলি, সেটা হচ্ছে দেখবে এই যে বাচ্চাদের ইরেজার পাওয়া যায় না, ইরেজারের মধ্যে একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে, এবং ইরেজারের কালার গুলো খুব ভালো হয়, ধরা যাক একটা হাতি, একটা সূর্য, এবার সেটা পিঙ্ক এবং স্কাই কালারের কম্বিনেশন হয়।
1: এক্স্যাক্টলি,
0: মানে আমি কাছাকাছি সবসময় দেখি।
1: তুমি দারুণ একটা জিনিস বললে, আমার কাছে কিন্তু এর একটা বড় কালেকশন আছে, মানে একেবারে ছোটবেলার থেকে আমার এটা চলতে চলতে চলতে চলতে এত বড় হয়ে গেছে, গন্ধগুলো বদলে গেছে, নতুন নতুন গন্ধ তৈরি হয়েছে, কিন্তু আছে। সেরকমই এই সমস্ত উদ্ভট সমস্ত গন্ধ, আরও কিছু গন্ধ আছে যেগুলো আমরা এখন কেন বলবো, আমরা আমাদের এগুলো কিচ্ছু বলবো না, আমরা তোমাদের কাছ থেকে শুনতে চাই তোমার জীবনের যে আনবিটেবল কম্বিনেশন গুলো রয়েছে গন্ধ এবং স্বাদ নিয়ে, সেইগুলো আমাদেরকে জানাও। মানে তুমি তরমুজের উপর চিজ না দিয়ে খেতেই পারো, নুনও দিতে পারো, কিন্তু প্লিজ আমাদেরকে জানাও। মানে মধুর মধ্যে উচ্ছে দিয়ে খেতে পারো, অনেক কিছু করতে পারো, তুমি আমাদেরকে জানাও, আমরা শুধু শুনতে চাই।
0: উচ্ছের মধ্যে মধুও দিতে পারো,
1: এক্স্যাক্টলি, বাদাম ভাজার গন্ধ শুকতে পারো, যা ইচ্ছে করতে পারো,
0: কিন্তু
1: প্লিজ প্লিজ আমাদের জানাও, আমরাও একটু এই গন্ধ আর এই স্বাদটা নিই তোমার সঙ্গে। 9903653992 এই নম্বরে, 9903653992 এই নম্বরে তোমার হোয়াটসঅ্যাপের অপেক্ষায় রইলাম।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, এই গানটার সাথে সাথে এক অদ্ভুতভাবে একটা যে মানে শাঁসও মে তেরি শাঁস আই ব্যাপারটা, তো আমাদের দম নেওয়ার জন্য কি কোনো ভালো খবর আছে যে খবরটা শুনলে আমরা একটু ভালো করে প্রাণ খুলে একটু মুক্ত বাতাস নিতে পারবো?
3: দেখো, মুক্ত বাতাস নেওয়ার জন্য কিন্তু খবরের উপর ডিপেন্ড করলে চলবে না। শুধু তোমার মুক্ত বাতাসে ফ্লেভার অ্যাড করার জন্য তোমায় একটা খবর দিতে পারি। হ্যাঁ, সেটা কি সেটা জানার আগে তোমায় বলি, 107 FM রেইনবোতে তুমি রয়েছো আরজে শ্রেয়া এবং আরজে রাজীবের সঙ্গে ক্যাফে কলকাতায়। আর তোমায় যে খবরটা দেব সেটা হলো আমাদের যে প্রতি বছর ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেই ফিল্ম ফেস্টিভ্যালের ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়ে গেছে।
2: বাহ,
3: একদম সেই ডেটটা হলো, কারণ আগের থেকে ঠিক করা থাকলে কি হয়, যেমন আমাদের দুর্গাপূজা একটা ফেস্টিভ্যাল, তো সেরকম ফিল্ম ফেস্টিভ্যালটাও আমাদের কাছে একটা ওরকমই ব্যাপার হয় অনেকের কাছে।
2: একদম,
3: সো অনেক রকমের ফিল্ম আমরা একসঙ্গে একটা জায়গায় বিভিন্ন জায়গায় দেখতে পাই।
2: শীতকালে একটা টাইম বেঁধে দেওয়া যায় যে এই টাইমটায় না মানে
3: ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে এবং তুমি এই উৎসবে পার্টিসিপেট করো, এটা আমরা চাই। আমাদেরকেও প্রচুর মানে আমাদের সঙ্গেও তুমি শেয়ার করতে পারো তোমার ইনফোগুলো, কারণ আমরা তো শেয়ার করার জন্য থাকি এভরি স্যাটারডে উইকেন্ড ফিল্মি ফিভারে। আর তাছাড়াও মোটামুটি গোটা সপ্তাহে বিকেল 4:30 থেকে 6:30 ক্যাফে কলকাতা উইকেন্ড ক্যাফে, এগুলোতে তোমার জন্য এই সমস্ত চটপটা ব্যাপারগুলো তো নিয়ে আমরা আসি।
2: ঠিক, এই যে উৎসবের কথা বললো যে উৎসব চলবে, সেই সময়টার টাইম ফিক্সচারটা জানিয়ে দিল শ্রেয়া, তার সাথে তোমাকে জানাই যে আজ সোমবার তো মোটামুটি যে টাইমটা বলবো সেই টাইমটা পেরিয়ে গেছে, কিন্তু মঙ্গলবার, আগামী মঙ্গলবার 15 সেপ্টেম্বর, যেটা একটা ছোট্ট একটু পজ একটা রাস্তায় আসছে, সেটা হচ্ছে যেই যারা এই সময় দীঘার দিকে যাও বা যাবে, সেইখানে দীঘার যে গেট রয়েছে, দীঘা গেট বলে, সেই গেটের একটু নির্মাণ কাজ চলছে, তাই সেই জন্য রাত 12:00 থেকে ভোর 3:00 পর্যন্ত মানে ওই রাস্তাটা বন্ধ রাখা হবে, দীঘা ঢোকার রাস্তাটা। তো এই টাইমটা 12:00 থেকে 3:00, মাত্র 3 ঘন্টা, আজকেও রাত 12:00 থেকে 3:00 পর্যন্ত বন্ধ ছিল, এবং যেহেতু আজকে চলে গেছে তো আগামীকালের কথাটাই বললাম, রাত 12:00 থেকে 3:00 পর্যন্ত একটু অ্যাভয়েড করো, ওই সময়টায় দীঘায় তুমি ঢুকতে পারবে না, বেরোতেও পারবে না, কারণ দীঘা গেটের সংস্কারের কাজ চলছে। তো একটা দীঘার কাছাকাছি একটা যাওয়ার জায়গা রয়েছে, সেই জায়গাটার খবর আমি এখন বলবো না, আপাতত আমরা যেটা বলছিলাম যে ওই যে স্বাদ আর গন্ধের কম্বিনেশন, মানে হয়তো তুমি একটা ওই যে কাফ আইসক্রিমগুলো হয় না ভ্যানিলা নিলে, এবার ওর মধ্যে থেকে বাড়িতে এনে পাকামো করে লেবু আর বিট নুন দিয়ে দিলে ওর মধ্যে দিয়ে খেলে, যে অদ্ভুত কম্বিনেশনের কথা শ্রেয়া তোমাকে বলছিল, তো সেরকম তোমার জীবনে কোনো কম্বিনেশন বা কোনো টেস্ট তুমি কি বলবো এক্সপিরিয়েন্স করেছো? 9903653992 আমাদের ম্যাজিক্যাল নাম্বারে তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম, নিজের নাম এবং লোকেশন সহ আমাদের হোয়াটসঅ্যাপ করবে বা মেসেজ করবে, তো অলরেডি আমাদের সমস্ত জিনিস আমাদের এই যে নাম্বারটায় আসতে চলে মানে শুরু করে দিয়েছে, আরও আরও বেশি করে পাঠাও, কারণ উই আর ওয়েটিং ফর ইওর মেসেজেস।

0: ব্যাপার তো দেখলি আমি, কারণ কারণ এই যে এই গানটায় তোমরা যাকে দেখেছ, সেই যে তাকে যে আমি কি বলবো, কি ভাষায় বলবো, আমি আমি আমি কিচ্ছু বুঝতে পারি না তাকে কি ভাষায় বলবো,
1: মানে কি নামে ডাকি তোমাকে,
0: তার এক্স্যাক্টলি, কারণ তার কথা মনে পড়লেই প্রথমেই আমার সেই চোখগুলো মনে পড়ে যে শুধু একবার পিছনে মুভ করে বলেছিল, কন হেব জিসনে তোমারে আমাকে মুছে নেই দেখা, হু ইজ হি, সে ওয়ান অ্যান্ড অনলি করিনা কাপুর। আর করিনা কাপুরের মুভি আসতে চলেছে অনেক দিন বাদে আবারও, মানে জানে জান আমরা দেখেছিলাম, জানে জানের পরে, তারপরেও আমরা যে তাকে দেখিনি তা নয় অফকোর্স, কিন্তু এই যে সেই করিনা কাপুর অবতারে আমরা তাকে দেখবো না, বেবো বেবো অবতারে আমরা দেখছি না, আবার টোটালি ডিফারেন্ট আমরা আবার একটা অন্য করিনা কাপুরকে দেখতে পাবো দায়রাতে। এবং এই মুভিটার জন্য আমি তো ভীষণ অধীর আগ্রহে বসে রয়েছি, কারণ ট্রেলার লঞ্চ থেকে শুরু করে যত রকমের প্রমোশন চলছে, শুধু করিনা কাপুরের মানে আরো আরো যারা তো আছে ঠিক আছে, কিন্তু সেই সবটুকু জুড়ে শুধু তার ফেস, তার এক্স্যাক্টলি। এবং যখন প্রথম মানে ট্রেলার লঞ্চে তিনি এসেছিলেন সেখানে একরকম, তারপরে এই জাস্ট দুদিন আগে যে রিমটা আপাতত ভীষণ ভীষণভাবে ভাইরাল, তিনি যে সেই রেনবো রেনবো টাইপ যে শাড়িটা পরে এসেছেন, মোটামুটি এখন অনলাইন শপিংয়ে তুমি যদি ওই ওই ভাইরাল শাড়িটা চাও তুমি পেয়ে যাবে, আমি হচ্ছে খুব একটা ভাবছি না তা নয় সেটা নিয়ে,

0: তবে ওই ওই অবতারে তাকে দেখে আমার মানে বুঝেই পারছি না এই মুভির মধ্যে ম্যাজিকটা কি আছে, তাকে এই সময়তে এতগুলো অবতারে দেখে ফেলছি। কিন্তু মুভিতে ট্রেলার কি তোমরা কেউ দেখেছো? তুমি দেখেছো?
1: আমি তো অল্প একটু দেখেছি, তবে আমি ডায়েরিতে লিখে রাখবো, রেখেছি ডায়েরির বিষয়ে। এবার এই সিনেমাটা রিলিজ করা পর্যন্ত আমাদের যারা কারিনা কাপুরের কাজ ভালোবাসি তারা ওয়েট করব, এবং শুধু কারিনা কাপুর নয়, তার সাথে যে কো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, হ্যাঁ, তাদের কাজও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই যে চলচ্চিত্রটা না ফুটবল খেলার মতো, মানে তুমি দেখবে যদি একজন ঝোলায় তাহলে পুরো ব্যাপারটা ঝুলে যায়, তো সেরকম সিনেমাতে দেখবে খুব ভালো অভিনয় করেছে কিন্তু সিনেমাটা বক্স অফিস কালেকশন খারাপ, বা খুব ভালো বক্স অফিস, ক্রিটিকরা বলছে ছ্যা ছ্যা ছ্যা ছ্যা যাচ্ছে তাই সিনেমা, তার মানে এটার থেকে বোঝা যায় যে সবাইকে পারফরমেন্স আপ টু দ্য মার্ক রাখতে হয়, তবে গিয়ে একদম সুপারহিট কম্বিনেশনটা তৈরি হয়। কারণ যেহেতু এখন আর্ট এবং কমার্শিয়াল ব্যাপারটা মিছে মানে মুছে গেছে, তো আমরা কারিনা কাপুরের সেই নতুন অবতারের জন্য দায়রার দিকে চোখ রাখবো।
0: এক্স্যাক্টলি, এবং 18 সেপ্টেম্বর রিলিজ করছে, সেই দিনের জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছি, আমি তো আছি।
1: হ্যাঁ, আর তোমাকে একটা ভালো খবর দিই, এই যে অনেক সময় আমরা বসে থাকি কোথাও গেলে, হ্যাঁ, এই কারণে বসে থাকি না যে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে, এই কারণে অনেক সময় বসে থাকি যে অনুষ্ঠানের পরে একটা রিটার্ন গিফট বলে জিনিস হয়। জন্মদিন টন্মদিনে গেছো তুমি? ঘুরিয়ে তুমি বাড়ি আসার সময় তোমাকে একটা গিফট দেবে, রিটার্ন গিফট, এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। ছোটবেলা থেকে চলছে, আমি একটু ব্যাকডেটেড বা আমি একটু ওল্ড স্কুল, ওই জন্য আমি ওটা দেখিনি, আমি এখন আজকাল দেখতে পাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্রিক্সের সম্মেলন হলো, এখানে কিন্তু আমরা তো প্রচুর খাওয়া দাওয়ার ভিডিও দেখলাম, প্রচুর, মানে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে সমস্ত রাষ্ট্র নেতাদের তো যত দেখাচ্ছে, তার সাথে দেখাচ্ছে যে কি কি খাবেন তারা, এবং খাবার মধ্যে অদ্ভুত, আমি কিন্তু সেই সমস্ত জিনিস মিস করলাম যেগুলো আমরা পছন্দ করি জেনারেলি। হ্যাঁ, এবার যাই হোক, এবার মানে মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ব্রিক্সে যে সমস্ত দেশি বিদেশি আমাদের সাংবাদিক ভাইরা গেছিল বা বোনেরা গেছিলেন, তাদের জন্য কিন্তু ব্রিক্সের তরফ থেকে দারুণ দারুণ উপহারের ব্যবস্থা করা হয়েছিল। যেমন তোমাকে যদি নাম করে বলি তাহলে বলতে পারি যে ইনবিল্ড চার্জিং পোর্ট, ঠিক আছে, এটা একটা ব্যাগের সাথে পুরো ইয়ে করে ব্যাগটা, ব্যাগের সাথে চার্জিং পোর্টটাকে ইনস্টল করা রয়েছে।
0: ইনফ্যাক্ট ব্যাগটা এমনই যেখানে তুমি চার্জ দিতে পারবে, সেই প্রসেসটা করা আছে।
1: ইয়েস, এটার সাথে বিহারের ছাতু, মাখানা, গুজরাটি ব্লক প্রিন্টেড স্টোল, টোটে ব্যাগ, কফি মাগ, উড়িষ্যার কফি, এই ধরনের পেন, এই ধরনের প্রচুর জিনিস কিন্তু, যেহেতু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজন সাংবাদিকরা এসেছিলেন, বিশেষ করে তাদের জন্য এই গিফটের ব্যবস্থা করা হয়েছিল ব্রিক্সের মানে ভারত সরকারের তরফ থেকে। দারুণ ব্যাপার, আমরা কি যাব পরের বার দুজনে?
0: হ্যাঁ, যেতেই পারি, দুর্দান্ত ব্যাপার। এবং এখানে যা সমস্ত কিছু চলছে এগুলো চোখের সামনে একদম সরাসরি দেখতে পাওয়ার এক্সপিরিয়েন্সটা টোটালি আলাদা। যতই আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্যে দেখছি সেখানে একরকম এক্সপিরিয়েন্স হয় ঠিকই, তবে তুমি এই এই কথাটা বলার সময় যে কথাটা দিয়ে শুরু করলে না, জন্মদিনে গিয়েছে কি না, আশেপাশে তোমার জন্মদিন কি আছে? নেই তো?
1: না, আমার জন্মদিন নেই, শীতকালে।
0: ঠিক আছে, কোনো ব্যাপার না, তো আর আমার একেবারেই গরমকালে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে শীত আর গরমের মাঝামাঝিও তো অনেকের জন্মদিন আছে, তাদের মধ্যে একজনের জন্মদিন আজকে, এবং তিনি এমন একজন, আবার আমি শব্দ হারাচ্ছি, এনিওয়ে, সে এমন একজন মানুষ যাকে আমার বিয়ার্ড ফেসে দেখতে ভালো লাগে, সচরাচর সবাইকে লাগে না এই ব্যাপারটা। সো ওয়ান অ্যান্ড অনলি আয়ুষ্মান খুরানা, এবং তার মতন একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টর বলো, তিনি যখন রেডিও জকি ছিলেন সেই সময়টা, প্লাস মিউজিক যেটা তুমি বললে এক্ষুনি, অসাধারণ সিঙ্গার,
1: রাইট রাইট,
0: এবং তার বার্থডে উইশটা আমরা আমাদের তরফ থেকে 107 FM এর তরফ থেকে করি একটু। আমাদের দুজনের তরফ থেকে হয়ে যাক একবার, 3 2 1 হ্যাপি বার্থডে আয়ুষ্মান খুরানা, আয়ুষ্মান
1: খুরানা, রাইট, ওকে ওকে ওকে। তাহলে আমি বলছিলাম যে একটা আয়ুষ্মান খুরানার গান হবে নাকি, যে গানটা শুনে কিন্তু আমরা এই ঘন্টাটা শেষ করব এবং একটা নতুন ঘন্টায় নতুন রূপে শ্রেয়া রাজীব ফিরে আসবে। আর তার সাথে তোমাকে জিজ্ঞেস করেছি যে এই যে অদ্ভুত স্বাদের সংমিশ্রণ তুমি কিভাবে এক্সপিরিয়েন্স করেছো তোমার জীবনে। 9903653992 ইজ আওয়ার নাম্বার, এখানে তুমি নিজের নাম লোকেশন পাঠিয়ে আমাদেরকে গোটা ব্যাপারটা পাঠিয়ে দাও মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে। আপাতত এই গানটা আয়ুষ্মান খুরানার, কারণ তার বার্থডে আজকে, তার তাকে নিয়ে সেলিব্রেশনের জন্য এই গানটা স্পেশালি আমরা বাজাচ্ছি এবং নতুন ঘন্টায় ফিরছি। তবে তার আগে দেশ বিদেশের খবর শুনবো তারপর।
0: আর আমরা ফিরছি ঠিক 5টা বেজে 2 মিনিটে, সঙ্গে থাকো আর আমাদের শুনতে থাকো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্য সরকার আগামী 17ই সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসন

0: লোকসভা কেন্দ্রের কোনো বাসিন্দা কর্মসূত্রে বাইরে থাকলে তাদেরও সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে ছটি জেলা থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা জগন্নাথ মন্দির পর্যন্ত লাক্সারি বাস পরিষেবা চালুর লক্ষ্যে নতুন বাস কেনার জন্য রাজ্য সরকার 64 লক্ষ টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই পরিষেবা পরিচালনা করবে। 6টি আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো স্লিপার বাস কেনা হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এর শিলিগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদা থেকে এই বাস চলবে। রাতে রাস্তার ধারে বাস পার্কিং এর জন্য এবার থেকে 700 টাকা করে ফি নেওয়া হবে বলে রাজ্য পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্তে যেমন সরকারের রাজস্ব বাড়বে, তেমনি বাস মালিকেরাও নির্দিষ্ট নিয়ম মেনে রাস্তার ধারে বাস রাখতে পারবেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। দেশের কোনো কোনো স্থানে 10 দিনব্যাপী গণেশ উৎসব পালন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের মতো অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রথমেই এ মাসের 19 তারিখের মধ্যে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে, তবে এখনও পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: অসাধারণ একটা গান শুনলাম বাজিরাও মস্তানি থেকে, যেখানে আমরা দেখেছি রণবীর সিংকে আলাদাই অবতারে। এবং তার পরপর ব্যাক টু ব্যাক অনেকগুলো ভালো ভালো ছবিতে রণবীরকে আমরা দেখেছি। আমি রণবীর সিংয়ের কথা বলছি, ঠিক আছে, রণবীর কাপুরের নয়। ওকে, আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে এই গানটার একটা ভাইব এবং এই গানটার যে নাচ বলো বা পুরো সেট বলো, সেটা সেই সেট যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে মহারাষ্ট্র বা মুম্বাইয়ে কোথাও যেতে হবে না। তুমি যদি কলকাতার আশেপাশে এদিকে ঘুরো তাহলেই কিন্তু তুমি আজকে যে গণেশ পুজোর যে প্যান্ডেল, আমি তো সেটই বলছি, এত জাঁকজমকপূর্ণ, এত লাইট, এত সুন্দর কালারফুল ব্যাপার স্যাপার, তো সেই সুলুক সন্ধান তোমাকে একটু আস্তে আস্তে আমরা দুজন দেওয়ার চেষ্টা করি। তাহলে কি শ্রেয়া প্রথমে বলুক তোমাকে, কি বলো?
1: না না না, তুমি আগে শুরু করে ফেলেছো, মানে তোমার কাছে সেট, সেই সেটের গল্প একটু শুনি আগে।
0: ঠিক আছে, তো আমি যদি প্রথমে একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি, তাহলে মহারাষ্ট্র মণ্ডল হাজরা রোড, কলকাতার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী গণেশ পুজো এটা, মহারাষ্ট্র মণ্ডল। এখানে শতবর্ষ প্রাচীন খাঁটি মারাঠি রীতিনীতি মেনে পুজো করা হয়। এছাড়া ভবানীপুর গণেশ পুজো, যেটা ভবানীপুরের একদম মধ্যিখানের মানে মাঝখানে অবস্থিত, বিশাল আকৃতির প্রতিমার জন্য এটা পরিচিত। আর এখানে 13 ফুটেরও বেশি লম্বা গণেশ মূর্তির সাথে ঐতিহ্যবাহী মারাঠি উৎসবের আমেজ পাওয়া যায়। প্রত্যয় গণেশ উৎসব যেটা ল্যান্সডাউন মার্কেটে, সেই ল্যান্সডাউন মার্কেটের প্রত্যয় গণেশকে তুমি দেখতে পাবে। 90-এর দশক থেকে চলছে এই পুজোটা, তাদের মণ্ডপ সজ্জা এবং সন্ধ্যায় চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই পুজোটা কিন্তু বেশ নামী। এছাড়া বাঁশদ্রোণী সনাতনী সংঘ, যেটা সুবোধ পার্কে রামায়ণ এবং অকালবোধনের ওপর ভিত্তি করে তৈরি থিম, এছাড়াও 13 ফুটের বিশাল মণ্ডপ তুমি এখানে দেখতে পাবে। এছাড়াও যদি আমি একটু সল্টলেকের দিকে যাই, তাহলে সল্টলেক লেক কারিবাড়ির গণেশ পুজোটা একটা বিশাল বড়, যেটা একটা হিন্দু টেম্পল কে ডেডিকেট করে করা হয়েছে। এছাড়া কলকাতার চীনা প্যান্ডেল সংস্কৃতির ধাঁচে বড় আকারের এই পুজোটা হচ্ছে তোমার সল্টলেকে। এছাড়া সোদপুরের যে পুজোটার কথা আমরা শুরুতেই একেবারে বলেছিলাম, যে 50 ফুটের লম্বা সাহাপাড়ার মানে যে মূর্তিটা ওখানে স্থাপন করা হয়েছে, স্থাপন মানে আর কি সাময়িকভাবে
1: রাইট।
0: তো এবার এই তো সাউথ ক্যালকাট এবং সল্টলেকের দিকের খবরটা দিলাম, তো বাকি উত্তর কলকাতা বা মধ্য কলকাতার খবর কিছু আছে?
1: উত্তর কলকাতার খবর আমি জানবো না তো কে জানবে?
0: আচ্ছা,
1: সো উত্তর কলকাতাতে বড় হয়েছি, সেখানকার খবর তো বলতেই হবে। উত্তর কলকাতায় মুক্তারামবাবু স্ট্রিটে তুমি যদি চলে যাও, সেখানে খুব সুন্দর একদম সিদ্ধিবিনায়কের যে মন্দির রয়েছে সেখানে ভীষণ সুন্দর পুজো হচ্ছে, ওখানে গেলে তুমি দেখতে পাবে। এছাড়াও ডানলপেও কিছু ক্লাব রয়েছে, সেখানেও কিন্তু পুজো চলছে। আর বউবাজারেও তুমি দেখতে পাবে, বউবাজারেও বেশ কিছু জায়গায় হচ্ছে। এবং বড়বাজারে তুমি কিন্তু মিস করো না, ওখানে একটা দুর্দান্ত গণেশ পুজো হচ্ছে। কারণ আমরা মোটামুটি এটা ভাবি যে এটা বোধ হয় না না বাঙালিদের উৎসব তেমন একটা নয়, বোধ হয় অবাঙালিদের উৎসব। কিন্তু ভুলে যাও না, বাঙালি কিন্তু সবেতেই আছে, বাঙালি সব কিছুতে আছে। আর বড়বাজারের ওটা এমন একটা এলাকা, ওখানে প্রচুর আমরা অবাঙালি ব্যবসায়ী পাই যারা অনেক অন্যান্য জায়গার থেকে এসে ব্যবসা করছে, ফলে সেই জায়গাতে কিন্তু গণেশ পুজোটা একেবারে পুরোটা মুম্বাই থিম, ওই তোমার সেট, ঠিক আছে, ওরকম একটা ব্যাপার চলছে।
0: একদমই, তো এই যে ব্যাপারগুলো চলবে। আর তোমাকে জানতে চেয়েছিলাম তোমার কাছে, এই যে স্বাদ আর গন্ধের যে কেমিস্ট্রি, আনবিটেবল বলা হয়, সেই আনবিটেবল থিং তোমার সাথে কিছু হ্যাপনিং হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমাদের 9903653992 তে ঝটপট পাঠিয়ে দাও। প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপ অলরেডি চলে এসেছে, আমরা আস্তে আস্তে তোমাকে পড়ে শোনাবো কে কী লিখেছে, কার কী অনুভূতি হয়েছিল সবটাই। আপাতত একটা মেসেজ এই মুহূর্তে খোলা রয়েছে চোখের সামনে, তো এটা পড়ে আমরা তারপরে না হয় একটা গানে যাব, কি বলো?
1: একদম একদম, তবে সবার প্রথমে জানি জয়দেব সাহু আমাদেরকে একটা খুব সুন্দর গণেশ পুজো উপলক্ষে একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের ছবি পাঠিয়েছে, থ্যাঙ্ক ইউ।
0: হ্যাঁ সত্যি দারুণ।
1: সৌভিক ঢাকুরিয়া থেকে বলছে, পেট্রোলের গন্ধ কিন্তু দারুণ লাগে, নতুন বইয়ের গন্ধ, আর যেখানে পাউরুটি তৈরি হয় বা বেকারি, ওফ কি বললে সৌভিক, এটা বেকারি বিস্কুট তৈরি হয় সেই গন্ধ দারুণ লাগে। আর স্বাদের কথা বললে না, তোমার আনবিটেবল কম্বিনেশন গুলো কখন বলবে?
0: এবং তোমাকে আমি বলি, এই যে তুমি বলছিলে নর্থের দিকটা, তুমি যদি ওই আর কি মানে সোদপুরের তুমি দিক থেকে আসো রথতলার দিকে বা ডানলপের দিকে, সেখানে আসতে গেলে কিন্তু এরকম গন্ধ পাওয়া যায়।
1: এক্স্যাক্টলি, ওখানে একটা দুর্দান্ত বিস্কিটের কারখানা আছে, যেটার গন্ধ ওর পাশ দিয়ে যাও কি ওর যেদিক দিয়ে তুমি যাও না কেন, আমি জানি না তুমি এক্স্যাক্টলি ওইটার কথাই বলছো।
0: আমি ওইটার কথাই বলছি। আর আর যারা মনে আছে এই আমাদের তারাতলার দিকে একটি বিখ্যাত বিস্কুটের কারখানা ছিল, সেখানে গেলে মানে সেই রাস্তা দিয়ে যতবার অতীতে গেছি ততবার যেন বিভোর হয়ে গেছে, নেশাগ্রস্তের মতো হয়ে গেছে, যে একটা বিস্কুট, যে বিস্কুটটা রোজ আমরা খাই, সেই বিস্কুটটা তৈরি করার সময় এত সুন্দর গন্ধ কোথা থেকে আসে।
1: এক্স্যাক্টলি, ঠিক এরকম ফিল হয় না যে তুমি ধরো সোজা হয়ে হাঁটছিলে, হঠাৎ গন্ধটা পেয়ে তোমার মাথাটা ওদিকে ঘুরে গেল, সামনে কী হলো আর তুমি জানো না। আমার সাথে তো এরকমই হয়। তবে তবে তবে তোমাদের সাথে এখন যেটা হবে সেটা হলো তোমাদের জন্য আমরা অপেক্ষা করবো 9903653992 তোমার ফুড আর টেস্ট মানে স্মেল আর টেস্টের আনবিটেবল কম্বিনেশনগুলো জানার জন্য। আচ্ছা ভাই দাবাই, তোমার আনবিটেবল একটা কম্বিনেশন বলো না।
0: আমি আনবিটেবল তাও তোমাকে যেটা বললাম যে প্রথমেই ওই আছে, এবার আমার যেটা ব্যাপার সেটা আমি একটু এক্সক্লুসিভ করে রেখেছি, শো স্টপ হিসেবে পরে আসবে, পরে আগে সবার থেকে শুনে নিই।
1: ঠিক আছে চলো আমরা শুনবো এবং তোমাদেরকেও শোনাবো, আর আর তোমাদের সঙ্গে দেখাও হবে, কারণ এই মুহূর্তে আছে আমরা কি এই মুহূর্তে দেখা করব ওদের সাথে।
0: আমরা ওই আমি প্ল্যান করেছিলাম যে আমরা ওই তিনটে গান চালাই যখন সেই সময় আমরা একটু বেশ একটু সময় পাই তো নিজেদের একটু টেকনিক্যালিটিটা গুছিয়ে নেওয়ার, সেই সময় তিনটে যখন গান চলবে তখনই কিন্তু আমরা ওই, তুমি কি ইনস্টাগ্রামের কথা বলছো?
1: এক্স্যাক্টলি।
0: ওকে
1: তাহলে আমরা এখন আসছি তোমাদের একেবারে ঘরে, ইনস্টাগ্রামে 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলটা তুমি চটপট ওপেন করে ফেলো, কারণ সেখানে শ্রেয়া আর রাজীব আসবে তোমার জন্য, আর ততক্ষণ চলবে দুর্দান্ত তিনটে গান, দুর্দান্ত।
2: FM রেইনবোতে তিন

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এক্স্যাক্টলি, তুমি শুনছো ক্যাফে কলকাতা। একটু আগে আমরা ইনস্টাগ্রামে লাইভ ছিলাম এবং আমরা তার পেছনে শুনছিলাম তিনটে গান, এবং শেষ গানটা যেটা ছিল সেটা হচ্ছে ককপিট থেকে, যেখানে দেব আর রুক্মিণীর অভিনীত ছবি ককপিট। সেই গানটার লাইনটা ছিল মিঠে আলো। তো এবার এই মিঠে আলো, এই আলোটাকে কাজে লাগিয়ে যদি তুমি ভাবো যে একটু কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসবে এবং তুমি চাইছো একটু সমুদ্র হবে, একটু কিন্তু খুব কাছে অথচ আন্দামানের মতো একটা ব্যাপার থাকবে, তাহলে কিন্তু তোমাকে একটা খুব কাছের সুন্দর জায়গার সুলুক সন্ধান দিই, সেটা হচ্ছে খেজুরি সৈকত। বুঝতে পারছো ব্যাপারটা? খেজুরি সৈকত সেটা কীরকম? সেটা হচ্ছে যে মানে ধরা যাক সেটা পূর্ব মেদিনীপুরেই রয়েছে, এবং খেজুরি কিন্তু শুধুমাত্র যে সৈকত তা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পরতে পরতে ইতিহাস, শুনলে কিন্তু অবাক হয়ে যাবে। যেমন রাজা রামমোহন রায় এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নানান স্মৃতি লুকিয়ে আছে এই খেজুরিতে। এখানকার নির্জন সৈকত আর চিকচিকে বালিয়াড়ি দেখলে তোমার মন শান্ত হয়ে যাবে। তবে শুধু সমুদ্র দেখেই কিন্তু তোমার ঘরে ফেরা শেষ হবে না, এখানে ইতিহাস বিজড়িত বিখ্যাত কপালকুণ্ডলার মন্দির রয়েছে। ইয়েস, সময় করে অবশ্যই একবার ঘুরে আসবে সেখানে। এছাড়া দেখতে পাবে অতি প্রাচীন একটা লাইট হাউস এবং খেজুরির পুরনো বন্দরটা। আর শীতকালে যদি তুমি যেতে পারো তাহলে কিন্তু উপরি পাওনা হিসেবে তুমি পরিযায়ী পাখির দেখা পাবে। এবার খুব সহজ করে ছোট্ট করে বলি তুমি কিভাবে যাবে, সেটা হচ্ছে কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে, ট্রেন বা বাস দুভাবেই খুব আরাম করে তুমি এখানে চলে যেতে পারবে। এবং সড়কপথে আসতে চাইলে কলকাতা থেকে সরাসরি হেঁড়িয়াগামী যে কোনো বাসে উঠে পড়বে, সেখান থেকে খেজুরির রাস্তা ধরলেই সোজা সৈকতে পৌঁছে যাবে। আর ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে দীঘাগ্রামী ট্রেন বা লোকাল ট্রেন ধরতে পারো, তোমাকে নামতে হবে হেঁড়িয়া স্টেশন, এটা মনে রাখবে। সেখান থেকে সড়কপথ মাত্র 30 কিলোমিটার, 30 কিলোমিটার এগেলেই তুমি খেজুরিতে পৌঁছে যাবে। তো কেমন লাগলো, হাউ ওয়াজ দ্য জোশ?
3: দুর্দান্ত, আমি অলরেডি যাচ্ছিলাম, তুমি যখন বলছিলে আমি মনে মনে যাওয়ার চেষ্টা করছিলাম,
2: কিন্তু তোমাকে থামিয়ে দিলাম।
3: থামিয়ে দিলে কেন, থামালে আমি জানি না, আরেকটু যেতাম, আরো কিছুক্ষণ যেতাম,
2: কারণ মিঠে আলো এখন কিন্তু ওই কমে একটু, মানে কি বলবো, মিঠেটা একটু
3: সন্ধে নামছে,
2: হ্যাঁ সন্ধের আলো হয়ে যাচ্ছে, ওই জন্য তোমাকে বললাম যাও, কিন্তু হাতে একটা টর্চ নিয়ে যাও।
3: ঠিক, কিন্তু এই টর্চের আলো না হলেও মোবাইলের আলোটা তো জলজল করছে। আর সেখানে 9903653922 এই নম্বরে তোমার হোয়াটসঅ্যাপ, মানে তোমার যে মেসেজগুলো আছে আমরা তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম। আজকে যেহেতু ওয়ার্ল্ড টেস্ট অ্যান্ড স্মেল ডে, তো আজকের দিনে তোমার জীবনের স্বাদ আর গন্ধ নিয়ে যত রকমের ওয়ার্ডস কম্বিনেশন আছে, এবং অবশ্যই সেগুলো আনবিটেবল হতেই হবে, কারণ তোমার ক্রিয়েট করা কম্বিনেশন বলে কথা, তাই জন্য তুমি আমাদের কী বলেছো দেখি তোমার কম্বিনেশনগুলো কীরকম। লালমোহন মাঝি বউবাজার হাওড়া থেকে বলছে, তখন আমি ছেলেবেলায়, সময়টা হেমন্তের বিকেল, ঠাম্মা খাল থেকে ছাকনা দিয়ে আনত প্রচুর চুনো মাছ, পুঁটি খলসিয়ে চাঁদা পাকাল বেলে আরও অনেক মাছ মা সন্ধেবেলায় ভাজত। আমরা সকল ভাই বোন মিলে উঠোনে শীতল পাটি বিছিয়ে পড়তে বসতাম, নাকে ভেসে আসতো সেই চুনো মাছ ভাজার গন্ধ, গরম আটার রুটি দিয়ে পড়ার শেষে খেতাম, আজও মনে আছে সেই চুনো মাছ ভাজার গন্ধ। সত্যি মাছ দিয়ে রুটি খাওয়া কিন্তু সহজ কাজ নয়, তারপরে আমার মাছ ভাজা, কারণ তার মধ্যে কাটাও থাকে, বেশ ডিফিকাল্ট, কিন্তু তোমাদের দুর্দান্ত লাগতো তোমরা যখন বলছো। তুমি কি খেয়েছো এরকম?
2: আমি খেয়েছি, কিন্তু রুটি দিয়ে খাইনি, শুধু মাছ ভাজা খেয়েছি। এবং মাছ ভাজার প্রতি একটা অবসেশন রয়েছে, অনেকেরই আছে, আমারও আছে, সব না, কিছু কিছু প্রিয় মাছ হয় সেগুলো। কিন্তু যেটা বক্তব্য যে তুমি একটা প্রশ্নবোধক চিহ্ন করলে যে রুটি দিয়ে মাছ ভাজা, মাছে তো কাঁটাও আছে, এখানে একটা বিষয় হচ্ছে ভালোবাসা বাঁধ মানের আরে পাগলি, তো ব্যাপারটা হচ্ছে ভালোবাসা আগে, ঠিক আছে? হ্যাঁ, মানে এই যে কাঁটা ফাঁটা কোনো ব্যাপার না, সব সাইড হয়ে যায়, মাছ ভাজাটা হচ্ছে আসল, আর রুটি খেতেই হবে, এরকম একটা ব্যাপার, রুটি না খেলে পিটুনি পড়বে।
3: ওকে, আজকে এবার দেখি আমাদের রেগুলার লিসনার মাধাই দাস কি বলছে। প্রিয় রাজীব দাহ শ্রেয়াদি, শরতের আকাশে উড়ে যাওয়া পেঁজাতুলোর মেঘের সৌন্দর্যের ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম, থ্যাংক ইউ। আর আজ বিষয়টি বেশ মজার, আমি লাড্ডুতে আনারসের গন্ধ যুক্ত করতে চাই, কেন? আর মোদকে পেতে চাই গোলাপ জামের সুবাস। আচ্ছা, গোলাপ জামের সুবাস পেতে চাও, যা আমি আগামী বছর গণপতি বাপ্পাকে দিতে চাই। আমি একবার অড কম্বিনেশন রান্না করেছিলাম, ঝিঙের বদলে করলা দিয়ে মোরলা মাছের ঝোল করেছিলাম, সেই ঝোলকে বাড়ির সবাই বাহবা দিয়েছিল। করলার ঝোল অথচ তেতো নেই, এটাও সম্ভব? হ্যাঁ সম্ভব। আচ্ছা একদম, মানে এরকম একটা কম্বিনেশন হলে আর সবাই যেখানে বাহবা দিয়েছে আর কি চাই। ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করা যায়, আমাদের লিসনাররা বরং একবার ট্রাই করে দেখতেই পারেন। আরও আছে কম্বিনেশন এসব রান্নার। শুভ বিকেল দিদিভাই ও দাদাভাই, তোমাদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা। শুনছি, সাথে থাকবো শর্মিষ্ঠা মুখার্জি। বেগুন দিয়ে মাছের রেসিপি ভালো লাগে, তবে টিভিতে কাল দেখলাম বেগুন চিকেন কেমন হবে কে জানে। বাবা চকলেট নারকেল নাড়ু খেয়েছি, ভালো লেগেছে। শর্মিষ্ঠা মুখার্জি, ওকে ওকে,
2: মানে এমন একটা বিষয় পাচ্ছি, একটা জিনিসই উঠে আসছে, সব কিন্তু কমন, সেটা হচ্ছে সবাই বিভিন্ন রকম বিভিন্ন কম্বিনেশন বলছে, কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে দেশি ব্যাপারটা। হ্যাঁ, এবার দেশি বিষয় নিয়ে যখন হচ্ছে, তাহলে একটু দেশি গান শুনি একটা,
3: প্লিজ প্লিজ।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যাঁ, ক্যাফে কলকাতা তো চলছে, আর যে গানটা এক্ষুনি শুনলাম, মানে এই ওলামের গানটা, গান মানে সিনেমাটা রিলিজ করেছিল 2006, আর এখন
2: 2026,
1: মানে কিভাবে চলে গেল 20টা বছর ভাবা যায়। শাইনি আউজা, কঙ্গনা রানাওয়াত আর প্রীতমের মিউজিক, অসাধারণ কেকের গান, সত্যি 20 বছরে কত কিছু বদলে গেল। এবং একটি কি বলবো, মানে একটা 2 দশক আমরা কাটিয়ে ফেলেছি। মাঝে মাঝে স্মৃতিচারণ করতে ভালো লাগে, সেই জন্যই তো আমাদের এই গানগুলো তোমার কাছে আমরা তুলে আনার চেষ্টা করি। কিন্তু তার সাথে সাথে, স্মৃতিচারণের সাথে সাথে, একদম হাতে গরম বর্তমানে ফিরে এসে তোমাকে একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে যে এই তীরন্দাজির বিশ্বকাপ হচ্ছে, সেটা কিন্তু কোথায় হচ্ছে না, সেটা হচ্ছে মেক্সিকোর সালতিওতে। এখানে 2026 তীরন্দাজি বিশ্বকাপ হচ্ছে, এবং সেখানে কিন্তু ভারতের কি বলবো, মানে বলতে গেলেও মানে বুকটা গর্বে একদম ভরে উঠছে, সেটা হচ্ছে ভারতের তীরন্দাজ ধীরজ বোম্বাদেভারা, সে কিন্তু 25 বছর বয়সী, আর সে কিন্তু ব্যক্তিগত রিকার্ভ বিভাগে সোনা জিতেছেন। তো দারুণ একটা খবর আমাদের দেশবাসী পক্ষ থেকে। আর এর সাথে সাথে দোলা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব ছুঁয়ে তীরন্দাজি বিশ্বকাপে ইতিহাস ধীরজের। হ্যাঁ, দোলা বন্দ্যোপাধ্যায় আমাদের বরানগরের মেয়ে, তারও কিন্তু এরকম কৃতিত্ব ছিল, তাই না?
2: এক্স্যাক্টলি।
1: তো সেই কৃতিত্ব কিন্তু আবারও ধীরজ ছুঁয়ে ফেললো, এটা সত্যি ভারতবাসী হিসেবে ভীষণ গর্বের। আর সবচেয়ে ভালো লাগে কোনটা জানো, যখন এই ওয়ার্ল্ড টেস্ট ডে, স্মেল ডে এইসব যখন পালন করা হয়, তুমি যখন একটা অড কম্বিনেশনের খাবার বা একটা অড গন্ধ এক্সপিরিয়েন্স করো, এবং তোমার যে ভালো লাগাটা সেটাই ভালো লাগার সাথে অনেকটা মিলে যায়, মনে হয় আমিও যেন বিশ্বে কিছু করলাম, তাই না, একটা রিক্রিয়েট করলাম। তো সেরকম তোমার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠাও 9903653992, কারণ শ্রেয়া রাজীব তোমার জন্য থাকবে ঠিক 6:30 পর্যন্ত।
2: গ্যাস, আর 6:30 পর্যন্ত আমরা তোমার মেসেজগুলো পড়বো না, তা কি হতে পারে? তুমি আমাদেরকে জানিয়েছো, হ্যালো চকোবয় রাজীব আর শান্ত মিষ্টি শ্রেয়া, প্রথমে জানাই গণেশ পুজোর শুভেচ্ছা। আমি এখনই টিউন করলাম, গণেশ পুজোয় গিয়েছিলাম। আচ্ছা, মানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তাই না? ওকে, তুমি যেখানে গিয়েছিলে সেখানে কি কি খাইয়েছে সেটা আমাদের বলেছে শোনো। প্রথমে প্রসাদ, তারপর লাঞ্চে খিচুড়ি, পোলাও, কুমড়ো, আলুর দম, ধোকা, পনির, আচ্ছা পায়েস, আনারসের চাটনি, রসগোল্লা, অনেক কিছু গাইয়ে ফেলেছে।
1: খিদে পেয়ে যাচ্ছে কিন্তু শ্রেয়া, এসব কি বলছো তুমি?
2: আমাকে না, এগুলো অ্যান্ডিকে বলো, যা যা রাগ মানে ঝেড়ে ফেলা সেটা অ্যান্ডির ওপর, আমার কিছু করার।
1: তুমি কি শোনাচ্ছো, এখন তো আমাদের মানে খিদের সময়, তুমি আরো বাড়িয়ে দিচ্ছ।
2: আর কি বলেছে অ্যান্ডি? আচ্ছা, অ্যান্ডি বলেছে যে শ্রেয়া, তুমি যে রাজীবকে জন্মদিনের কথা বললে, জন্মদিনে রাজীব খাওয়ালো না, এত কৃপণ কেন, জিজ্ঞেস করেছে কেন। আর বলেছে যে 2 অক্টোবর তোমার জন্য আমি নিয়ে যাব 4-wheeler। আচ্ছা, ওয়াও, তুমি 4-wheeler নিয়ে আসবে, কোথায়, শুধু কোথায় দাঁড়াবে সেটা ওকে বলতে হবে বলেছে, ব্যাস তাহলেই হবে।
1: ওকে,
2: মানে 2 অক্টোবর তার মানে তোমার বার্থডে, মনে হচ্ছে অ্যান্ডির বার্থডে। ওকে, ঠিক আছে অ্যান্ডি, তুমি যখন আমাদের জন্য এত এত ভেবেছো, তা ভার্চুয়ালি আগে একটুখানি মানে প্রি বার্থডে খাওয়া খাওয়া হোক, তারপর তো আসল বার্থডেটা হবেই। বাট থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি এত কিছু ভেবেছো, আর তুমি একটা এরকম দুর্দান্ত গণেশ পুজোর একটা মেনু দিয়ে ফেলেছো যেটা রাজীবের জন্য ভীষণ কষ্টকর হয়েছে।
1: হ্যাঁ, এবার এই গণেশ পুজোর আরও একটা ছোট্ট খবর দিই, সেটা হচ্ছে একটা কিউট গণেশ হয়েছে, সেটাও সেই বরানগরে, জানো তো ভীষণ ভাইরাল হয়েছে। মানে গণেশটা একেবারে লাল টুকটুকে গাল, চোখে মিষ্টি মিষ্টি হাসি, মানে অদ্ভুত কম্বিনেশন বলতে পারো, মানে একটা শিশু যেন,
2: একদমই। আর এরকম গণেশ ঠাকুর দেখতে বেশ ভালো লাগে, এবং আমার তোমার এই কথা শুনে মনে পড়ে যাচ্ছে এক জায়গার কথা, সেটা হলো মুম্বাইয়ের যে সিদ্ধিবিনায়ক মন্দির আছে, আমি সেখানে গিয়েছিলাম, ওখানে না একদম এইটুকু কিউট একটা পিঙ্ক কালারের গণেশ ঠাকুর। আর ওখানকার
1: মানে তুমি কি মূল মূল মূর্তির কথা বলছো না?
2: হ্যাঁ হ্যাঁ, মূল যে মূর্তি,
1: আমিও গেছি, আমিও গেছি।
2: হ্যাঁ, আর ওখানকার প্রসাদটা যে কি দারুণ খেতে, দুর্দান্ত।
1: এবং সবচেয়ে অদ্ভুত লাগে মন্দিরটাতে, মানে তুমি যদি যাও মানে মন্দিরের মানে রাস্তার দিক মানে রাস্তার যে দিকটা সেদিকটা গণপতি বসে আছেন রাস্তার উল্টো দিক করে, মানে দেখবে ঘুরে ঢুকতে হয়।
2: এক্স্যাক্টলি, ঘুরে পিছন দিক।
1: এবং ওই যে লাইনটা, না লাইনটাতে দাঁড়াতে যে আমি জানি অনেকের ব্যস্ততা হয়, কিন্তু আমার খুব মানে থ্রিল হয়েছিল যে সিদ্ধিবিনায়ক মন্দির এমন একটা মন্দির ভারতবর্ষের যার সাথে বহু পুরনো একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। আমরা হয়তো অনেকে ছোট বা সেই সময় অনেকে হয়নি, তো সেই গণেশ দুধ খাচ্ছে ব্যাপারটা মনে আছে? সেটা কিন্তু তার সাথে জড়িয়ে রয়েছে সেই মন্দিরটা। তো যাই হোক, সেটা অন্য কোনো দিন আড্ডা দেবো তোমার সাথে। এবার যেটা বলছি যে তুমি মানে সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলে না মানে অদ্ভুত একটা ফিল হয়, সেই ফিলটা নিশ্চয়ই শ্রেয়া অনুভব করেছে, আমি অনুভব করেছি। আপাতত এই অনুভব দিয়ে একটা সুন্দর গান শুনবো, গান থেকে ফিরে এসে আবার সেই ওয়ার্ল্ড টেস্ট অ্যান্ড স্মেল ডে নিয়ে আলোচনা হবে।
2: হ্যাঁ, আর একটা কাজ করি আমরা, না বরং এখন এমন একটা গান শুনবো, অনেকক্ষণ থেকে এই সব শুনে না ভাল লাগছে না, এই একজন মেনু পাঠাচ্ছে, একজন মদকের কথা বলছে, একজন লাড্ডুর গল্প বলছে,
1: সবটাই খাওয়া রিলেটেড।
2: হ্যাঁ, আমরা এটুকুনি এখন উঠে দাঁড়িয়ে হাত পা ঝেড়ে এমন একটা ব্যাপার করতে হবে যে না না না না ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে, ভেতরে কিচ্ছু ওলট পালট হয়নি। তাই একটা সেরকম গান শুনতে থাকি, তোমরাও শুনতে থাকো 9903652992 তে। তোমাদের মেসেজের অপেক্ষায় রইল শ্রেয়া আর রাজীব।

আখ লড়া না লড়া সেটা পরের বিষয়, কিন্তু আপাতত মেসেজ আমাদের পড়তে হবে, কারণ প্রচুর মেসেজ এসছে। অদ্ভুত কম্বিনেশন তোমার জীবনে টেস্ট এবং স্মেলকে যেটা ইন্ডিকেশন করে সেরকম জানতে চেয়েছিলাম। তো মেসেজ এসছে কি, শুভ সন্ধ্যা, রাস্তা দিয়ে গেলে কোনো বাড়িতে যদি ইলিশ মাছ ভাজা হয়, সেই ইলিশ মাছ ভাজার গন্ধ নাকের মধ্যে এমনভাবে জমাট বাঁধে, বাড়ি এসেও যেন ওই গন্ধটা সেই ভুলতে পারি না, আর গন্ধটা আমার খুব পছন্দের। শীতকালে আমাদের গ্রামের বহু বাড়িতে জয়নগরের মোয়া তৈরি হয়, সন্ধ্যাবেলা যখন মোয়া বাঁধা হয় তখন সেই বাড়ির পাশ দিয়ে গেলে যে সুবাস ভেসে আসে তার সৌরভ অসাধারণ। উত্তরা দাস বহুরু ঘোষপাড়া থেকে, সত্যি একদম, এবং বহুরু এই জায়গাটা কিন্তু মোয়ার জন্য বিখ্যাত। তবে ইলিশ মাছ ওখানে অনেকটা ট্রাভেল করে আসে আই গেস, যেমন অনেকটা ট্রাভেল করে ব্রাজিল আসছে ইন্ডিয়াতে, জানো, ব্রাজিল আসছে ইন্ডিয়াতে ট্রাভেল করে, এবং খুব মানে এই পুজোর কাছাকাছি সময়তে কিন্তু ব্রাজিল ইন্ডিয়া ম্যাচ হবে, সেই জন্য মারাদোনার জুতো থেকে এই গানটা শুনবো, স্যাভির সুর করে এবং প্রসেনের লেখা তুই আমার। এই গানটা শুনতে শুনতে আমরা আপাতত এই ঘন্টাটা শেষ করব, আর এই ঘন্টাটা শেষ করে আমরা শেষ ঘন্টায় পদার্পণ করব শ্রেয়া আর রাজীবা। তুমি শুনতে থাকো আর কানে রাখো আর মেসেজ করতে থাকো 9903653992।

আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। সরকার জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোঁড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, অপারেশন সিন্ধুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। তবে গত বছর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে, যদিও অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এক বিশ্লেষক ভারতের আয়োজনে অনুষ্ঠিত 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনকে সফল বলে অভিহিত করেছেন।

0: উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের মতন অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রথমেই এ মাসের 19 তারিখের মধ্যে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে, তবে এখনও এ রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী 16 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: যখন এক্সাম চলে আসে সামনে, তখন যে কী অবস্থা হয়, মানে কীভাবে এক্সাম ভূত আমাদেরকে চেপে ধরে, সেটা যারা যারা আমরা এক্সাম এখন যাদের দিতে হয় না, বেশ ভাল লাগে দেখতে, মজা লাগে না তাদের? কিন্তু বিশ্বাস করো, যাদের এক্সাম দিতে হয় তারাই জানে যে বিষয়টা কী হচ্ছে। যতই প্রিপারেশন থাক, যতই রেডি থাকুক না কেন, এক্সামের ওই ভূতটা না অদ্ভুত, ও শুধু ওই সময়তেই আসে, আর ওই সময়তেই আমরা সেই ভূতের কবলে পড়ি। তবে আমরা একদম চাই না যে তুমি কোনো ভূতের কবলে পড়ো, তাই তোমায় একটু বলে দিই যে 21 সেপ্টেম্বর থেকে এই যে থার্ড সেমিস্টার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের, তাই সেখানে যা রুটিন ছিল আগে, যা কিছু ঠিক করা হয়েছিল, সেগুলো অনেকটাই চেঞ্জ হয়েছে। এবং চেঞ্জ হওয়ার ফলে যেটা হচ্ছে, ডেটগুলো চেঞ্জ হয়েছে বলে অ্যাডমিট কার্ডটাও চেঞ্জ হচ্ছে, টাইমিং চেঞ্জ হয়ে গেছে, ডেট চেঞ্জ হয়ে গেছে এক্সামের, চেঞ্জ হচ্ছে অ্যাডমিট কার্ড। এর ফলে একটাই প্রবলেম হচ্ছে যে স্টুডেন্টদেরকে আবার স্কুলে যেতে হচ্ছে, আবার ওদের ডাকা হচ্ছে, এই নিয়ে একটা সমস্যা হচ্ছে ঠিকই। তবে দেখো, হঠাৎ এক্সাম পিছানোর আনন্দ কিন্তু আলাদাই, যে কারণেই পিছাক তোমরা নিশ্চয়ই মনে মনে তাদেরকে হাজার হাজার ফুল আর চন্দন ছুঁড়ে ছুঁড়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ। মানে ফুল চন্দনের অস্কার যদি হয়, ওটাই নিশ্চয়ই দিচ্ছ। আমার যে কী আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, আমার এক্সাম নেই কিন্তু তাও দেখেই আনন্দ হচ্ছে, এতেই আনন্দ হচ্ছে, মনে মনে ভাবছি যে ইস, আমার সময় যদি এটা হতো।
3: ঠিক ঠিক, একদমই সেই আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় যখন তোমাকে জিজ্ঞেস করি যে এই যে অদ্ভুত কম্বিনেশন, মানে ধরা যাক

0: কম্বিনেশন তো এরকমও হতে পারে যে তোমার এক্সাম তুমি ঠিক করে রেখেছো, তুমি পড়ছো, এবার হঠাৎ করে জানলে যে না এক্সামটা পিছিয়ে গেছে, ব্যাস একটু রিলিফ, এবং সেই রিলিফ টাইমে তুমি হঠাৎ করে যেটা করলে সেটা হচ্ছে চিনির একটা শরবত বানালে, তার মধ্যে একটু কি বলবো একটু একটু আদা রসুন মিশিয়ে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলে, দিয়ে হ্যাঁ সেটাকে একটু কড়াতে দিয়ে হঠাৎ করে একটু একটা জেলি বানিয়ে ফেললে, জিলেটিন দিয়ে অল্প একটু জেলি বানিয়ে ফেললে, এবং সেটা তুমি খাওয়া দাওয়া করলে এমন বললে বা বা বা বা কি টেস্ট, এবং যাকেই দিচ্ছ সেই একেবারে তোমাকে মানে কি বলবো এই যে বলছিল না মানে তোমাকে মানে ফুল চন্দন দিচ্ছে সেরকম করে ইয়ে করছে,
1: তবে পেস্ট না দিয়ে ডাইরেক্ট আদা রসুন দিলে কিন্তু বেশি ভালো হবে,
0: ঠিক ঠিক,
1: কারণ এটা গলার জন্য খুব ভালো।
0: এক্স্যাক্টলি, তো সেরকম ভালো ভালো মেসেজ আর কি এসেছে আমরা একটু ঝটপট দেখে নি।
1: আচ্ছা, একজন লিখেছে যে শুক্তো ভালো লাগে আর কম্বিনেশনে বলেছে কাঁচা ডিম আর লবণ। ওকে ওকে ঠিক আছে,
0: কাঁচা ডিম, হ্যাঁ অনেকে দুধের মধ্যে কাঁচা ডিম দিয়ে
1: খায়। হ্যাঁ, তুমি শুনবে আরেকটা কথা, আমি এমন মানুষজনকে চিনি যারা জলটাকে ভালো করে ফুটিয়ে নেয়, একদম গরম পুরো টকবক করছে, ওই তার মধ্যে প্রায় 7-8টা ডিম, জাস্ট খোসাগুলো সেদ্ধ নয়
0: মানে কাঁচা,
1: হ্যাঁ কাঁচা ডিম ওর মধ্যে দিয়ে গুললো, তেল দিল না গুললো, ওই যা হলো ওইটা খেলো
0: বাবা
1: কিচ্ছু না দিয়ে। ধন্য তারা, ধন্য। গতকালের ফাইনালে ও না না না, তুমি কি লিখেছো গুড মর্নিং, এটা গুড মর্নিং কেন, গুড আফটারনুন হয়ে গেল,
0: গুড আফটারনুন হবে।
1: দাদা ও দিদি ভাই, আমি পার্টনার সাথে, আচ্ছা পান্তা, এটা নিশ্চয়ই পান্তা, পান্তার সাথে চানাচুর খাই, আমার খুব ভালো লাগে, আর বাস থেকে বেরোনোর সময় বাসের ওই যে গন্ধ যেটা তুমি বলছিলে একটু আগে, ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসের মধ্যে আমরা যে গন্ধটা পাই, ওই বাসের যে তেল বা পেট্রোলের যে গন্ধ হয় সেইটার কথাই বলছে, সেটা ওর খুব ভালো লাগে। সৌগত বলেছে সোনারপুর থেকে। তবে একটা কথা বলি, পান্তা ভাত আর চানাচুর মোটেও ওয়ার্স কম্বিনেশন নয়, এটা খুব পপুলার, খুব টেস্টি একটা কম্বিনেশন,
0: একদম একদম। অনেকে তো ওই ভাতের সাথে চিপস খায়,
1: আমি খাই,
0: আমার সাথে এক্সাম্পল আছে অলরেডি, তো আমার কোনো ভয় নেই। তো
1: কিন্তু কি জানো তো, এটা কোনো অড ব্যাপার নয়, আমরা যে আলু ভাজা খাচ্ছি তো আলুটা ওখানে ধরো সরু সরু করে কাটা হয়, তো স্ট্রিপসটা গোল গোল,
0: রাইট? আচ্ছা, সরু করে যখন আলু ভাজা হয় ইটস কল্ড ফ্রেঞ্চ ফ্রাই?
1: নো, কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা একটু মোটা হয়।
0: ও মানে ফ্রান্স থেকে আসে তো ওই জন্য মোটা হয়ে যায় আর কি,
1: ঝুরঝুরে হয় না, কিন্তু সেই ঝুরঝুরে আলু ভাজাটা ব্যাপারই আলাদা। ও ঝুরঝুরে আলু ভাজা, কাঁচা লঙ্কা, বাটার, ঘিও হতে পারে, যে কোনো কিছু,
0: মানে এমন বলছে না মানে
1: খারাপ খারাপ
0: খিদে পেয়ে যাচ্ছে এবার।
1: ঠিক আছে, আজকে বাড়ি গিয়ে বরং তুমি আলু ভাজা বানিয়ে খেও, তাহলে একটুখানি মনটা শান্ত হয়ে যাবে।
0: হ্যাঁ,
1: আর কে বলছে, হ্যালো দুই আরজে, দাদা ও দিদি, আমি ছোট্ট তানিয়া খাতুন। আচ্ছা, কত ছোট্ট? আমি খালি
0: এইটা না, তানিয়া কখনো বলে না, কত ছোট বলে না।
1: আচ্ছা, আমার তোমাদের আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে, আমি রোজ শুনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, কিন্তু তোমার কম্বিনেশনটা বললে না যে, আমরা জানবো কি করে তোমার ওয়ার্ডস কম্বিনেশন কি খাবার দাবারের? এনিওয়ে তুমি বলনি তো কি হয়েছে, যে বলেছে তারটা পড়ে ফেলি। রাজীব এন্ড শ্রেয়া, গুড ইভিনিং। খাবারের স্বাদ গন্ধ না থাকলে সেই খাবারকে পেট ভরে বটে, তবে মন ভরে না, তাই আমার খাবার হওয়া চাই স্বাদে গন্ধে ভরপুর। সুভাষ চক্রবর্তী, কিন্তু তোমার স্বাদে গন্ধে ভরপুর বুঝলাম,
0: আমার মনে হয় যে বিশুদ্ধ যে মানে খাবারগুলো রয়েছে সেই খাবারের কথাই।
1: আচ্ছা, তার মানে তোমার সব ভালো ভালো কম্বিনেশনের খাবার, একদম আমাদের মতো ওয়ার্ডস কম্বিনেশন নেই, মানে তুমি কোনোদিন ভ্যানিলা আইসক্রিম দিয়ে ভাত মেখে খাওনি বলছো, প্লিজ এটা ট্রাই করো গরমকালে এবার। আমি আগেও বলেছিলাম একবার এই কম্বিনেশনটা, এবং তোমরা বলেছিলে ট্রাই করবে, জানি না করেছো কিনা,
0: নিশ্চয়ই করেছে, আর যারা করেনি তারা অবশ্যই শ্রেয়ার কথা একদম মাথায় রাখবে, কারণ শ্রেয়া নইলে কিন্তু খুব রেগে যাবে।
1: না না, রাখবো না, তোমরা যেটা হবে তোমরা এই টেস্টটা মিস করে যাবে,
0: ঠিক সেই মিস যাতে না হয় সেই জন্যই কিন্তু আমাদেরকে শুনতে হবে। আচ্ছা, পরের মেসেজ কে করেছে?
1: প্রেমার্ঘ পাত্র, পাত্রপাড়া থেকে, ঝুঁকখালি পাত্রপাড়া। নলেন গুড় আর গুড়ের বাতাসা তৈরি মিঠে মিঠে গন্ধ বিকেলের হাওয়ায় মিশে মিশে যায় মধুর আনন্দ, খেজুর রসের মিষ্টি ঘ্রাণ মন যে ভরে যায়, শীতের নরম রোদ যেমন হৃদয়ে ছুঁয়ে যায়। সবে বুঝলাম, এগুলো কি তোমার কম্বিনেশন? ঠিক আছে,
0: মানে এগুলো মানে আমি তোমাকে বলি, মানে তোমাদের বলছি আর কি, শ্রেয়া কিন্তু একেবারে সেই কম্বিনেশনগুলো চাইছে, যে কম্বিনেশনগুলো শ্রেয়ার পছন্দ, মানে অড
1: আমার পছন্দ বলে নয়, যেগুলোর মধ্যে আমরা কিছু খুঁজে পাবো, তোমার ক্রিয়েশন কোথায়, তোমার ফুড নিয়ে তোমার যে ক্রিয়েটিভিটি সেগুলো কই? এগুলো চাইছি তো।
0: সেই ক্রিয়েটিভিটির মেসেজ নিয়ে পরের কে পাঠিয়েছে মেসেজ একটু দেখি।
1: অরিত্র বলছে, বেগুন ভাজার সঙ্গে ডিম একটু কুচি কুচি করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে যদি খাওয়া যায় হালকা করে ভেজে নিয়ে, এটা কিন্তু ওয়ার্স্ট হলেও ভালো কম্বিনেশন।
0: না, এটা ওয়ার্স্ট তো নয়, অবশ্যই ভালো কম্বিনেশন।
1: মানে ডিম বেগুন তো কেউ খুব একটা শুনেনি, নিম বেগুন শুনেছি।
0: হ্যাঁ, কিন্তু এটা চলতে পারে। অনেকে জানো তো এই বেগুনকে অনেকে এগ প্ল্যান্ট বলে। এবার তাহলে কিরম হবে ব্যাপারটা? এগ এগ মানে এগ স্কোয়ার প্ল্যান্ট
1: হতে পারে। তবে আচ্ছা ঠিক আছে, এটা ট্রাই করবো। অরিত্র শাওন কি বলছে? ট্রেন ব্রেক, আচ্ছা ওকে ওকে ওকে, ট্রেন যখন ব্রেক কষে, অর্থাৎ ট্রেন যখন দাঁড়িয়ে যায় সিগনালে, জানলায় বসে থাকলেও পাশ দিয়ে ট্রেন গেলেও যে গন্ধটা পাওয়া যায়, আমার ওই গন্ধটা সেরা লাগে। দ্বিতীয়ত হচ্ছে এই সময়তে প্রচন্ড ভিড় থাকে, এই সময় এই আস্বাদন করতে পারবো না আমি আনন্দটা, তাই জন্য মিস করতে চাইছি না। কালকে একদম ওই ধরো মোটামুটি বেলা 12টার পর ওরকম একটা সময় আমি চেষ্টা করবো ট্রেনে উঠতে, উঠে এই আনন্দটা যেটা শাওন বলেছে সেটা নেব।
0: একদম শাওন মাথায় রেখো, শ্রেয়া তো বলেই দিল, শ্রেয়া পরে জানাবে নিশ্চয়ই তোমাকে যে শ্রেয়ার কেমন লাগলো।
1: হাই এফএম রেইনবো, এই গল্পটা আমি পুরো শুনিনি, তাও যতটুকু শুনলাম ভালো লাগলো, খুব ভালো লাগলো, এই রকম গল্প আরো শুনতে চাই। ওকে আচ্ছা ঠিক আছে, তবে আমার মনে হয় ও বোধহয় আমাদের হোয়াটসঅ্যাপের কথাই বলছে, ওটাকেই হয়তো গল্প বলছে, আর দেবের গান শুনতে চাইছে।
0: দেখো দেবের গান শোনাবো না, কিন্তু কাছাকাছি একটা গান শোনাই, যে গানটা মানে তুমি এমন একটা গান, সেই গানটা শুনলে তুমি যে কোনো কিছু কল্পনা করতে পারো, এবং সেই গানটা তাকে নিয়েই, যাকে যে কোনো আদেশ দিলেই সে তোমার সামনে সেটা হাজির করতে পারে। দেখো তো গানটা শুনে তুমি রিলেট করতে পারো কিনা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, ক্যাফে কলকাতার একদম শেষ দিকে চলে এসছে। এবার আমরা একটু ঝটপট মেসেজগুলো পড়ে নেওয়ার চেষ্টা করি।
3: শীত
2: পড়ুক, শীত পড়লে একটু সস্তায় স্ট্রবেরি পাবো। হ্যাঁ,
3: একদম
2: পাওয়া যায় তো, তখন কিনে খাবো।
3: কি বললে, কিছুটা বুঝলাম। ওকে, তুমি মেবি অন্য, আমরা এক্ষুনি আর অন্য কোনো টপিকের কথা বলছি না। এখন তোমাদের যা মেসেজ ছিল মোটামুটি আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, আরেকজন কি বলেছে, ওকে, মাংসের সঙ্গে লুচির বদলে মাছের সঙ্গে লুচি খেয়ে দেখো, খেয়েছো?
2: হ্যাঁ, মানে সেই অর্থে খাইনি যে
3: খেতে হবে,
2: মানে হ্যাঁ, এমনি তরকারি ছিল, মাছের তরকারি, তার সাথে লুচি খেয়েছি।
3: ওকে ওকে,
2: কিন্তু আলাদা ভাবে যে একটা অড কম্বিনেশন করে খেতে হবে না, সেইভাবে
3: সেভাবে খাওনি। ঠিক আছে, তবে অনেককে আমি এটাও জানি যে তারা লুচি দিয়ে দই দিয়ে খায়। খেয়েছো কখনো এটা?
2: লুচি দিয়ে দই দিয়ে আমি খেয়েছি, দারুণ লাগে।
3: ওকে, আমিও খেয়েছি, তবে অবশ্যই মিষ্টি দই, কিন্তু অনেকে আবার টক দই দিয়েও খায়।
2: টক দই দিয়ে খায়। এবং এবং তুমি যদি উত্তর ভারতের, বিশেষ করে উত্তর প্রদেশের দিকে যাও, সেখানে কিন্তু একটা রীতি রয়েছে, মানে এই লুচি বা পুরি বলে ওরা, পুরির সাথে এই টক দই ব্যাপারটা
3: একদম রেগুলার একটা, এর মধ্যে কিছু মশলা দেয় যেটা ভীষণ টেস্টি,
2: চাট মশলা।
3: হ্যাঁ, চাট মশলাও থাকে,
2: এক্স্যাক্টলি,
3: এটা গ্রিন টাইপের একটা মশলা থাকে, বেশ সুন্দর লাগে সেগুলো খেতে। তো আমরা আজকে প্রচুর ওয়ার্স্ট এবং গুড দুটো কম্বিনেশন নিয়ে প্রচুর কথা বলে ফেলেছি, কারণ আজকে ওয়ার্ল্ড স্মেল অ্যান্ড টেস্ট ডে ছিল, যেই ডেটা নিয়ে আমরা অনেক কিছু বলেছি। এবং আমাদের মানে এই ডেটা কবে থেকে পালন হচ্ছে, কি হচ্ছে, সেই সমস্ত কথা আমরা বলেছি। তবে হ্যাঁ, আমরা চাইব তোমরা তোমাদের ইন্দ্রিয়ের যত্ন নাও, সব কিছু ঠিকঠাক থাকুক, ঠিকঠাক রাখো, সমস্যা হলে অবশ্যই মেডিকেশন বা ডক্টরের কাছে যাও, সেগুলোও আমরা চাইব। আর হ্যাঁ, আরও আরও আরও আরও হেলদি হেলদি ওয়ার্ডস কম্বিনেশন ট্রাই করতে থাকো,
2: একেবারে সেই ট্রাই করতে থাকো। আর তার সাথে শুনতে রাখো, শুনতে থাকো, কানে রাখো 107 FM রেনবো, কারণ আমরা সব সময় তোমাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা করি, আর সেই এন্টারটেনমেন্টে কোনো ছেদ জ্যোতি পড়ে না। তো আপাতত আমরা দুজন একটু একটু না, মানে আপাতত সাময়িক একটু একটু চাটা পান করব।
3: না, তুমি ভুলে গেছো, আজকে শুধু লাড্ডু আর মোদকের দিন।
2: রাইট রাইট রাইট, লাড্ডু। আচ্ছা, লাড্ডু দিয়ে চা ভালো লাগবে না, মোদক দিয়ে চা?
3: খাবোই না, চা কফি কিচ্ছু খাবো না,
2: শুধু লাড্ডু,
3: আজকে শুধু লাড্ডু, লাড্ডু এন্ড লাড্ডু।
2: ওকে,
3: ওয়ান্স এগেইন, গণপতি বাপ্পা
2: মোরিয়া,
3: বাই বাই।

আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই ট্রুং এর সঙ্গে যৌথভাবে ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম বৈঠকে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকে তারা ভারত ভিয়েতনামের রাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা এবং ভারতে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। আগামী 28শে সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোট 74 জন কোম্পানি এসে পৌঁছেছে। পুলিশ কর্তারা জানিয়েছেন, রবিবার থেকে এডিসি এলাকার বিভিন্ন স্থানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পৌঁছাতে শুরু করেছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে, 1,000 টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিউল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহ চিহ্নিত হয়, তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্টে বন্ধ না করে শুধুমাত্র সেই বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে রাজ্য সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসে ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে বিধাননগর পরিষেবা চালু হচ্ছে। 2 সপ্তাহ ট্রায়ালের পর দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে তা চালুর পরিকল্পনা রয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা গৃহবধূ পম্পা পাল থাইল্যান্ডের পাটুয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় 42-50 বছর বিভাগে স্বর্ণপদক জয় করেছেন। 9টি দেশের প্রতিযোগিতার পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেন তিনি। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিকশিত ভারতের লক্ষ্যে রাজ্য সরকার শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলায় গড়ে ওঠা কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে একযোগে কাজ করবে। বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী আজ যাদবপুরে সিএসআইআর সিজিসিআরআই এ দুদিনব্যাপী কোয়ান্টাম অ্যান্ড সেমিকন্ডাক্টর টেকনোলজিস ইনোভেশনস ফর দ্য ফিউচার শীর্ষক জাতীয় স্তরের এক সম্মেলনে বলেন, পূর্বতন সরকারের প্রবণতা ছিল কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে এড়িয়ে কাজ করার, কিন্তু বর্তমান সরকার সে বিষয় থেকে দূরে সরে এসেছে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জানিয়েছেন, 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন রাজ্যের এমন প্রাক্তন ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক দেবে রাজ্য সরকার। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল খা এ খবর জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদ সম্মান যোজনার মাধ্যমে রাজ্যের প্রবীণ খেলোয়াড়দের পাশে দাঁড়াতে চায় নতুন সরকার। খুব শীঘ্রই তাদের 17 জন সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া যে দাবি করেছেন তা খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। তাঁর দাবি, দল এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এনসিপিআই সাংসদদের এনডিএ কে সমর্থনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তারা কেউ বিজেপিতে আসছেন না বলে উল্লেখ করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য আজ মিডিয়া, আইটি, সোশ্যাল মিডিয়া এবং মুখপাত্র পদে বেশ কিছু রদবদল করেছেন, একাধিক নতুন নিয়োগের কথাও ঘোষণা করেছেন তিনি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র হয়েছেন দেবজিৎ সরকার, এছাড়াও 13 জন মুখপাত্র পদে নিযুক্ত হয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই ট্রুংয়ের সঙ্গে যৌথভাবে ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম বৈঠকে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় জয়শঙ্কর জানান, এই বৈঠকে তাঁরা ভারত ভিয়েতনামের রাজনৈতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা এবং ভারতে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ বিষয়ে আলোচনা করেছেন। খুব শীঘ্রই তাদের 17 জন সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন বলে এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া যে দাবি করেছেন তা খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তার দাবি, দল এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এনসিপিআই সাংসদদের এনডিএকে সমর্থনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তারা কেউ বিজেপিতে আসছে না বলে তিনি উল্লেখ করেন। জাতীয় সংসদের স্পিকার আবার পড়ছি, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভারতসহ বিশ্বের সকল দেশের সঙ্গেই বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি জানান, 2024 সালে হাসিনা সরকারের পতনের অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 বছর ধরে দেশ পরিচালনা করেছে। ক্ষমতাসীন বিরোধী দল যদি ঐক্যমত্যে পৌঁছতে পারে তবেই বাংলাদেশ তার উন্নয়ন যাত্রায় সফল হবে বলে তিনি মন্তব্য করেন। মেক্সিকোর সালতিল্লায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে ভারতের শীর্ষস্থানীয় তীরন্দাজ ধীরেজ বোম্বাডেভারা জাপানের নাকানিশি জুনিয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ আর্চার হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন তিনি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM রেনবো, রেনবো টপ 20, রেনবো টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আমরা কি সকলকে গণেশ পূজোর ওই শুভকামনা দিয়ে ঢুকবো?
2: হ্যাঁ না, আমরা যেটা দিয়ে ঢুকবো সেটা হচ্ছে যে ওই যে আজকে মুম্বাইতে যে হই হই রই রই ব্যাপার, সেটার একটু ফ্লেভার একটু মানে আঁচটা যদি এই স্টুডিওয়ে বসে একটু পাওয়া যায় সেটারই চেষ্টা করলাম।
1: এখন কিন্তু কলকাতায় অনেক জায়গায় গণেশ পুজো হয় এবং বেশ বড় করে হয়, কারণ কালকে আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন আমি বেশ কয়েক জায়গায় ওই ট্রাফিকের মুখে পড়েছিলাম, কারণ বিশাল বড় বড় গণেশ ঠাকুরের মূর্তি আসছিল।
2: আচ্ছা, মানে ট্রাফিকের মুখে না পড়লে তাহলে তুমি মানে রিয়েলাইজ করতে
1: পারতাম না? আমি রিয়েলাইজ করতে পারতাম না।
2: আচ্ছা, যাই হোক।

0: রিয়েলাইজ করতে না পারলেও আমরা সবাই কিন্তু রিয়েলাইজ করতে পারছি যে আজকে গণেশ চতুর্থী, এবং বুঝতেই পারছো তার একটা কিছুটা হাওয়া তো মুম্বাই থেকে ভেসে ভেসে কলকাতায় এসেছে। তাই জন্য টপ টোয়েন্টিতে আজকে সৌমিক এবং সুপ্রীতি দুজনে মিলে চলে এসেছি। আর তোমাকে সুন্দর আর টপ টোয়েন্টি মানে গত সপ্তাহ থেকে এই গত সোমবার থেকে এই ধরো কালকে পর্যন্ত মোটামুটি যা যা তো লিস্টে তুমি শুনেছো, তোমার প্লে লিস্টে যা যা গান ছিল আর কি, সেগুলোর মোটামুটি একটা র্যাঙ্কিং আমরা করে ফেলেছি।
1: হ্যাঁ, মানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে যে গানগুলো তোমরা সবচেয়ে বেশি শুনেছো সেগুলো লিস্টের প্রথম দিকে আছে, যে গানগুলো তোমরা একটু কম শুনেছো সেগুলো লিস্টের লাস্টের দিকে আছে। কিন্তু সেই লিস্টের ফার্স্ট লাস্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা একটা গান শুনবো, এবং সেই গানের পরে ফিরে এসে আমরা শুনবো যে আজকে সং নম্বর 20 কোন গান রয়েছে।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ টোয়েন্টিতে আজকে সৌমিক আর সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছে এবং বুঝতেই পারছো তোমাকে 20টা গান সেই তোমার হিট লিস্টের তোমার প্লে লিস্টের 20টা গানের কথা বলবো যে 20টা গান তুমি সারা সপ্তাহ ধরে শুনেছো এবং তোমার মনে হয়েছে যে এই গানটা বোধহয় নাম্বার ওয়ান, মনে হয়েছে এই গানটা বোধহয় 19 হয়ে গেল, এই গানটা বোধহয় 18 হয়ে গেল, কিন্তু না, সৌমিক আর সুপ্রীতি আজকে তোমাকে বলে দেবে, একদম অফিসিয়ালভাবে বলে দেবে যে এক্স্যাক্টলি সং নাম্বার 20 কোনটা, সং নাম্বার 2 কোনটা বা সং নাম্বার 12 কোনটা। তো এখন যেভাবে আমরা শুরু করি প্রত্যেক সপ্তাহে সেভাবে এইটাও শুরু করব যে এই সপ্তাহের সং নাম্বার 20 ছিল,
2: এই সপ্তাহের সং নাম্বার 20 কি ছিল তার চেয়েও বড় কথা এই সপ্তাহের সং নাম্বার 20 যেই সিনেমাটার গান ছিল সেই সিনেমাটা কি ছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন কেন ছিল
1: এই কেন, মানে কি ছিল বলতে গেলে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মানে আমার সুপ্রীতি তো অফলাইন অনেকগুলো কথা হয়, সেই কথার মধ্যে একটা কথা যে সুপ্রীতিকে আমি যখনই জিজ্ঞেস করি যে তাই তুই কোথা থেকে এলি, ও সবসময় যে একটা বলে না যে আমি একটা এই আর কি এখানে গেছিলাম জায়গাটা অত্যন্ত টক্সিক, মানে আর পারছিলাম না, মানে আমি ছেড়ে দিয়ে একটা নতুন জায়গা থেকে এলাম আজকে। তো যাই হোক, ঘটনাচক্রে সিনেমাটার নাম হচ্ছে টক্সিক, হ্যাঁ, যার সঙ্গে হয়তো আমারই কথাবার্তার বা সুপ্রীতির কথাবার্তার কোনো সম্পর্ক নেই। আমাদের খুব কি বলবো খুব ফেভারিট একজন অ্যাক্টর, মানে আমার তো অন্তত বিশাল বিশাল ভালো লেগেছিলো, অন্তত মানে KGF-এ KGF-2-তে যখনই তাকে দেখেছিলাম হেব্বি লেগেছিল ভাই, হেব্বি লেগেছিল।
2: আমি টক্সিক দেখেছি শুধু টক্সিকের মহিলাদের জন্য, কি অসাধারণ দেখতে সব কটা মহিলা ছিল, তারা সুতারিয়া, হুমা কুরেশি, ওইদিকে কিয়ারা আদভানি, মানে নয়নতারা, কি ভালো স্টার কাস্ট, একটা মহিলাদের একদম সুন্দর একটা স্টার কাস্ট, খুব ভালো লেগেছে আমার দেখে। কিন্তু সং নাম্বার 20 আমাদের এই মুহূর্তে মাধোষী রয়েছে, তার কারণ হচ্ছে
1: মাধোষের মোটামুটি ইউটিউবে যা ভিউজ রয়েছে সেটা হচ্ছে ওই 4,38,00,000 আশেপাশে একটা আর কি। তো আজকে আমাদের সং নাম্বার 20 হচ্ছে টক্সিক সিনেমার সাউন্ডট্র্যাক থেকে মাধোষ।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 20, নাম্বার 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20-তে সুপ্রীতি আর সৌমিক রয়েছে এবং আমরা সং নাম্বার 20 শুনে ফেলেছি। সং নাম্বার 19-এর দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছি। সং নাম্বার 19-এ যে সিরিজটা রয়েছে সেই সিরিজটা নিয়ে আমার মনে প্রচুর প্রচুর প্রচুর কমপ্লেন ছিল, কিন্তু যে গানটা রয়েছে সেই গানটা আমার খুব ভালো লেগেছে।
2: হ্যাঁ, মানে এই গানটা শুনলে না মানে অনেকদিন পর একটা বেশ কি বলবো একটা বেশ সুন্দর ফিল দিয়েছিল গানটায়, ঠিক আছে? মানে একটা বেশ শান্ত, একটা পিস, মানে ধরো কি বলবো তোমাকে, ধরো তুমি একটা লেট নাইট ড্রাইভ করছো, ঠিক আছে, এবং সেই সময় একটা ধরো অনেকটা ফাঁকা রাস্তা জুড়ে তুমি একাই যাচ্ছ, এবং সেই সময় যদি তোমার গাড়িতে এই গানটা চলে তোমাকে একটা অন্যরকম ফিল দিতে বাধ্য।
1: এবং আমি অনেকদিন পর একটা নিখাদ নিপাট দুঃখের গান শুনলাম, মানে প্রপার দুঃখের গান। দুঃখের গানের পেছনে কোনো ঢিনচাক ঢিনচাক নেই, দুঃখের গান আমাকে কনফিউজ করছে না, প্রপার দুঃখের গান শুনেছি। এবং আমার সেটা শুনে মনে হয়েছে যে ইয়েস, এটা আমার প্লেলিস্টে থাকতেই পারে, আর তোমাদের প্লেলিস্টেও যে কারণে রয়েছে। তাই সং নাম্বার 19-এ এই সপ্তাহে মুসাফির ক্যাফে থেকে দারমিয়া থাকলো তোমার জন্য।
0: Top 20. Top 20. Song number 19. Song number 19.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: যিনি অক্লান্ত ফোন করে যাচ্ছেন তাকে মিনতি করছি, ফোনটা বারবার করবেন না প্লিজ, আমরা ধরতে পারি না, কথা বলতে পারি না। আসলে ফোন ধরলেই আমরা আর কথা বলতে পারি না।
2: এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, মানে বারবার ফোন করলে অসুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে এই যে আমরা সুন্দর এক এক করে সাজাচ্ছি আর কি। 20, 19, 18 কথা এখন বলবো, তো আমাদের এই যে যদি র্যাঙ্কিংগুলো মানে উল্টোপাল্টা হয়ে যায় তখন আপনারাই আবার মেসেজ করে আমাদেরকে বলবেন যে কী হলো, আমরা এটা তো চাইনি, এটা কেন 18 এলো, এটা কেন 19 হলো না ইত্যাদি। যাই হোক, এখন সং নাম্বার 18 কথা আমরা বলবো। এমন একটা গানের কথা বলবো যে গানটা বেশ কয়েক মাস ধরে লিস্টে আছে এবং এখনও অবধি সে নিজের 18তম পজিশনটা কিন্তু ধরে রাখতে পেরেছে। এবং খুব ভালো করে আমি জানি এই গানটা যে সিনেমার, অর্থাৎ যে যার ডিরেকশনে সিনেমাটা, সুপ্রীতির ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট মোস্ট ফেভারিট একজন ডিরেক্টর অর্থাৎ ইমতিয়াজ আলীর কথা বলছি।
1: খুব পছন্দ আমার লোকটাকে, লোকটা কলকাতায় এসেছিল আমার সাথে দেখা হয়নি।
2: মোটামুটি মে মাসের প্রথম সপ্তাহে রিলিজ করেছিল, আমরা আজকে সেপ্টেম্বর মাসে কথা বলছি, এতগুলো মাস ধরে কিন্তু গানটা নিজের পজিশনটা কিন্তু ধরে রাখতে পেরেছে।
1: হ্যাঁ, এবং এই যে গত এত মাস ধরে আমরা মাস্কারা শুনছি, তার মধ্যে প্রথম এক দেড় মাস আমার মনে আছে যে গানটা সং নাম্বার ওয়ানেই ছিল। আমি তার মধ্যে বেশ কয়েকবার টপ 20 করেছিলাম এবং সং নাম্বার ওয়ান থেকে মাস্কারাকে সরানো যাচ্ছিল না, কারণ মাস্কারার প্রচুর লাইকস, প্রচুর ভিউজ ছিল এবং আপনারা পাগলের মতো শুনছিলেন গানটা।
0: টপ 20, টপ 20, song number 18, song number 18.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: টপ টোয়েন্টিতে আজকে সৌমিক এবং সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছি এবং থাকবো রাত 12টা পর্যন্ত, এবং সেখানে মোটামুটি তোমাকে 20টা গানের লিস্ট তো দিয়েই যাব, কারা একটু উপরে কারা একটু পিছনে। এবার যে গানটার কথা তোমাকে বলবো, মানে পরপর আমরা তিনটে বলিউডের গান শুনলাম, পরপর তিনটে হিন্দি গান শুনলাম, এরপর একটা যে গান শুনবো অর্থাৎ সং নাম্বার 17-এর কথা বলছি, সেটা কিন্তু একটা বাংলা গান, এবং এই বাংলা গানটাও কিন্তু বেশ অনেক দিন ধরেই নিজের কি বলবো নিজের র্যাঙ্কিংটা কিন্তু ধরে রাখতে পেরেছে, এবং ইউটিউবে প্রচুর ভিউজ হয়েছে, তোমার প্রচুর কানে কানে ঘুরছে, প্রচুর মুখে মুখে ঘুরছে গানটা। আমরা কথা বলছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমা থেকে তুমি বলো।
2: তুমি বলো এমন একটা গান যে গানটা আমার প্রচণ্ড দুঃখ হয়েছিল শুনে, কারণ খুব দুঃখের গান, সিরিয়াসলি খুব দুঃখের গান এবং ভীষণ সিরিয়াস গান। তবে এই যারা আপনারা ইনস্টাগ্রামে চাউমিন টস করার ভিডিওর পেছনে এই গানটা দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমার চাউমিন টস করা দেখে দুঃখ হচ্ছে, এটা এটা এটা কোনো কাজের কথা নয় কিন্তু।
1: হ্যাঁ, মানে যাই হোক, চাপ নেবেন না, এরকম সুপ্রীতি অনেক কিছু বলে থাকবে। যাই হোক, আপনারা এখন সং নাম্বার 17 শুনুন, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে তুমি বলো।

0: কি মনে হচ্ছে? আমি বিপ্লবী না ডাকাত?
1: আর নয় যো হুকুম ভাঙে মানুষের ঘুম, কারা ভুল কারা ঠিক তুমি বলো। উঠে ওই বেজে শাখে যে নতুনেরই ডাক, হবে পথ না পথিক তুমি বলো।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: তুমি যদি সত্যি শুনছো তাহলে সৌমিকের কাছে তোমার জন্য একটা হেভি দারুণ প্রশ্ন রয়েছে।
2: প্রশ্নটা হচ্ছে এইটাই আর কিছুই না, সেটা হচ্ছে যে এই যে সারা সপ্তাহ ধরে তুমি যে গানগুলো শুনেছ তার মধ্যে তোমার মতে র্যাঙ্ক ওয়ান গান কোনটা, মানে কোন গানটাকে তুমি তোমার প্লেলিস্টের এই সপ্তাহের জন্য অন্তত একদম প্রথমে রাখবে বা বারবার এই সপ্তাহে তোমার লুপে ঘুরেছে বলতে পারো, বা তুমি বহুবার শুনেছ, তুমি ট্রেনে শুনেছো, তুমি বাথরুমে স্নান করতে করতে শুনেছো, তুমি খেতে খেতে শুনেছো, ঘুমোতে ঘুমোতে শুনেছো, সেই রকম কোন গানের কথা তুমি আমাদের বলতে পারো কিন্তু সেটা হচ্ছে 9903653।

0: লাইন টু সেই নাম্বার, সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, এসএমএস করতে পারো, সেখানে তুমি তোমার প্লেলিস্টের সং নাম্বার ওয়ানের কথা কিন্তু আমাদের জানাতেই পারো। দেখা যাক যে সেই গানটা আমাদের যে র্যাঙ্কিং, আমাদের যে সং নাম্বার ওয়ান আজকের, সেটার সাথে মেলে কিনা দেখতেই পারি,
1: বা আমাদের লিস্টে কোথায় সে গানটা আছে বা আদৌ আছে কিনা। মানে দেখা গেল তুমি একটা প্রচুর ভিনটেজ গান শুনেছো এই সপ্তাহে, সারা সপ্তাহ ধরে, সেটা আমাদের লিস্টে নেই। যাই হোক, আপাতত কামিং টু সং নাম্বার 16, এগেইন মুসাফির ক্যাফে সাউন্ড ট্র্যাক থেকে একটা অসাধারণ গান রয়েছে। মুসাফির ক্যাফে সিরিজ হিসেবে খুব ভালো সিরিজ, কিন্তু আমার ওই সিরিজ নিয়ে অনেক প্রশ্ন, অনেক অভিযোগ, অনেক অনুযোগ রয়েছে যে এই সি কিউ কেন হয়েছে এরকম।
0: যাই হোক, কেন হয়েছে এরকম সেটা তো আমরা উইকেন্ড ফিল্মি ফিভারে সেই সব আলোচনা করব, কিন্তু আজকে আমরা শুধু গানের মধ্যেই থাকবো। এবং আজকে এই যে বারবার তোমরা বলছি যে মুসাফির ক্যাফের কথা যেহেতু বারবার বলছি, তার কারণ বুঝতেই পারছো, কারণ তোমরা বেশিবার করে শুনেছো, তোমরা প্রচুর ভিউজ দিয়েছো, তোমাদের খুব ভালো লেগেছে, তাই আমাদের মনে হয়েছে যে আজকে সং নাম্বার 16 থাকবে তেরা হুয়া সাইবা ফ্রম দ্য সিরিজ মুসাফির ক্যাফে।
2: Top 20 Song number 16

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আপনাদের যদি সমস্ত মেলানকলি এবং মেধুর গান শোনা হয়ে থাকে তাহলে আমরা একটু পার্টি মোডে চলে এসেছি, কারণ সং নাম্বার 15 এ ককটেল 2 এর গান রয়েছে। আর ককটেল 2 এর গানগুলো কি ভালো কি ভালো কি ভালো কি ভালো, সিনেমাটা কি খারাপ
2: না সেটা সেটা নয়। মানে ককটেল যখন প্রথম রিলিজ করেছিল সেই সময়তে যখন যে ক্রেজটা ছিল, ককটেল 2 এর সময় হয়তো ক্রেজটা অতটা বেশি হয়নি, তবে হ্যাঁ ককটেল ফ্র্যাঞ্চাইজি সবসময়তে যে গানগুলো রিলিজ করে নিজেদের সিনেমায় সেগুলো কিন্তু সবসময় প্রচুর প্রচুর হিট হয়ে যায়। সিনেমাটা যাই হোক না কেন গানগুলো প্রচুর হিট হয়।
1: ইয়েস, এবং আজকে সং নাম্বার 15 এ যেটা আমি আর সৌমিক তোমাদের জন্য রেখেছি, দ্যাট ইজ জব তালাক। তো আপাতত সং নাম্বার 15 শোনো আর তারপরে টপ 20 নিয়ে সুপ্রীতি আর সৌমিক ফিরছি।
0: Top 20 Top 20 Song number 15 Song number 15

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: কখনো তুমি প্রচন্ড ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে প্রচন্ড গরম চা খেয়েছো?
2: প্রচন্ড, হ্যাঁ একটু খেয়েছি।
1: তো আমাদের আজকের প্লেলিস্টটাও খানিকটা ওরকম, কারণ আমি আমাদের লিস্টের দিকে একবার চোখ বোলালাম এবং আমাদের সং নাম্বার 14-এ যে গানটা রয়েছে সে গানটা এগেইন ইজ কাইন্ড অফ আ স্যাড সং, বাট ওয়ারা 1947-এর একটা গান এবং খুব সুদিং একটা গান। তো জাপতালাকের পরে এই গানটার ভাইবটা হচ্ছে পুরো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের পরে গরম চায়ের মতো।
2: আচ্ছা, এরকম ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের পরে গরম চায়ের কথা আমরা বলবো, এবং আমরা যে প্রশ্নটা করেছিলাম কয়েকটা মেসেজ এসেছে, যেমন চন্দননগর থেকে শ্রমণ দাস বলছে কাফি হে না মুসাফির ক্যাফে, এটা ওর মানে সং নাম্বার 1-এর কথা বলছে আর কি। এরপরে সৌগত দাস সোনারপুর থেকে বলছে গুড ইভিনিং দাদা ও দিদি, আমার মতে র্যাঙ্ক 1-এ ইয়ে আবারাপন থাকা উচিত। আচ্ছা দেখা যাক, আমাদের সং নাম্বার 1 আজ

0: কি রয়েছে। এরপরে অনেক অনেকগুলো মেসেজ আরও রয়েছে, আমরা পরপর পড়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, এখন আমরা যে গানটার কথা বলছিলাম আর কি তোমাকে, সং নাম্বার 14 কথা, সেটা হচ্ছে যে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে নিউ এন্ট্রি, তাই তো সুপ্রীতি?
1: না, গত সপ্তাহে এটা ছিল, এই সপ্তাহে আবার নিজের জায়গায় রয়েছে। এবং মা কাহা যা রেহে হে এই গানটা সং নাম্বার 14 রয়েছে তোমার জন্য। তো গানটা শুনে নাও, এবং শোনার পরে মুডটাকে একটু হালকা সুদিং সুন্দর করে তারপরে আবার আমরা ফিরছি।
2: Top 20. Top 20. Song number 14.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 তে আজকে সৌমিক এবং সুপ্রীতি তোমার সাথে রয়েছে এবং রয়েছি বলতে বলতে প্রায় আমরা ঘণ্টাখানেক তো কাটিয়েই ফেলেছি এবং ঘণ্টাখানেক কাটানোর সঙ্গে সঙ্গে অনেকগুলো গান মানে আমাদের একদম টপ 20 থেকে শুরু করে টপ 19 মানে টপ 19 নয় মানে সং নাম্বার 20 থেকে শুরু করে সং নাম্বার আমরা 15 মোটামুটি 14 কমপ্লিট করে
2: 14 কমপ্লিট করে ফেলেছি এবং আমরা সং নাম্বার 13 এর দিকে এগোচ্ছি এবং তার সাথে সাথে তোমাকে 9903659992 তে জিজ্ঞেস করেছি যে এই মুহূর্তে তোমার প্লে লিস্টে কোন গানটা সং নাম্বার 1 এ রয়েছে, এমন কোন গান যেটা তুমি এই মুহূর্তে সবচেয়ে বেশি শুনছো, বহুবার শুনছো, একাধিকবার শুনছো, শুনে শুনে শুনে শুনে পাগল করে দিয়েছো, তোমার প্লে লিস্টে কি আছে সৌমিক?
1: আমার প্লে লিস্টের কথা আমি এখন বলবো না, কারণ এই যে তুমি যখন বলছো না ভিনটেজ গান,
2: ভিনটেজ গান,
1: হ্যাঁ এই সপ্তাহে আমার প্লে লিস্টে একটা ভিনটেজ গানই ছিল, সেটা আজকে প্লে লিস্টে মানে সং নাম্বারের মধ্যে নেই কিন্তু আজকে সৌমিক আর সুপ্রীতি প্লে লিস্টে সেই গানটা রেখেছে, মানে এই গানটা সারা সপ্তাহ ধরে আমি গুনগুন করেছি, আমার হেভি লেগেছে, ঠিক আছে
2: সে গানটা, সে গানটা আমরা একটু পরে শুনবো কিন্তু আপাতত সং নাম্বার 13 এ বেপরোয়ার সাউন্ড ট্র্যাক থেকে একটা গান রয়েছে এবং বেপরোয়াকে বলা হচ্ছে

0: আমাগো বাংলার কবির সিংহ, পুরো বাংলার কবির সিংহের মতো ভাইব দিচ্ছে।
1: ভালোই না, বাচ্চা ছেলে ভালো, মানে আদ্রিদের কথা বলছে।
0: হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাকে লোকের খুব পছন্দ, ভীষণ পছন্দ। মানে ওই যে সিরিয়ালটা করতো তারপর থেকে লোকের হেভি পছন্দ হয়েছে ওকে, এবং ওর গার্লফ্রেন্ডকেও লোকের খুব পছন্দ হচ্ছিল। তারপরে কি হলো তাদের আমি জানি না, এত খোঁজখবর লোকের পার্সোনাল লাইফ নিয়ে আমি রাখি না। আমি ভালো মেয়ে
1: রাখি না বলতে বলে অনেক কিছু বলে ফেললো। যাই হোক, আমরা ওর পার্সোনাল লাইফে আদ্রিতে যাবো না, তবে হ্যাঁ আমরা যেখানে স্টিক থাকবো সেটা হচ্ছে বেপরোয়া সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে বলো কি তুমি। বলো কি তুমি গানটা কিন্তু প্রচুর ভিউজ হয়েছে ইউটিউবের কথা বলছি আর কি, প্রচুর ভিউজ, মানে তুমি প্রচুর শুনেছো গানটা। তাই সেই প্রচুর শোনার মধ্যে আরও একটা প্রচুর যোগ করব, আরও একবার তোমাকে শোনাবো আজকের আমাদের সৌমিক আর সুপ্রীতির সং নাম্বার 13-এ বলো কি তুমি।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 13, সং নাম্বার 13।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20 FM rainbow তে rainbow flashback song

0: হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ টোয়েন্টিতে যে গানটা সৌমিক এতদিন ধরে শুনছে এবং এই সপ্তাহ ধরে লুপে শুনে যাচ্ছে, সেই গানটা শোনাতে শোনাতে পরের ঘন্টায় ফিরে এলাম। তার কারণ হলো আমরা টপ টোয়েন্টিতে আছি।
2: হ্যাঁ।

0: এতটাই ভালো যেগুলো মানে আমরা পারিনি আর কি, মানে মানে আমরা চেষ্টা করেছি এরকমটা নয়, মানে আমরা জাস্ট পারিনি আর কি, মানে আমাদের লিস্টে এই র্যাঙ্কে মানে এই পজিশনে অন্য কোনো গানকে রাখতে, মানে বুঝতেই পারছো আমরা আবার মুসাফির ক্যাফের কথা বলছি এবং আমরা কাফিহের কথা বলছি।
1: হ্যাঁ মানে এই গানটা শুনলে তোমরা বলবে কাফি হে, মুসাফির ক্যাফে এবার কাফি হে,
0: কাফি হে অনেক হয়েছে।
1: তো যাই হোক, আপাতত সং নাম্বার 12 এ মুসাফির ক্যাফে থেকে এই গানটা থাকছে তোমার জন্য। বিক্রান্ত মেসি একবার বলেছিলেন যে ভদ্রলোক নাকি আর সিনেমা সিরিজ টিরিজ করবেন না, তারপরেও কিন্তু বেশ করে যাচ্ছেন, ভালো।
0: যাই হোক, ওটা কি অরিজিৎ সিং এর মতো
1: হবে? অরিজিৎ সিং এর মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। যাই হোক, ভালো, আপনারা ভালো মানুষ, ভালো কাজ করেন, করুন।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 12, সং নাম্বার 12।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এই যে সব ডিরেক্টরদের একটা সৃজিৎ মুখার্জিফিকেশন হচ্ছে, সেটা নিয়ে পড়াশুনো করা দরকার। মানে এই যে একটা সিনেমা বানিয়ে তার থেকে আরো 10টা সিনেমা বের করার ফন্দিটা আপনারা মাথার থেকে বের করেন, ভালো ফন্দি কিন্তু, খুব ভালো।
2: এই কিন্তু এটা এটা সৃজিৎ মুখার্জিফিকেশন ব্যাপারটা কিন্তু নয়, মানে বলিউডে কিন্তু এরকম প্রচুর হয়েছে যে তুমি অনেক বলিউড কেন তুমি কি বলে ওই বিখ্যাত সিরিজটার কথা বলো না, আরে ওই যে চুরি চুরি
1: চুরি হেইস্ট মানি হেইস্ট
2: মানি হেইস্ট মানি হেইস্ট, তো সেখান থেকে একটা একটা বার্লিনকে নিয়ে, তারপর হঠাৎ করে একটা প্রফেসরকে নিয়ে, সেখান থেকে হঠাৎ করে মানে
1: মানে বলতে চাইছো হলিউড থেকে ইন্সপায়ার হয়ে গেছে আমাদের শিবনন্দিতা?
2: আমি সেটা বলতে চাইনি, আমি বলছি যে এরকম করা

0: যায়, মানে পৃথিবীতে এরকম হচ্ছে,
1: এরকম নিয়ম আছে নাকি
0: জানি না। যাই হোক, যাই হোক, শিবনন্দিতার পরবর্তী ছবি আর কি, মানে বহুরূপীর পরের পার্ট, যেটা বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, সেই সিনেমার একটা রোম্যান্টিক গান, হ্যাঁ বলা যেতে পারে, যেখানে যিশু সেনগুপ্তকে দেখা যাচ্ছে, সোহিনীকে দেখা যাচ্ছে, এবং একটা বেশ অন্যরকম মুডে, মানে যিশুকে এই রকম মানে গানে কখনো আমার মনে পড়ছে না সেভাবে, এই রকম মুডে দেখা আর কি। তো সেই রকম একটা সিনেমা, মানে বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর কথা বলছি, সেই সিনেমার থেকে আর কি ভুলতে পারবে না, আমাদের সং নাম্বার 11 আজকে রয়েছে। তো অনেকক্ষণ পর আবার একটা বাংলা গান, মানে সং নাম্বার 13 ছিল একটা বাংলা গান, তারপরে আবার সং নাম্বার 11,
1: অনেকক্ষণ পর, অনেকক্ষণ পর আমরা আবার একটা বাংলা গান শুনছি সং নাম্বার।
0: মাঝে মাঝে তো আমরা অর্কেয়া শুনলাম, মানে 90s মানেই
1: মাঝে এক ঘন্টা কেটে গেছে আসলে।
0: হ্যাঁ, আর মানে 90s মানেই তো একটা ঘন্টার ব্যাপার। যাই হোক, না আর কোনো মেকআপ দিতে পারছি না।
1: আমরা সং নাম্বার 11 এ বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর সাউন্ড ট্র্যাক থেকে আপাতত শুনে নেব, ভুলতে পারবে না।
2: টপ 20 সং নাম্বার 11

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20-তে সুপ্রীতি আর সৌমিক রয়েছি এবং 9903653992-তে তোমার কাছে জানতে চেয়েছি যে এই সপ্তাহে কোন গান তোমার টপ লিস্টের, মানে তুমি যে গানগুলো রোজ শোনো তার মধ্যে সং নম্বর ওয়ানে রয়েছে, মানে কোন গানটা তুমি বারবার শোনো এবং বারবার শুনে শুনে শুনে শুনে তুমি ক্লান্ত হও না, ক্ষান্ত হও না, কী যে হও না আমি বুঝতে পারি না। কে একটা লিখেছে, সুপ্রীতি যা বলে শুনলে হাসি পাবে, কোনো কিছু ভেবে একদম ফ্রি মেড। আমাকে তুমি ফ্রি মেড বললে, এইরকম পানিশ হয় না, খুব র কি যে লিখলে আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, আচ্ছা কে একটা লিখেছে, অরিজিৎ সিং। অরিজিৎ সিং কি করেছে? অরিজিৎ সিং তোমার

0: সং নম্বর ওয়ানে রয়েছে। আচ্ছা, সম্প্রতি সময় যে গানটা প্রায় লুপে শুনছি সেটা হলো উইঙ্কেল টুইঙ্কেল সিনেমার শ্রেয়া ঘোষালের গাওয়া যে আধারে এসেছিলে চুপি চুপি। বিশেষত গানটার দুটো লাইন বেশ ভালো লেগেছে, মন ভাঙে নীরবে কেন বোঝো না প্রিয়, ভোর শিউলির সাথে কিছু ঝরি আমিও। তাই এটা আপাতত আমার ব্যক্তিগত নাম্বার ওয়ান। অভিজিৎ পাল চৌধুরী লিখেছে সোদপুর থেকে, কি মজা। হ্যাঁ, এবং তোমরাও তোমাদের পছন্দের গান, যে গানগুলো তোমরা শুনছো এবং শুনে শুনে বোর হচ্ছ না, সেই গানগুলো সুপ্রীতি আর সৌমিককে 9903653992 লিখে পাঠাও। আর আপাতত আমরা অফিসিয়ালি টপ টেনে এন্ট্রি করতে চলেছি, মানে সং নাম্বার 10 শুনতে চলেছি। আর সং নাম্বার 10 কি রয়েছে?
1: সং নাম্বার 10 রয়েছে উড় ছেলে, মানে লাস্ট মিনিট ইন্ডিয়ার উড় ছেলে, যে গানটা ইউটিউবে মোটামুটি একটা ঝড় তুলেছে অনেকদিন পর, এরকম একটা গান। এবং যে গানটা একটা ব্যান্ড পারফর্ম করছে, মানে ভিজুয়ালটা যদি বলি, একটা ব্যান্ড পারফর্ম করছে এবং বেশ সুন্দর একটা ঝাঁ চকচকে ভিজুয়াল অনেকদিন পর আর কি, মানে ব্যান্ডের একটু ছোঁয়া যেহেতু পেয়েছি, আর যেহেতু আমরা একটু সবসময়তেই ব্যান্ড হলে একটু আমাদের একটু উত্তেজনাটা একটু অন্যরকম হয়, একটু ডোপামাইনটা একটু বেশি,
0: আমরা ব্যান্ড পাগলু।
1: হ্যাঁ, তো যাই হোক, আজকে আমাদের সং নাম্বার 10 এ রয়েছে উড় ছেলে, লাস্ট মিনিট ইন্ডিয়া।
2: টপ 20 Song number 10.
3: Ladies and gentlemen, this is London Airport. The local time is 11:30 a.m. The temperature is...

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ
2: 20
1: রেনবো টপ 20 সৌমিকার সুপ্রীতি সিঙ্গেল ডিজিটে আমরা ঢুকে গেছি, অর্থাৎ আমরা সং নাম্বার 9 এ পৌঁছে গেছি এবং সং নাম্বার 9 এ পৌঁছে গিয়ে আবার আমরা একটু বেপরোয়া হয়ে উঠেছি। তার কারণ বুঝতেই পারছো, বেপরোয়া সিনেমা থেকে আবার একটা গান যেটা অনেক অনেক অনেক তোমরা শুনেছো, প্রচুর প্রচুর ভিউজ তোমরা দিয়েছো, প্রচুর তোমাদের ভালো লেগেছে এবং সেই জন্য আমরাও রাখতে বাধ্য হয়েছি, কারণ এ নিজের র্যাঙ্কিং ধরে রাখতে পেরেছে। অর্থাৎ ভুলে যেও না প্লিজ, এই গানটার কথা আমরা বলছি বেপরোয়া সিনেমা থেকে।
2: ইয়েস, গত সপ্তাহে নিউ এন্ট্রি ছিল বেপরোয়া এবং এই সপ্তাহেও আমাদের লিস্টে রয়েছে, এই সপ্তাহেও আমরা অ্যাজ নিউ এন্ট্রি ট্রিট করবো তোমায়, কারণ কি সুন্দর একটা সুন্দর গান, সুন্দর ছেলেমেয়েরা সুন্দর গান গাইলে সুন্দর লাগে।
0: Top 20. Top 20. Song number 9. Song number 9.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20 তে আজকে সৌমিক এবং সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছে এবং রয়েছি বলতে বলতে প্রায় দেড় ঘন্টা কেটে গেছে এবং আমরা আমাদের সং নাম্বার 9 অফ দি কমপ্লিট করেই ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, অনেকে অনেকবার ধরে মেসেজ করছো যে তোমরা কি জল টল খাবে না, পরপর পরপর সং নাম্বার বলেই যাচ্ছো বলেই যাচ্ছ। হ্যাঁ, আমরা এবার জল খাবো, অর্থাৎ বুঝতেই পারছো এখন আমরা তোমাকে তিনটে গানের হ্যাট্রিক, মানে তিনটে পরপর গান তোমাকে শোনাবো, দারুণ। এবং আজকে যে তিনেককে তিন হবে সেটা মোটামুটি জিৎ গাঙ্গুলি স্পেশাল আর কি।
2: হ্যাঁ, অলমোস্ট জিৎ গাঙ্গুলি স্পেশাল, মাঝে একজন অন্য ঢুকে পড়েছে। তো যাই হোক, এটা এটা আমাদের জীবনেও হয় আসলে, যে এরকম হুট করে জীবনে কেউ একটা স্পেশাল থাকতে থাকতে অন্য একজন ঢুকে পড়ে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে 9903653992 তোমার কাছে জানতে চেয়েছিলাম যে এই সপ্তাহে যদি তোমার সং নাম্বার 1 কিছু থেকে থাকে সেটা কোন গান। এবং রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছে যে আপনাদের জানাই গণেশ পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন, আমি গণেশ পুজো এবছর কলকাতায় কাটালাম, আপনাদের পেলাম না খুব খারাপ লাগছে, থাকলে কত জমে যেত বলতা কত জমে যেত। আর সং নাম্বার 1 রণবীর সিং এর গান গেহরা হুয়া, ওর সং নাম্বার 1 এ রয়েছে গেহরা হুয়া। বাবা, এই গানটা এখনো শুনছে, আমি ভাবলাম গানটা পুরনো হয়ে গেছে।
1: না, গান এরমভাবে পুরনো হয় না, কারণ প্রত্যেকটা মানুষের মনের প্লে লিস্ট একদম আলাদা এবং সেই প্লে লিস্টকে একদম সম্পূর্ণ সম্মান জানিয়েই আমরা আমাদের প্রত্যেক সপ্তাহে মোটামুটি যেগুলো টপ ভিউজ হয়, যেগুলোতে প্রচুর মানুষ শোনে, সেই সব নতুন গানগুলো যেগুলো মোটামুটি চলছে এই সময়কার গানগুলো নিয়েই আমরা টপ 20 করি। যাই হোক, টপ 20-তে আরও আটখানা গান তোমাকে শোনাবো, অর্থাৎ সং নাম্বার 8 থেকে সং নাম্বার 1-এ এক এক করে আমরা আসবো। তবে হ্যাঁ, এখন তিনেকে তিনটে গানের হ্যাট্রিক, পরপর তিনটে গান, দারুণ গান, জিৎ গাঙ্গুলি স্পেশাল, একদম নাচা গানা হবে, একটু সুন্দর একটা ঢিনচাক হবে, তারপরে আবার সৌমিক আর সুপ্রীতি টপ 20-তে ফিরবে।
0: FM রেনবোতে

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
1: রেনবো টপ 20-তে আজকে সৌমিক এবং সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছে এবং তোমাকে পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাটট্রিকে আমরা আজকে জিত গাঙ্গুলি স্পেশাল তোমাকে শোনালাম,
2: অলমোস্ট স্পেশাল।
1: হ্যাঁ, এবং তারপর এখন আমরা আবার আমাদের সেই গানের লিস্টে ফিরব। আমরা সং নাম্বার
2: 9 অবধি
1: শুনিয়েছিলাম, এখন আমরা 8-এ যাব। এবং অনেকক্ষণ আগে একটা গানের কথা বলেছিলাম যে গানটা অনেক মাস ধরে তার একটা র্যাঙ্কিং ধরে রাখতে পেরেছে, এরপর আবার সেরকম একটা গান যে গানটা অনেক মাস ধরে তার র্যাঙ্কিং ধরে রাখতে পেরেছে, হয়তো কিছুটা আগের সপ্তাহ থেকে কিছুটা উপর নিচ, কিছুটা আগু পিছু হয়েছে, কিন্তু র্যাঙ্কিং থেকে বেরিয়ে যায়নি। তার কারণ হচ্ছে গানটা এত ভালোবাসা পেয়েছে, এত ভিউজ পেয়েছে, এত লাইকস পেয়েছে, আমরা এটাকে ছাড়তে পারিনি।
2: এবং খুব পেপি নাম্বার, খুব পেপি একটা গান, ইশক কামিনা 2.0 যে গানটার কথা আমরা বলছি, বেবি ডু ডাই ডু এর সাউন্ড ট্র্যাক থেকে। আমার গানটা পার্সোনালি খুব ভালো লেগেছে। আরও বেশি আমার যেটা ভালো লেগেছে, এই গানে হুমা কুরেশিকে আমার দারুণ লেগেছে, মানে উফ, ভদ্রমহিলা স্ক্রিনে এলে আমি আর কিছু দেখতে পাই না, জাস্ট টপ
0: 20 সং নাম্বার 8।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20-তে সুপ্রীতি আর সৌমিক রয়েছি এবং 9903653992 তে তোমার কাছে জানতে চেয়েছি যে তোমার যদি একটা লিস্ট থাকে সং এর লিস্ট, সেই সং লিস্টে সং নাম্বার ওয়ানে কোন গানকে তুমি রাখবে, কোন গান এই গত এক সপ্তাহ ধরে বা এক মাস ধরে বা দু চার দিন ধরে তুমি লুপে শুনছো, বারবার শুনছো, সেটা আমাকে আর সৌমিককে লিখে জানাও 9903653992-তে। আর আপাতত আমরা সং নাম্বার 8 শুনে ফেলেছি, আমরা সং নাম্বার 7-এর দিকে ধাই ধাই করে এগোচ্ছি, ভাবা যায়।
2: সং নাম্বার 7-এ আমরা বলতে যাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে অনেকক্ষণ আমরা বাংলা গান শুনিনি এবং সেই আবার একটা রিপিট হচ্ছে আর কি, মানে একই সিনেমার গান বহুরূপী দা গোল্ডেন ডাকু, সেই সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে ফুল ফুটেছে এবং গানটা কিন্তু প্রচুর ভিউজ পেয়েছে এবং বহুরূপী দা গোল্ডেন ডাকু এখনও রিলিজ করেনি কিন্তু গানগুলো কিন্তু অলরেডি শিবু নন্দিতা হিট করিয়ে ফেলেছে।
1: যাই বলো না কেন, বনি কৌশানির জুটির থেকে কিন্তু আমার কৌশানি শিবুদার জুটিটা বেশি ভাল লাগছে, আমার হেভি পছন্দ হয়েছে। আই লাভ দিস কাপল।
2: নো কমেন্টস, নো কমেন্টস না, পার্সোনালি নেবেন না, মানে আমরা মানে ভালোবাসাই বলছি আর কি, মানে ঠিক আছে।
1: আরে ভালো, ইয়ে কৌশানি আজকাল খুব ভালো অ্যাক্টিং করছে। I love you.
2: আজকাল মানে ভালোই তো করতো আগে,
1: মানে ওই আর কি, যখনই করছে যখনই করছে ভালো করছে। সং নাম্বার 7-এ আপাতত কাটা ফুটেজে থাকছে তোমাদের জন্য
0: টপ 20, টপ 20 সং নাম্বার 7, সং নাম্বার 7।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20-তে সৌমিক এবং সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছি এবং আমরা তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই সপ্তাহের মানে মোটামুটি এই সপ্তাহের তোমার প্লেলিস্টের একদম সং নাম্বার ১ কোনটা রয়েছে যেটা তুমি লুপে শুনছো বা বহুবার শুনছো বা অনেকগুলো গান শুনেছো এবং তোমার পার্সোনালি মনে হয়েছে যে হ্যাঁ তুমি এটাকে র্যাঙ্ক ১ এ রাখবে, সেরকম একটা মেসেজ আমাদের কাছে এসেছে।
2: সেরকম একটা মেসেজ এসেছে, কিন্তু মেসেজটা পড়ার আগে আমি বলি যে এই মেসেজটা দেখে পার্টিকুলারলি রাহুল ব্যানার্জি আগরতলা থেকে যে গানটার কথা লিখেছে সেই গানটার কথা বলার আগে আমি বলি, এরকম না অনেক সময় অনেক গান হয় জানো তো, মানে ধরো তুমি অনেকদিন শোনোনি গানটা, তারপরে হুট করে সেই গানটার কথা তোমার মনে পড়লো বা তুমি কোথাও একটা শুনলে গানটা, তারপরে তুমি আবার কদিন একা ওই গানটা একটা না লুপে শুনছো, হয়তো অনেক পুরনো গান সেটা তুমি লুপে শুনছো। এই গানটার ক্ষেত্রে আমার ওরকমটা একবার হয়েছিল যে আমি অনেক দিন শুনিনি এবং এই গানটা এককালে আমার প্রচণ্ড পছন্দ ছিল, কারণ অভিজিৎ ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার্স। তো সেইখানে এই গানটা যেটা চলতে চলতে থেকে শোনো না এই গানটা আমি এরকম অনেক দিন পরে শুনে আবার ওটা লুপে চলছে। তোমার কখনো হয়েছে এরকম?
1: হ্যাঁ, এরকম হয়েছে অনেকদিন, মানে একটু আগেই আমরা যে ফ্ল্যাশব্যাকটা মানে আজকে এর আগে আমরা যে ফ্ল্যাশব্যাকটা শুনিয়েছিলাম সেইটাই আমার এই সপ্তাহের লুপে চলা একটি গান আর কি।
2: ঠিক আছে, তো আপাতত আমরা রাহুলের ফ্ল্যাশব্যাকে আমরাও একটু ফ্ল্যাশব্যাকে যাই এবং আমরাও একটু চলতে চলতে থেকে শোনো না শুনি এবং তারপরে টপ 20 নিয়ে সুপ্রীতি আর সৌমিক ফিরছি।
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ টোয়েন্টিতে সৌমিকা সুপ্রীতি তোমার সঙ্গে রয়েছে এবং শোনো না শোনার পর আবার আমরা আমাদের র্যাঙ্কিংয়ে ফিরব। আমরা সং নাম্বার 7 অবধি শুনেছিলাম, এবার আমরা ফিরব হচ্ছে সং নাম্বার 6 নিয়ে। এই গানটা, যে গানটার কথা তোমাকে বলবো, সিনেমাটা আমাদের যে খুব বিশাল কিছু লেগেছে এরকমটা নয়, কিন্তু গানটা কিন্তু বেশ পপুলার হয়েছে, কারণ গানটা খুব বেশি দিন হয়েছে রিলিজ করেছে এরকমটা নয়, কিন্তু অল্প সময়তেই এই গানটা কিন্তু প্রচুর ভিউজ হয়ে গেছে, প্রচুর ভিউজ।
2: এবং মজার বিষয় হচ্ছে এই সিনেমাটা নিয়েই জাস্ট আমি শনিবার যখন উইকেন্ড ফিল্মি ফিভার করছিলাম, মহুয়াদি একটা কড়া রিভিউ দিয়েছিল এই সিনেমাটার। তো হ্যাঁ, সিনেমাটা কিরকম হয়েছে যারা যারা সেদিন শুনেছো তারা খুব ভালো করেই জানো। তবে এগেইন, যে সিনেমাগুলো খুব একটা আশাপ্রদ হয় না সেই সিনেমাগুলো থেকে খুব ভালো ভালো গান বেরোয়, যেই রকম আমাদের এখন এর সং নাম্বার 6 হ্যাভান এর সাউন্ড ট্র্যাক থেকে রঙ্গিয়ারা।
0: Top 20

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আমরা কিন্তু দেখতে দেখতে অফিশিয়ালি টপ 5 এ চলে এসেছি এবং টপ 5 এ যে গানটা রয়েছে সেই গানটা আমার খুব পছন্দ হয়েছে, খুব মানে খুব পছন্দ হয়েছে।
2: গানটা সত্যিকারেরই খুব ভালো, গানটা প্রচুর প্রচুর প্রচুর মানুষের মুখে মুখে ঘুরছে এবং আমাদের অনেকগুলো মেসেজে আমরা এই গানটার কথা পেয়েছি। সবার মেসেজে হয়তো সবগুলো মেসেজ হয়তো পড়া হয়ে ওঠেনি এখনো অবধি। অর্থাৎ যে গানটার কথা আমরা বলছি, উইঙ্কেল টুইঙ্কেল সিনেমা থেকে না থাকা প্রিয়। এই না থাকা প্রিয় গানটা কিন্তু লোকে মানে আমি অন্তত দেখেছি লোকের মুখে মুখে কিছু কিছু লিরিক্স, কিছু কিছু কথা মানে ক্যাচ লাইন যেগুলো রয়েছে আর কি, সেগুলো কিন্তু বেশ ঘুরছে।
1: তাই এবং গানটার ইয়েটা খুব সুন্দর, মানে ভিজুয়ালাইজেশনটা, তুমি সিনেমাটা দেখেছো কিনা জানি না, আমি সিনেমাটা দেখেছি এবং যে ভিজুয়ালটা গানটার ওটা সিনেমায় এত অ্যাপ্ট, এত অ্যাপ্ট টাইমে গানটা দেওয়া হয়েছে, মানে দ্যাটস ওয়াই আই লাভ সৃজিত মুখার্জি। ভদ্রলোক যখন খুব মন দিয়ে কাজ করেন এবং খুব যত্ন নিয়ে কাজ করেন, ভদ্রলোক অসাধারণ কাজ করেন।
2: আচ্ছা একটা কথা আমি বলবো, এখানে একটা যখন শব্দ ছিল, মানে যখন মানে
0: Top 20 Song number 5

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20-তে সুপ্রীতি আর সৌমিক রয়েছি এবং 9903659292 তে তোমার কাছে জানতে চাইছি যে তোমার মতে, মানে তোমার এই তোমার কাছে যদি একটা টপ 20 লিস্ট থাকতো, সেই লিস্টের নাম্বার ওয়ানে কি থাকতো? তার সাথে এখন প্রায় 11:13 বেজে গেছে, তো এতক্ষণে তোমরা মোটামুটি গেস করা স্টার্ট করে দাও যে এই সপ্তাহের সং নাম্বার ওয়ানে কি রয়েছে, কি গান রয়েছে। যারটা যারটা ঠিক হবে তার নাম লাস্টে বলবো, একদম লাস্টে।
2: তো এখন আমরা সং নাম্বার 4 এর দিকে একটু একটু একটু একটু করে এগিয়ে যাব, এবং এই সপ্তাহের সং নাম্বার 4-এ আমরা যে গানটাকে রেখেছি সেটা হচ্ছে আওয়ারাপন 2 এর তেরা মেরা রিশতা 2.0, মানে তেরা মেরা রিশতা কন্টিনিউ, যে গানটা আর কি প্রচুর ভিউজ নিয়েছে এবং বেশ অনেক দিন ধরে গানটা কিন্তু নিজের র্যাঙ্কিং ধরে রাখতে পেরেছে। আবারও বলছি, ওই যে হয়তো, হ্যাঁ, গত সপ্তাহে 4, মানে সং নাম্বার 4-এ হয়তো ছিল না, কিন্তু এই সপ্তাহে গানটা কিন্তু সং নাম্বার 4-এ উঠে এসেছে।
1: তো এই সপ্তাহের সং নাম্বার 4-এ আমরা যে গানটা শুনবো, দ্যাট ইজ আওয়ারাপন 2 থেকে তেরা মেরা রিশতা কন্টিনিউস।
0: টপ 20, টপ 20, সং নাম্বার 4, সং নাম্বার 4।

তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow টপ 20 rainbow টপ 20

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ টোয়েন্টিতে সৌমিকা সুপ্রীতি একদম একদম প্রায় র্যাঙ্কিংয়ের একদম শেষের দিকে চলে এসেছি এবং আমরা এখন সং নাম্বার 3 নিয়ে কথা বলবো। একটু আগেই আমরা সং নাম্বার 4 এ যে গানটা শোনালাম অর্থাৎ আবারাপান 2 থেকে তেরা মেরা রিশতা 2.0, তো সং নাম্বার 3-তে ঘটনাচক্রে যেটা হয়েছে পরপর দুটো গান একই সিনেমা থেকে হয়ে গেছে, এটা আমাদের কিছু করার নেই, এটা আমাদের কোনো হাত নেই, এটা সবটাই কিন্তু তোমার হাত, কারণ তুমি সেই রকম ভিউজ দিয়েছো, তুমি সেই রকম ভালোবেসেছো, তুমি সেই রকম আর কি প্লে টাইমটা অনেকটা বাড়িয়ে দিয়েছো, তাই আমাদের কিচ্ছু করার নেই। তাই আমাদের আজকের সং নাম্বার 3-তে থাকবে আবারাপান, আবারাপান 2 এর সাউন্ড ট্র্যাক থেকে ইয়ে আবারাপান।
2: এবং এগেইন আমাকে কোনো দোষ নাই, সব দোষ তোমার, তোমরা গানটাকে বহুবার শুনেছো এবং গানটাকে খুব পছন্দ করেছো। আমি জানি না কেন আবারাপান 2 সিনেমাটা কেন বানানো হয়েছে, আমি জাস্ট বুঝতে পারছি না। এই সবার এই যে সৃজিত মুখার্জিকে দেখে এই নিজের পুরনো সিনেমার একটা সিকুয়াল বানানোর ইচ্ছেটা কেন চাগার দেয় ভেতরে বুঝতে পারি না। আর যখন আপনারা সিকুয়াল বানান তখন আপনারা এরকম সিকুয়াল কেন বানান যে সিকুয়ালটার কোনো মাথামুন্ডু নেই, যেটা না হলেও চলতো, যেটা ধরাধামে এক্সিস্ট না করলেও আপনার বা আমার কোনো ক্ষতি হতো না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আপাতত যেটা করবো সেটা হচ্ছে সং নাম্বার 3-তে তোমাদেরকে শোনাবো ইয়ে আবারাপান।
0: টপ 20 সং নাম্বার 3

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 চলছে, সুপ্রীতি আর সৌমিক রয়েছে এবং 9903659992 তে তোমার কাছে জানতে চেয়েছিলাম যে তোমার যদি কোনো নিজস্ব একদম কাস্টমাইজ একটা টপ 20 লিস্ট থাকতো, সেই লিস্টের নাম্বার ওয়ানে কি গান থাকতো।
2: সৌরভ মেটিয়া বুরুজ থেকে লিখছে, হাই আমি সৌরভ মেটিয়া বুরুজ থেকে। গান যতই পুরাতন হোক না ক্লাসিক সংগুলো বেস্ট, যেমন চিরদিনই তুমি যে আমার থেকে, বাতাসে গুনগুন লেগেছে ফাগুন, আর কভি কিসি নে গলি মে, জয় তেরে খুশবু সে পেহচান লু। এই দুটো গান আমার খুব শুনতে ভালো লাগে। আচ্ছা, ওর খুব মানে যে গানটা শুনতে খুব ভালো লাগে সেই গানের কথা লিখেছে। সং নাম্বার ওয়ানে এটা আর আছে ওর সে কথা বলছে না। আচ্ছা, নিউবালিপুর থেকে রিন্টু লিখেছে, নচিকেতার কণ্ঠে বৃদ্ধাশ্রম গানটি শোনানোর অনুরোধ করছি। না, এই মুহূর্তে আমরা সং রিকোয়েস্ট রাখছি না, হ্যাঁ আমরা সেটা করছি যে যদি হয়তো তোমার প্লেলিস্টের কোনো গান, সেটা হয়তো আমাদের যে প্লেলিস্ট রয়েছে, আমাদের যে কাউন্টডাউনে রয়েছে, তার মধ্যে যদি মিলে যায় তাহলে ডেফিনেটলি আমরা সেটা বলছি, বা ডেফিনেটলি আমরা সেটা প্লে করছি। বাট পার্টিকুলারলি কোনো রিকোয়েস্ট গান আমরা এই মুহূর্তে শোনাচ্ছি না। যাই হোক, 9903659992 তে তুমি মেসেজ করতে থাকো এবং জানাতে থাকো আমাদেরকে
1: এবং গেস করতে থাকো যে সং নাম্বার ওয়ানে কি আছে।
2: এই মুহূর্তে আমি না নামটা ভুলে গেছি সুপ্রীতি, কেউ একজন, আমার মনে হলো যেন আমি একবার দেখেছি গানটা, একজন একমাত্র লিখেছে যে যার সাথে না মিলেছে আর কি, মানে আমাদের যে সং নাম্বার ওয়ান যেটা রয়েছে।
1: ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি তার সাথে, মানে সেটা বলে দিচ্ছি একটু পরে কার সঙ্গে মিলেছে। কিন্তু কিন্তু কিন্তু এই যে সং নাম্বার থ্রিতে ঢুকে পড়লেই আমার ভেতরের ওই রিয়ালিটি শো এর অ্যাঙ্কার জেগে ওঠে এবং আমি তখন দোনামোনা করা শুরু করে দিই যে না, এত তাড়াতাড়ি তো তোমাকে বলবো না নাম্বার ওয়ান কে হয়েছে, আর একটু ওয়েট করতে হবে। তো সেই আর একটু ওয়েট করতে করতে একটা হেভি ভালো গান দিলসে সাউন্ড ট্র্যাক থেকে থাকছে, তারপরে আবার আসছি সং নাম্বার টু এখনো বাকি, সং নাম্বার ওয়ান এখনো বাকি।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: হ্যাঁ, বারাবারই রকম এই না ওই না সেই না করে করে আমরা অনেকটা দূর চলে এসেছি। এবং এখন যদি সং নাম্বার টুতে কী আছে না বলি, আমি জানি আমাকে কেউ ক্ষমা করবে না, কিন্তু তাও আমার মনে হচ্ছে আমি আবার বলি যে না না এখন বলবো না, আবার একটু পরে বলবো, না সেটা করবো না,
2: একদম সেটা করবো না। কারণ অলরেডি 11:40 হয়ে মোটামুটি 45-46 সেকেন্ড চলছে। তো সং নাম্বার টুতে আজকে যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে তোমার অত্যন্ত ফেভারিট একটা গান, অর্থাৎ দেসু 7 থেকে একটা খুব খুব খুব হিট গান। এবং আমরা বুঝতে পারছি না যে 16 অক্টোবর এক্স্যাক্টলি ঠিক কোন থিয়েটার হলের সামনে, কোন সিনেমা হলের সামনে, কোন মাল্টিপ্লেক্সের সামনে ঠিক কী কী হতে চলেছে
1: এবং কী সিনেমা আমরা দেখতে চলেছি সবচেয়ে বড় কথা, কারণ কী সিনেমা দেখবো সেটাই বুঝতে পারছি না। সিনেমার নামটাই এখনো রিলিজ হয়নি, সেটা কি তুমি জানো যে দেসু সিনেমার নাম নয়?
2: আচ্ছা, তো সেটা হয়তো একটা সারপ্রাইজ, সেটাকে আমরা 16 অক্টোবর দেখতে পাবো।
1: 16 অক্টোবর দেখতে পাবো, কিন্তু সিনেমাটার নাম কি হবে সেটা এখন ওরা ডিসাইড করে উঠতে পারেনি। দেশু 7
2: করে উঠতে পারেনি নাকি সারপ্রাইজ?
1: আচ্ছা, এটা হচ্ছে মার্কেটিং, মার্কেটিং
2: না। আমি যদি প্রত্যেকটা সিনেমার ফার্স্ট লেটারটা নিই, মানে চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ারে, রোমিও, খোকাবাবু, খোকা 420, ধূমকেতু, মানে না কিছু ওয়ার্ড তো দাঁড়াচ্ছে।
1: আমরা এগুলো চেষ্টা করব না একদম। আমরা যেটা করব সেটা হচ্ছে সং নাম্বার টুয়ে যেই গানটা নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং যেই গানের ভিজুয়ালস দেখে লোকে পাগলা হয়ে গেছে যে আরে পাগলা কাকা, বাংলা গানে এরকম, বাংলা সিনেমায় এরকম কেমিস্ট্রি আমরা দেখতেই পাইনি। তো হ্যাঁ, বাংলা সিনেমায় আমরা এরকম কেমিস্ট্রি দেখতে পাইনি, বাংলা সিনেমায় এরকম কেমিস্ট্রি আর কে করবে যদি আমাদের দেব শুভশ্রী না করে। তো যাই হোক, আপাতত দেশু থেকে থাকছে তোমার জন্য song number 2
0: top 20 song number 2

0: রেনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ।
1: এই সপ্তাহের সং নাম্বার 20 তে ছিল টক্সিক সিনেমার সাউন্ডট্র্যাক থেকে মধুশ।

0: রেনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ। সং নাম্বার 2 অবধি তো তোমাকে একদম শুনিয়েই দিলাম, এবং এখন যেটার জন্য তুমি ওয়েট করছো অর্থাৎ সং নাম্বার 1 কোন গানটা। তবে হ্যাঁ, একদম একটু আগে বলছিলাম না 9903653992 তে একজন আমাদের কিন্তু যে সং নাম্বার 1 এর কথা বলেছে তার সঙ্গে মিলে গেছে। তিনি হলেন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। তিনি যে গানটার কথা বলেছেন, যে আধারে অর্থাৎ
1: উইঙ্কেল টুইঙ্কেল,
0: ইয়েস
1: উইঙ্কেল টুইঙ্কেল থেকে, এই গানটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবং আমি দেখলাম যে আমার সাথে সাথে সবারও খুব ভালো লেগেছে, যার জন্য এই সপ্তাহের সং নাম্বার 1 হয়েছে উইঙ্কেল টুইঙ্কেল থেকে, যে আধারে।
0: তাই আজকে সং নাম্বার 1 উইঙ্কেল টুইঙ্কেল থেকে থাকছে, যে আধারে। আর সৌমিক আর সুপ্রীতি তোমাকে জানাচ্ছে টাটা, গুড নাইট, টিল দেন, বাই।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 1, নাম্বার 1।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: রাত 12টা থেকে 1টা পর্যন্ত আপনার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, সঙ্গে নিয়ে রয়েছি সৌম্যকান্তি 107 FM Rainbow, নিউজ অন এআই এর অ্যাপসেও একযোগে অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী পাপনের কণ্ঠে মেট্রো ইন্দিনো সিনেমার সাউন্ডট্র্যাক থেকে গান, শ্রোতা বন্ধু মৌ ভট্টাচার্যের রিকোয়েস্ট।

0: du hast. Nei mone ki kichui.
1: শ্রোতা বন্ধু অনুষ্কা রানীকুট থেকে শুনতে চেয়েছেন এই গান।
0: মিলবে সব জীবনের ক্যালকুলাস

শ্রোতা বন্ধু, অমৃতা টালিগঞ্জ থেকে শুনতে চেয়েছেন এবিসিডি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গান, শিল্পী প্রিয়া সারাইয়া, দিব্যা কুমার।

এবারে শ্রোতা বন্ধু সোনালী কালীঘাট থেকে শুনতে চেয়েছেন হাম আপকে হ্যায় কৌন সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যমের একক কণ্ঠে গান।

শুনছেন অনুষ্ঠান, শুনতে কিছা সৌমকান্তির সঙ্গে রয়েছি রাত একটা পর্যন্ত এই অনুষ্ঠান সঙ্গে নিয়ে। পরের রিকোয়েস্ট শ্রোতা বন্ধু রমা দত্ত বেলতলা থেকে, কিলউইল সোসাইটির সাংসাক থেকে এই গান তার জন্য, শিল্পী একক কণ্ঠে দুর্নিবাস সাহা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: অনুষ্ঠানে পরের রিকোয়েস্ট শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে শারদ শুভেচ্ছাও জানিয়েছেন, শুনতে চেয়েছেন প্রাক্তন সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গান, শিল্পী ইমন চক্রবর্তী।

শ্রোতা বন্ধু আলাউর মল্লিক আমতা থেকে শুনতে চেয়েছেন এরপরের গানটি শিল্পী আলকা ইয়াগনিক অভিজিৎ ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি সিনেমা সাউন্ডট্র্যাক থেকে এই গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: চিনি সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শিল্পী সৌমিতার একক কণ্ঠে এবারে যে গানটি শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধু সৌভিক সরকার, কসবা হালতু থেকে।

এরপরের রিকোয়েস্ট শ্রোতা বন্ধু তাপস মাইতি চকমানিক বাওয়ালি থেকে। শুনতে চেয়েছেন শিল্পী সুবীর সেনের একক কণ্ঠে এই গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: একশো সাত FM রেনবোয়ে শুনছিলেন অনুষ্ঠান শুনতে কি চাও, আপনার রিকোয়েস্টের অনুষ্ঠান শুনতে কি চাও। এর আজকের মতো শেষ গানটি ছিল রাজ থ্রি সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে, শিল্পী জাভেদ আলীর একক কণ্ঠে। আর কিছুক্ষণের মধ্যেই সুররঞ্জনী, রাত একটা মানেই সুররঞ্জনী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনীর প্রথম নিবেদনে আজকে শুনবেন শিল্পী অঞ্জনা কুশারীর পরিবেশনায় খেয়াল, রাগ, যোগকোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনের আজকের পরপর দুটি পরিবেশনা শুনছিলেন। প্রথম পরিবেশনা শিল্পী অঞ্জনা কোশারির খেয়াল রাগ যোগ কোষ, এবং এখন শুনছেন শরৎ পরিবেশনা পণ্ডিত জয়দীপ ঘোষ রাগ সম্পূর্ণ মালকোষ। এই দুটি পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হবে আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী, এবং তারপরে শুনবেন বাংলা আধুনিক গান শিল্পী সুবীর সেন।

0: নিময় তোমার হাসির সোহাগ নিলোকে, সোহাগ নিলোকে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছিলেন শিল্পী সুবীর সেনের কণ্ঠে বাংলা আধুনিক গান। 107 FM রেইনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগ অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত ১২টা থেকে পরপর তিনটি অনুষ্ঠানে। রাত ১২টা থেকে শুনেছেন আপনার রিকোয়েস্ট প্রোগ্রাম শুনতে কি চাও। রাত ১টা থেকে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী, আর সুররঞ্জনী শেষ হওয়া মানেই রাত ২টো হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব। আপকে লিয়ের প্রথম পর্বের প্রথম তিনটি গান বারাদিন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে। পরপর সুনো যারা বেহসি তানমান না কই তেরা, প্রথম গানটি শিল্পী কুমার শানু আলকা ইয়াগনিক দ্বৈতকণ্ঠে, দ্বিতীয় গানটি শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি হেমা সরদেসাই দ্বৈতকণ্ঠে, এবং তৃতীয় গানটি শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি অভিজিৎ দ্বৈতকণ্ঠে। পরপর তিনটি গান আপকে লিয়ের প্রথম পর্ব।

এবারে আপকে লির প্রথম পর্বের চতুর্থ গান চাচি শেষ্রবিশ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে, গীতিকার সুরকার গুলজার বিশাল ভারদ্বাজ, একক কণ্ঠে শিল্পী রেখা ভারদ্বাজ, এক বউ দিন।

এবারে দিওয়ানা মাস্তানা সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শিল্পী সোনু নিগম পূর্ণিমা, তারপরে শিল্পী বিনোদ রাঠোর আলকা ইয়াগ্নিকের দ্বৈত কণ্ঠে দিওয়ানা মাস্তানার আরেকটি গান।

কেলিয়ের প্রথম পর্ব শেষ হতে আর কিছু সময় বাকি। সৌমকান্তির সঙ্গে রয়েছি আজকে রাত্রির 12টা থেকে পরপর তিনটি অনুষ্ঠানে। যারা এখনও মাঝরাতের এই সময় সঙ্গে রয়েছেন, টিউন করে রয়েছেন 107 FM রেনবো, সকলকে অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো একটু অগ্রিম বিদায় চেয়ে নিলাম, যদিও রাত তিনটে পর্যন্ত আপকেলির প্রথম পর্ব সঙ্গে নিয়ে রয়েছি। শুনতে থাকুন 107 FM রেনবো।

দিল জালে সিনেমা সাউন্ডট্র্যাক থেকে কুছ তুম মেহকো, শিল্পী উদিত নারায়ণ আলকা ইয়াগনিক।

হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্বের শেষ গানটি হামেশা সিনেমা সাউন্ডট্র্যাক থেকে, শিল্পী সাধনা সরগম, উদিত নারায়ণ, সৌমকান্তি বিদায় চেয়ে নিলাম। তপারতি রয়েছেন দ্বিতীয়ার্ধে।

আপকে লির দ্বিতীয় পর্বে 107 মেগাহার্টজ এফএম রেইনবোয়, আপনাদের সঙ্গে আমি তপারুতি। এবং এই ঘন্টায় আজকে যখন মনে হচ্ছিল যে একটু পুরনো দিনের গানে ফিরে যাই বা সেরকম, হঠাৎ খুব র্যান্ডমলি মনে হলো যে 1965। কেন মনে হলো বলতে পারবো না, কিন্তু 1965 সালের হিন্দি ছায়াছবিগুলির গান শুনবো, শোনাবো। এবং সেই সময়টা যে ধরনের গান তৈরি হতো, যে ডিউরেশনে তৈরি হতো, এবং কথা ও সুরের মেলবন্ধন, এবং যারা আজকের গান শোনেন সেই সময়ের গানের সাথে যে পার্থক্যগুলো করা যায়, সেটা এই সময়ও করতে পারবেন যারা এখন আপনারা শুনছেন। কারণ সোমকান্তির সাথে আপনারা একটু নতুন সময়ের গানে ছিলেন প্রথম ঘন্টায়। আমি যদি একদম কাইন্ড অফ টাইম মেশিনে নিয়ে চলে যাই সেই সময়টায়, তাহলে খুব একদম চটজলদি সেই পার্থক্য করা যায় আর কি, করা সম্ভব। প্রথম গান মোহাম্মদ রফির কণ্ঠে শুনব, আরজু ছায়াছবি থেকে।

এরপরের গান চাঁদ অর সুরজ, ছায়া ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। তারপরের গান শুনবো এস ডি বর্মনের কণ্ঠে, গাইড, ছায়া ছবি থেকে।

এরপরের গান শুনবো আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে সারা বীজ হ্যাঁ ছয় থেকে। তারপরের গান মুকেশের কণ্ঠে শুনবো হিমালয় কি গোদমে ছ্যাছ হয়ে থেকে। পরপর দুটি গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবোয় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে, আপকে লিয়ে দ্বিতীয় পর্বে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে যেমনটা বললাম, প্রিসাইজলি গান শুনছি 1965 এবং অনুষ্ঠানের অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে গেছি। অবশ্যই আরও কিছু গান অবশ্যই শুনব। এরপরের যে গানটি শুনব সেটি কিশোর কুমারের কণ্ঠে হাম সব উস্তাদ হ্যায় ছায়াছবি থেকে। তারপরের গান শুনব লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমারের কণ্ঠে সহেলি ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব সুমন কল্যাণপুর এবং মোহাম্মদ রফির কণ্ঠে মোহাম্মদ ইসকো কেহতে হ্যায় ছায়াছবি থেকে। তারপরের গান আশা ভোসলে এবং মোহাম্মদ রফির কণ্ঠে শুনব মেরে সনম ছায়াছবি থেকে।

এর পরের গান শুনব লতা মঙ্গেশকর এবং মুকেশের কণ্ঠে পূর্ণিমা ছায়াছবি থেকে। তারপরের গান আবারও মোহাম্মদ রফি এবং আশা ভোসলে নীলা আকাশ ছায়াছবি থেকে।

আজকের আপকে লিয়েতে শুনছিলাম 1965-এর হিন্দি ছায়াছবিগুলির গান। তবে সময় শেষ, তাই বিদায় নেব আজকে আপনাদের সঙ্গে। এই অনুষ্ঠানে আমি তপারতী ছিলাম। যেতে যেতে পরপর দুটি গান শুনব, আশা ভোসলের কণ্ঠে এ রাত ফির না আয়েগি, এবং তারপরে মোহাম্মদ রফির কণ্ঠে দো দিল। এই দুটি ছায়াছবির গান শুনতে শুনতে আজকের আপকেলি থেকে আমি তপারতী বিদায় নিচ্ছি। অন্যান্য অনুষ্ঠানে অবশ্যই সঙ্গে আছি, তবে আপকেলি আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। শুনবেন রাগ নটভৈরব, তবলায় অশোক মুখার্জি, হারমোনিয়ামে হিরণময় মিত্র। নটভৈরব রাগে খেয়াল, পরিবেশনায় পণ্ডিত সন্দীপন সমাজপতি।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, শুনলেন রাগ নটভৈরব। এরপর শুনবেন সারেঙ্গি, শিল্পী আল্লা রাখা কলাবন্ত, শুনবেন রাগ ভাটিয়ার, তবলায় সুব্রত গুপ্ত। ভাটিয়ার রাগে সারেঙ্গি, পরিবেশনায় আল্লা রাখা কলাবন্ত।

0: এতক্ষণ শুনলেন সারেঙ্গি ভাটিয়ার রাগে পরিবেশনায়, আল্লাহ রাখা কালাবন্ত। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ এফএম রেইনবো, এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে মূলত গান শুনব প্রেম পূজা পর্যায়ের, আনুষ্ঠানিক বিভিন্ন রকমের প্রেম ও প্রকৃতির সমন্বয়ে যে গানগুলি তৈরি হয়েছে সেই গানের কিছু আজকের সঞ্চয় নিয়ে এসেছি। প্রথম গানটি শুনব রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে।